0: আসসালামু আলাইকুম। সকাল 7টা, আজ মঙ্গলবার, 22শে বৈশাখ,
1: 16ই জিলকদ, 5ই মে। বাংলাদেশ বেতার, খবর পড়ছে মঞ্জুরুল হক। শুরুতেই শিরোনাম। বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের আজ তৃতীয় দিন। দ্বিতীয় দিনে বিভিন্ন অধিবেশনে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের নানা নির্দেশনা ও পরামর্শ দিলেন বেশ কয়েকজন মন্ত্রী প্রতিমন্ত্রী। যুক্তিতে গড়ি বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ বেতারে শুরু হল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। বেতার বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্ম সুপ্ত প্রতিভা বিকশিত হবে, আশা প্রকাশ তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আবার নীল জামা ও খাকি প্যান্ট হবে পুলিশের ইউনিফর্ম, সাংবাদিকদের বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু, 17 শিশু। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে বিজেপি। শুনছিলেন শিরোনাম।
2: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
1: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন। তিনি গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন বন্ধ কলকারখানাগুলো বর্তমান অবস্থা ও করণীয় বিষয়ে বৈঠকে এ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা সরকারি কলকারখানাগুলোতে বিনিয়োগ আগ্রহীদের প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ ও সময়োপযোগী করার লক্ষ্যে যেসব মন্ত্রণালয় বা দপ্তরের অনুমোদন অপরিহার্য নয়, সেগুলোকে অনুমোদন প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার পরামর্শ দেন তিনি। বন্ধ থাকা সরকারি কলকারখানায় বেসরকারি বিনিয়োগ বাড়াতে ঋণ প্রাপ্তি সহজ করার উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীদের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড রাশেদ আল মাহমুদ তিতুমির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী জেলা প্রশাসক ডিসি সম্মেলনের আজ তৃতীয় দিন। সম্মেলনের দ্বিতীয় দিন গতকাল বাণিজ্য মন্ত্রণালয়, সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, মৎস্য প্রাণিসম্পদ ও কৃষি মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন অনুষ্ঠিত হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: প্রতি বছরের মতো এবারও জেলা প্রশাসক সম্মেলনের মাধ্যমে সরকারের নীতি নির্ধারক ও মাঠ পর্যায়ের প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় হচ্ছে। চার দিনব্যাপী সম্মেলনের দ্বিতীয় দিন সোমবার 7টি অধিবেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত দিনের প্রথম অধিবেশনে অংশ নেয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। অধিবেশন শেষে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম।
4: পর্যটন স্থান আছে, সেটাকে পর্যটকদের আকর্ষিত করার জন্য কিভাবে এটাকে গড়ে উঠানো যায় সে ব্যাপারে আলাপ আলোচনা।
3: একই সঙ্গে সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী নতুন প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান জোরদার এবং পুরনো শিল্পকলা ভবন ও লাইব্রেরি সংস্কারের পরামর্শ দেন। অপর এক অধিবেশনে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেন, কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
5: হাওড় এলাকাতে যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা এরই মধ্যে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল থেকে আমরা একটা অ্যামাউন্ট অফ মানি ওটা লিস্ট করা হচ্ছে।
3: নিজ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির চৌধুরী জানান, দেশের বিভিন্ন স্থানে বন্ধ থাকা বস্ত্র ও পাটকলগুলোর অব্যবহৃত ও পরিত্যক্ত ভবন ও যন্ত্রপাতি পুনর্ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছে সরকার।
6: যে সমস্ত শিল্প রুগ্ন আছে, সেই রুগ্ন শিল্পটা সম্পর্কে তাদের একটা ধারণা থাকা প্রয়োজন, কারণ তারা তো যার যার এলাকায় থাকেন এবং সাধারণভাবে সেই মানুষগুলির একটা প্রত্যাশা থাকে যে আমার শিল্পগুলি কবে চালু হবে, কত তাড়াতাড়ি চালু করা সম্ভব।
3: সড়ক মহাসড়কের নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরার ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি।
7: রাষ্ট্রের স্বার্থে কিভাবে কাজ করে যায় সেগুলি নিয়ে তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা মনে করছি এই সম্মেলনের পর কেন্দ্র এবং মাঠ পর্যায়ের প্রশাসনের মধ্যে আরো সমন্বয় বাড়বে।
3: সম্মেলনে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, উন্নয়ন প্রকল্পে দুর্নীতি ও ধীরগতি আর সহ্য করা হবে না। এছাড়া এদিন পানি সম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, ধর্ম, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বেতারে যুক্তিতে গড়ি বাংলাদেশ এই শিরোনামে শুরু হয়েছে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন গতকাল এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকশিত হবে এবং যুক্তি নির্ভর সমাজ গড়ে উঠবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরও বলেন, বুদ্ধির চর্চা নৈতিকতার মাধ্যমে শানিত হলে সত্যিকারের সুনাগরিক হয়ে ওঠা সম্ভব। আরো শুনুন প্রতিবেদনে।
3: মাধ্যমিক স্কুল বিতর্ক প্রতিযোগিতা কেবল একটি বাকযুদ্ধ নয়, বরং এটি কিশোর মনে মুক্ত বুদ্ধি ও যুক্তি নির্ভর সমাজ গড়ার এক শৈল্পিক মহড়া। এখানে শব্দেরা কেবল তথ্য বহন করে না, বরং সাহিত্যের অলঙ্কারে ভূষিত হয়ে মঞ্চে এক অনন্য আবেশ তৈরি করে। যুক্তিতে গড়ি বাংলাদেশ প্রতিপাদ্যে সোমবার থেকে বাংলাদেশ বেতারের অডিটোরিয়ামে শুরু হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বেতার বিতর্ক প্রতিযোগিতা 2026, সহযোগিতায় ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশন বাংলাদেশ। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় মন্ত্রী বলেন, বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বের করে আনতে হবে।
8: এই বিতর্ক কিন্তু কেবলই কে কত ভালো কথা বলতে পারো তোমরা, অথবা কে কত বেশি ভালো শব্দ চয়ন করতে পারো, অথবা ডিবেটের মধ্যে কে কত বেশি পয়েন্ট এক্সপ্লোর করতে পারো, অথবা কে কত বেশি একটা পয়েন্টকে উপস্থিত বুদ্ধি দিয়ে উপস্থাপন করতে পারো, এটাই কিন্তু একমাত্র দিক না, এটা কিন্তু একটা বুদ্ধিমত্তা। অতএব বুদ্ধি চর্চা করার সঙ্গে সঙ্গে যদি নৈতিকতার মানদণ্ডকে আমরা ঠিকঠাক মতো সেট না করি নিজের ব্যক্তিগত চিন্তার জগতে, তাহলে কিন্তু যে যত বুদ্ধিমান নীতিহীন বুদ্ধিমান সে কিন্তু তত বড় সামাজিক সমস্যা।
3: তথ্য ও সম্প্রচার মন্ত্রী আরো বলেন, যুক্তি তর্কে বুদ্ধিমান হওয়ার পাশাপাশি নীতি নৈতিকতাকেও চিন্তার জগতে লালন করতে হবে।
8: এই তরুণদেরকে এখনই তাদের বুদ্ধি চর্চা, তাদের বিতর্ক প্রতিযোগিতার দক্ষতা, সেটাকে আগামী দিনের সুনাগরিকের লক্ষ্যে পরিণত করে তারা যাতে যুক্ত হতে পারে এবং তাদের মধ্যে যে প্রতিভা ঘুমিয়ে আছে, সুপ্ত হয়ে আছে, সেই প্রতিভার যাতে একটা উন্মোচন ঘটে গোটা দেশ, জাতি এবং মানবতার উপকারের জন্য।
3: উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহিদ বলেন, বাংলাদেশ বেতার তার দায়িত্ব হিসেবে ট্যালেন্ট হান্ট করে থাকে এবং তা চলমান থাকবে।
9: আমরা অত্যন্ত উৎসাহিত, অত্যন্ত উদ্বেলিত আজকে তোমাদের উপস্থিতিতে। বাংলাদেশ বেতার ট্যালেন্ট হান্ট করে, এটা বাংলাদেশ বেতার তার দায়িত্ব হিসেবে করে। আমরা এই ধরনের একটা বিতর্ক শুরু করেছি, শুধু এটাই না, আমরা আগামীতে সঙ্গীত সহ অন্যান্য প্রতিযোগিতা আমরা করব এবং এর মধ্য দিয়ে আমরা ট্যালেন্ট হান্ট করব।
3: সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যাধিক ব্যবহারই পারিবারিক বন্ধনকে শিথিল করেছে, এই বিষয়ের উপর প্রথম দিনের বিতর্ক প্রতিযোগিতার পক্ষে অংশ নেয় ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে অংশ নেয় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ।
10: সুতরাং মানুষের সভ্যতা এই অলৌকিকতার বাস্তবতার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমের অত্যধিক ব্যবহার মানুষের মধ্যে নীরব দূরত্ব সৃষ্টি করছে, যা প্রথমে মুখোমুখি যোগাযোগের ধারাবাহিকতা ভেঙে দেয়।
11: আমরা বিশ্বাস করি পৃথিবীতে যখন এই সকল শিষ্টাচার এবং মূল্যবোধের পারিবারিক যে শিক্ষাগুলোর অভাব দেখা দেয়, তখনই শীতল হয়ে যায় আমার পারিবারিক বন্ধনগুলো।
3: ঘণ্টাব্যাপী বিতর্কের পর বিচারকদের রায়ে বিপক্ষ দল ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে বিজয়ীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। ওয়াসিম আকরাম, বাংলাদেশ বেতার।
1: এর আগে গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক মিলনায়তনে সত্যজিৎ রায় উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, চলচ্চিত্র কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং মানুষের দৃষ্টিভঙ্গি, চিন্তাধারা ও মনোজগৎ নির্মাণের একটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। তিনি সত্যজিৎ রায়ের মানবিকতা ও মুক্ত চিন্তার দর্শন আজও সমানভাবে প্রাসঙ্গিক উল্লেখ করে সমসাময়িক প্রেক্ষাপটে এই মূল্যবোধকে ধারণ ও চর্চা করার মাধ্যমে সমাজকে আরও এগিয়ে নিতে সৃষ্টিশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। পরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বলেন, কোন স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতিয়ার হিসেবে নয়, বরং সাংবাদিকতা জনগণের সেবায় নিয়োজিত হবে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে গতকাল সচিবালয়ে সাক্ষাৎ করেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের সিরডাপ মহাপরিচালক ড পি চন্দ্রশেখর। বৈঠকে পল্লী উন্নয়ন খাতে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা জোরদারে বিস্তারিত আলোচনা হয়। উদ্ভাবনী চ্যালেঞ্জ মোকাবিলা এবং কার্যকর উন্নয়ন উদ্যোগ গ্রহণে দুই পক্ষই যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এদিকে রাজধানী শেরেবাংলা নগরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, সংরক্ষিত আসনে নির্বাচিত তাঁর দলের নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদে যথাযথ দায়িত্ব পালন করবেন। তিনি জাতীয় সংসদে সংরক্ষিত আসনে বিএনপি দলীয় নারী সদস্যদের সঙ্গে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে যান এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আবার পোশাক খাকি প্যান্ট ও নীল জামাই হবে পুলিশ বাহিনীর ইউনিফর্ম। তিনি গতকাল রাজধানীতে তাঁর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
12: সারা দেশে এবং পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেড হয় নাই, তো সেই জন্য পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করি। তা আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি।
1: মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহ মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত নাগরিকদের সার্বিক কার্যক্রম সমন্বয় ও ব্যবস্থাপনার জন্য গঠিত জাতীয় কমিটির প্রথম বৈঠকের পর এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে ক্যাম্পগুলোর ভেতরে ও আশেপাশের এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখা ও ক্যাম্প ব্যবস্থাপনা উন্নতির উপর গুরুত্ব আরোপ করা হয়। তবে তিনি স্পষ্ট করে বলেন, বর্তমানে সৌদি আরবে বসবাসরত রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়ার বিষয়ে কোনো আলোচনা হয়নি। রোহিঙ্গা শিবিরগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের উদ্বেগের কথা স্বীকার করে মন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। জামিনে মুক্তি পাওয়া কিছু কুখ্যাত অপরাধী পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে মন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং হত্যা বা অন্য যে কোনো অপরাধের ক্ষেত্রে প্রমাণের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, শুরুতে মাদকসেবীদের নয় বরং মাদক ব্যবসায়ী, পাচারকারী ও সরবরাহকারীদের গ্রেপ্তারের মাধ্যমে তাদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার লক্ষ্যে পহেলা মে থেকে দেশব্যাপী বিশেষ মাদক বিরোধী অভিযান চলছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
2: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
13: খবরের বাকি অংশ পড়ছি ফাহমিদা হক। দেশে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এটি এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যু। এই সময় আক্রান্ত হয়েছে আরও ১৪৫৬টি শিশু। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরে হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
14: সোমবার সকাল ৮টা পর্যন্ত গেল ২৪ ঘণ্টায় সারাদেশে হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হামি মৃত্যু সংখ্যা দাঁড়াল ৩১১ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে গেল ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে অন্তত ১২৫৬ জন। রাজধানীর ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে হামের উপসর্গ নিয়ে একদিনেই নতুন করে ভর্তি হয়েছে 128 শিশু। ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের অ্যাডমিন অফিসার ডাক্তার আসিফ হায়দার বলেন, চলমান টিকাদান কর্মসূচির সফলতার জন্য আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
15: টিকার দেওয়ার পরে তার পুরোপুরি এফেক্টিভ হতে আমাদের 3 সপ্তাহের মতো সময় লাগে। তাহলে টিকা দিতে দেওয়া হয়েছে 20 তারিখ থেকে, তো 7-10 দিন তো হয়ে গেছে, তো আরো 2 সপ্তাহ মতো লাগার কথা।
14: সংক্রামক ব্যাধি হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার এফ এ আসমা খান সংক্রমণ প্রতিরোধে এই মুহূর্তে বাচ্চা নিয়ে বেড়াতে না যাওয়ার পরামর্শ দেন। একই সাথে লক্ষণ দেখা দিলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেন তিনি।
4: এখন যেন ছোট্ট বেবিগুলাকে নিয়ে বেড়াতে না যায়। এটা তো যেহেতু হাঁচি কাশির মাধ্যমে, ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়, কোন বাচ্চার কি হয়ে আছে এটা তো আসলে বলতে পারতেছে না। এই জন্য বাচ্চাদেরকে নিয়ে এখন না বেড়ানোই ভালো। আর মায়েদের প্রতি অনুরোধ, 1 বছরের নীচে যেই বাচ্চাগুলো, 6 মাসের নিচে যাদের হচ্ছে, তারা যেন অবশ্যই বাচ্চাকে বুকের দুধ খাওয়ায়।
14: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
13: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, দেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কেবল তাত্ত্বিক আলোচনা নয় বরং সমস্যার বাস্তব সমাধান ভিত্তিক গবেষণা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি গতকাল রাজধানীর বাংলাদেশ চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে কথা বলেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, দেশে শিক্ষাখাতে মৌলিক গবেষণা ও গবেষণালব্ধ জ্ঞানের প্রয়োগ এখনও সীমিত, যা উত্তরণ ঘটানো জরুরি।
2: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
16: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
2: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
13: এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের 5টি রাজ্যে গতকাল অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে এখনও ভোট গণনা চলছে। প্রথমবারের মতো বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ রাজ্যে ভূমিধস বিজয় লাভের পথে ভারতীয় জনতা পার্টি বিজেপি। সূত্র জানায়, গতকাল রাজ্য জুড়ে অনুষ্ঠিত নির্বাচনে মোট 294টি আসনের মধ্যে বিজেপি 206টি আসনে এগিয়ে আছে। অন্যদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস 81টি আসনে জয়লাভ করে। এদিকে তামিলনাড়ু রাজ্যে সুপারস্টার থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রিকাস গাম টিভিকে 234টি আসনের মধ্যে 105 আসনে এগিয়ে আছে। এছাড়া আসাম রাজ্যে হিমন্ত বিশ্ব শর্মার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ দল নির্বাচনে মোট 126টি আসনের মধ্যে 102টি আসনে এগিয়ে আছে। পুদুচেরি রাজ্যে সর্বভারতীয় এনআরসি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ নির্বাচনে মোট 30টি আসনের মধ্যে 12টি আসনে এগিয়ে রয়েছে। কেরালায় বিধানসভার মোট 140টি আসনের মধ্যে ইডিএফ এর নেতৃত্বাধীন কংগ্রেস 63টি আসনে এগিয়ে রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মার্কিন সৈন্যরা হরমুজ প্রণালীতে ইরানের 7টি দ্রুতগামী নৌযানে হামলা চালিয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে আটকে পড়া জাহাজগুলোকে সহায়তায় ফ্রিডম প্রকল্পের আওতায় মার্কিন সৈন্যরা এই হামলা চালায়। এর আগে ইরানি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে ইরানের 2টি ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের 2টি নৌ ফ্রিগেটে হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাত ও দক্ষিণ কোরিয়া জানিয়েছে, ফুজেইরা বন্দরে অপেক্ষারত নৌযানে ইরানের হামলায় আগুন ধরে যায়। খেলার খবর, হ্যান্ডবল। ঢাকায় মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্টে বালক ও বালিকা উভয় বিভাগে সানিডেল স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে বালক বিভাগের ফাইনালে সানিডেল 5-2 গোলে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। একই স্টেডিয়ামে বালিকা বিভাগের ফাইনালে সানিডেল 5-3 গোলে ভিকারুন নুন্নেসাই স্কুলের স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে শিরোপা জয় করে। যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল 9টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় 60-80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হচ্ছে 5টা 22 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 29 মিনিটে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিনিয়োগ আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী। 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের আজ তৃতীয় দিন। দ্বিতীয় দিনে বিভিন্ন অধিবেশনে প্রজাতন্ত্রের কর্মকর্তাদের নানা নির্দেশনা ও পরামর্শ দিলেন বেশ কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। যুক্তিতে গড়ি বাংলাদেশ শিরোনামে বাংলাদেশ বেতারে শুরু হল শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা। বেতার বিতর্কের মাধ্যমে তরুণ প্রজন্মের সুপ্ত প্রতিভা বিকশিত হবে আশা প্রকাশ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আবার নীল জামা ও খাকি প্যান্ট হবে পুলিশের ইউনিফর্ম, সাংবাদিকদের বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে হামের উপসর্গ নিয়ে একদিনে সর্বোচ্চ মৃত্যু 17 শিশু। এবং ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বেসরকারি ফলাফল অনুযায়ী ঐতিহাসিক বিজয়ের দ্বার প্রান্তে বিজেপি। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।
17: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: মর্নিং মাইক।
1: গুড মর্নিং এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক অনেক বেশি ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। আর আমাকে ঠিকঠাক কি শোনা যাচ্ছে? আই হোপ আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে। যাই হোক, আপনারা যে যেখান থেকে আমাকে শুনছেন এই মুহূর্তে, সবার জন্য একটু বলে দিই, আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত মর্নিং মাইক নিয়ে আমি থাকি ঢাকা এফএম 90.4। যারা যারা আমার সাথে গল্প করতে চান, আড্ডা দিতে চান এবং মজার মজার গসিপ করতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন মর্নিং মাইকে। তো আজকে মর্নিং মাইক শুরু করব। আজকে কিন্তু সকাল থেকে আকাশটা খুব ডাকছে, তাই না? গতকালকে আমি যেহেতু বলেছিলাম খিচুড়ি খাবো, বিকেলের দিকে কিন্তু প্রচুর রোদ উঠে গিয়েছিল, তো আমার সেই খিচুড়ি আর খাওয়া হয়নি। তো আমি আজকে কিন্তু খিচুড়ি নিয়ে এসেছি। দেখা যাক, বৃষ্টি হলে খিচুড়ি খাবো, না হলে খাবো না, আমি আজকে এটাই ডিসাইড করেছি। যাই হোক, সকালবেলা উঠে খুব সুন্দর করে একটা নাস্তা করেছি এবং একটা সুন্দর করে এক কাপ চা খেয়েছি। এখন সবকিছু করে একদম চলে এসেছি আপনাদের সাথে গল্প করতে, আড্ডা দিতে। সো আই হোপ আপনারাও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আমাকে শুনবেন আর হাতে এক কাপ চা নেবেন এবং একটা সুন্দর ব্রেকফাস্ট নেবেন। আচ্ছা, বাই দ্য ওয়ে, ব্রেকফাস্টে কার কি ভালো লাগে বলেন তো? আমি কিন্তু ইদানিং যেটা খাচ্ছি সেটা কি জানেন? ডিমের সাথে ওই যে পাউরুটি টোস্ট যেটাকে বলে, সেটা করে খাচ্ছি। মাঝে মাঝে আমি কিন্তু স্যান্ডউইচ বানিয়ে খাই, আবার মাঝে মাঝে হচ্ছে পাউরুটি কলা খাই, আবার মাঝে মাঝে পাউরুটি দিয়ে চা দিয়ে ভিজিয়ে খাই, আবার মাঝে মাঝে রুটি খাই। সো এটা আসলে ডিপেন্ডস, আমার কিছুদিন হচ্ছে এটা খেতে ভালো লাগে, কিছুদিন ওটা খেতে ভালো লাগে। আবার এমনও হয়েছে সকালবেলা উঠে ভাত খেতে খুব ইচ্ছে করেছে, যদিও আমি সকালবেলা উঠে ভাত একেবারেই খাই না বা খেতে পছন্দ করি না, বাট যদি সেটা হয় পান্তা ভাত আর ছুটির দিন, তাহলে আসলে একটু কম্প্রোমাইজ বা স্যাক্রিফাইস করাই যায়, তাই না? আর সেটা যদি হয় মায়ের হাতে মাখানো, তাহলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, আপনাদেরকে কিন্তু আমি আবারও একটু লোভ দেখিয়ে ফেলছি, আমারও নিজেরও কিন্তু একদম মানে এটা মনে করে যে মায়ের হাতের মাখানো সে পান্তা ভাত সকালবেলা খাওয়ার যে মজা তৃপ্তি, সেটা দুনিয়ার কোনো কিছুতে মনে হয় না হচ্ছে মানে পাওয়া যাবে, তাই না? তো যাই হোক, এই সকল মাকে আমি জানাই অনেক বেশি শুভেচ্ছা এবং অনেক অনেক বেশি ভালোবাসা। সামনে কিন্তু মা দিবস আসছে, তো এই মা দিবস উপলক্ষে আপনাদের কার কি প্ল্যান বা মাকে কিভাবে একটু স্পেশাল ফিল করাতে চান? বাই দ্য ওয়ে, ইদানিং কিন্তু একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, মানে ইদানিং কি গতকাল থেকেই একটা ট্রেন্ড দেখলাম যে হাজব্যান্ড তার ওয়াইফকে বিলবোর্ডের মাধ্যমে বার্থডে উইশ করে তাকে হচ্ছে উইশ করেছে আর কি, বিলবোর্ডের মাধ্যমে। তো এটা নিয়ে খুব ভাইরাল কিন্তু হচ্ছে। তো আমার বিল ছবিটাও কিন্তু আমি বিলবোর্ডে দিয়ে দিয়েছি, এবার একটু আমাকে ফেসবুকে যেয়ে কমেন্ট করে দিতে হবে যে আমার ছবিটি কেমন হয়েছে বিলবোর্ডে, ঠিক আছে? আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে, আর ফেসবুকে চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ilovethakafm। চলুন আমরা আজকে চলে যাই হচ্ছে আবার একটু গানে এবং ব্রেক নিব, ব্রেক নিয়ে আবার একটু পরে ফিরে আসবো। সো সাথেই থাকুন এবং ঢাকা FM 90.4 শুনতে থাকুন। ফিরে আসছি একটু পর।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
4: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: বাইজা বুঝা,

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন,
1: তারপর
2: পাবেন
1: কি?
2: শান্তি।
1: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটো কাটো আর কান সরে সরে।
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: Agency United, international sourcing, ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: Agency United।
2: Hello।
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা, নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

ফোনে রাখুন ভরসা, 49 টাকা বা এর বেশি রিচার্জ করে জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে। প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি। আশা করি যারা যারা আমাকে শোনেন প্রথম থেকে, তারা আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমাকে মিস করেন এবং আমার জন্য অপেক্ষা করেন। তো সকাল 8টা থেকে যারা জয়েন হয়ে গেছেন তাদেরকে বলবো অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য। আর যারা এই মুহূর্ত থেকে শুনছেন এবং আজকে প্রথমবার শুনছেন আমাকে, তাদেরকে বলবো যে আশা করি নেক্সট সময় থেকে সবসময় আমার পাশে থাকবেন, আমাকে শুনবেন এবং আমার সাথে গল্প করবেন। আমি কিন্তু প্রতিদিন অনেক মজার মজার ইন্টারেস্টিং কিছু গসিপ, কিছু গল্প নিয়ে আমি হাজির হই। এবং আপনাদের কেমন লাগে যে ছোট ছোট মজার মজার ইনফরমেশন শেয়ার করি, বিভিন্ন রকমের গল্প ইতিহাস শেয়ার করি, সেটা কেমন লাগে একটু আমাকে জানাবেন, ঠিক আছে? তো যাই হোক, আজকেও আমি একই কাজই করবো। তবে তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিই, মানে আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে দিই। সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে, আরও থাকছে প্রতি সেকেন্ড পাস। অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আমার একটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আমার একটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুযোগ। সো আই হোপ আপনাদের এই ইনফরমেশনটি কাজে লাগবে এবং সার্ভিসটি আপনারা নিনবেন। তো আমি এখন আপনাদের সাথে যে মজার গল্পটি শেয়ার করবো, তার আগে একটু বলে দিই, আপনারা চাইলে কিন্তু আপনারাও নিজেদের কোনো গল্প বা মজার কোনো ইন্টারেস্টিং কোনো মেসেজ কিন্তু আমাকে দিতে পারেন SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904 এবং ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আমাদের আরেকটা কথাও বলে দিই এর মধ্যে, আমাদের কিন্তু বৃহস্পতিবার রাতে ভালোবাসার বাংলাদেশ আছে, খুবই মজার একটা শো কিন্তু আমরা করবো, আমি তো থাকবোই। সো যারা যারা ভালোবাসা বাংলাদেশ শুনেন তারা সেখানে কিন্তু আমাকেও পান। তো আমার জন্য কিন্তু শুনতে চলে আসবেন, আমার জন্য না আসলে গুরুর জন্য আমরা শুনতে চলে আসি, এবং চাইলে কিন্তু আপনি সেখানে আসতে পারবেন, আপনি কিন্তু চাইলে আপনার জীবনের যে কোনো গল্প শেয়ার করতে পারবেন। তো আমাকে ইনবক্স করতে পারেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করলেই হবে, আমি কিন্তু আপনাদের মধ্য থেকেই বাছাই করে নিয়ে নিব। যাই হোক, আমি যে ইনফরমেশনটা এখন আপনাদের সাথে শেয়ার করবো খুবই মজার একটা ইন্টারেস্টিং ইনফরমেশন বলা যায়, কারণ যারা এই মুহূর্তে আমাকে শুনছেন আমি ধরে নিচ্ছি যে অনেকেই আছেন যারা অফিসে জব করেন বা চাকরি করেন বা এখন অফিসে যাচ্ছেন বা এখন রাস্তায় আছেন, জ্যামে আছেন বা অফিসে পৌঁছে গেছেন, তাদের জন্য একটা মজাদার ঘটনা আর কি। আমরা তো আসলে শুধু আমাদের বসের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে যে শুধু সে বেতন দেয় এবং আমরা তার কাজ করে দেয়, দ্যাটস ইট। বাট আমরা কি জানি যে এর বাইরেও আরো অনেক ধরনের সম্পর্ক, মানে লাইক নেগেটিভ ওয়েতে না, মানে আরো অন্যান্য অনেক মজার ধরনের সম্পর্ক কিন্তু হয়ে থাকে বা মজার ধরনের ইনসিডেন্ট কিন্তু হয়ে থাকে। 2011 সালে এক হৃদয় স্পর্শী মানবিক উদ্যোগ নেন ডেভি স্টিভেন্স। নিজের বস জ্যাকুলিন ব্রুসিয়ার ব্রুসিয়ারের জীবন বাঁচাতে তিনি কিডনি দানে এগিয়ে আসেন, কিন্তু সরাসরি ম্যাচ না হওয়ায় তিনি নিজের কিডনি দান করেন মিসরির এক অচেনা ব্যক্তিকে। এই প্রক্রিয়ার মাধ্যমে তার বস ওয়েটিং লিস্টের উপরে উঠে যান এবং শেষ পর্যন্ত সান ফ্রান্সিসকোর একজন দাতার কাছ থেকে কিডনি পান। অপারেশনের মাত্র 4 সপ্তাহ পরই কাজ থেকে ফিরে আসেন স্টিভেন্স। তখনও তিনি স্নায়ুর ক্ষতি, তীব্র পেট ব্যথা ও হজম জনিত জটিলতায় ভুগছিলেন, কিন্তু অফিস ফিরে তিনি যে অভিজ্ঞতার মুখোমুখি হন তা ছিল সম্পূর্ণ ভিন্ন। তার অভিযোগ, বস আচমকা তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন, চিৎকার করা, বাথরুমে যাওয়ার সুযোগ না দেওয়া, এমনকি তাকে 50 মাইল দূরের একটি শাখায় বদলি করানো হয়। পরিস্থিতি নিয়ে অভিযোগ করার 1 সপ্তাহের মধ্যেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। পরবর্তীতে নিউইয়র্ক স্টেট হিউম্যান রাইটস বোর্ড তদন্ত করে প্রাথমিকভাবে প্রমাণ পায় যে তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হয়েছে। 2014 সালে এই মামলার নিষ্পত্তি হয় গোপন সমঝোতার মাধ্যমে। এই ঘটনার পর স্টিভেন্সের একটি মন্তব্য যেন পুরো ঘটনাটি সারাংশ হয়ে দাঁড়ায়। তিনি বলেন, মনে হয়েছিল যেন আমাকে শুধু কিডনি পাওয়ার জন্যই চাকরিতে রাখা হয়েছিল। তো এইভাবে আর কে কে নিজের বসকে এরকম দান করতে চান, ত্যাগ করতে চান, নিজের ত্যাগ স্বীকার করতে চান? যদিও ত্যাগ স্বীকার করার পরে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট আসেনি স্টিভেন্সের, তবে আশা করি আমরা যত কষ্ট করি বা আপনারা যারা যত কষ্ট করেন বসের জন্য, চাকরির জন্য, সেই কষ্ট যেন সফল হয় এবং আপনাদের কথা যেন আমাদের বস বা আপনাদের বসরা যেন চিন্তা করে, এটা আমি চাইবো অবশ্যই। যাই হোক, এই মজা ঘটনাটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, কমেন্ট করবেন, এছাড়াও এস এম এস এবং হোয়াটসঅ্যাপ করবেন। তো আমি এখন আবার একটু গান শুনবো, কে তুই বল, অরিজিৎ সিং এর গানটি শুনবো। আই থিঙ্ক এই গানটি কিন্তু আমাদের এই ঘটনার সাথে মিলে যাচ্ছে, বসও কিন্তু অসুস্থ হয়ে ফিরে এসে এটাই বলেছিল কে তুই বল। তো চলুন আমরা এই গানটি শুনে আসি, গানটি শুনে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি থাকি এবং প্রচুর আড্ডা দেই, প্রচুর গল্প করি, প্রচুর গসিপ করি বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন গল্প নিয়ে, ইতিহাস নিয়ে, হিস্টোরি নিয়ে আমি কিন্তু গল্প করি এবং আশা করি আপনাদের কিন্তু অনেক বেশি মানে ভালো লাগে আমার গল্পগুলো, তাই না? যাই হোক, আমি কিন্তু ফেসবুকে একটা খুব মজার পোস্ট করেছি, যারা যারা দেখেছেন ফেসবুকে, যারা দেখেনি তারা কিন্তু একবার দেখে আসতে পারেন। গতকাল থেকে আমাদের কিন্তু একটা খুব ভাইরাল একটা ট্রেন্ড ভিডিও আমরা দেখতে পাচ্ছি যে একজন হাজবেন্ড তার ওয়াইফকে বিলবোর্ডের মাধ্যমে বার্থডে উইশ করেছেন এবং এটা নিয়ে কিন্তু খুব তোলপাড় চলছে এবং রীতিমতো বিলবোর্ডের প্রাইজও নাকি বেড়ে গেছে আমি শুনলাম। তো আমি কিন্তু অলরেডি আমার ছবি বিলবোর্ডে দিয়ে দিয়েছি, এখন আপনাদেরকে বলতে হবে যে আমার ছবিটি বিলবোর্ডে কে টাঙিয়েছে, মানে কে আমাকে এই স্পেশাল ট্রিটমেন্টটি দিয়েছে সেটা কিন্তু আপনাদেরকে গেস করতে হবে। ওকে, আমার ফেসবুকে আপনি চাইলে ঢাকা FM এর ফেসবুক পেজেই কিন্তু পোস্টটা করা আছে, ঢাকা FM এর ফেসবুক পেজ অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। আর চাইলে SMS এবং হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিতে পারেন, SMS এবং হোয়াটসঅ্যাপ নম্বর 01841904904। এটা যাই হোক, আমরা এখন আবারও গল্পে ফিরে যাব, তবে তার আগে আপনাদের পাঠানো কিছু কমেন্ট পড়ব। বাই দ্য ওয়ে, আরেকটা মজার ঘটনা কিন্তু ঘটে গেছে, এটা কি আপনারা জানেন যে আমাদের মানে আমাদের তামিল ইন্ডাস্ট্রির সিনেমা যারা দেখেন, যারা সাউথ মুভি লাভার, তাদের জন্য আই থিঙ্ক এটা খুব বড় রকমের একটা বিষয়, কারণ তামিল সিনেমা দেখেন আর থালাপতি বিজয়কে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই খুঁজে পাওয়া যাবে, তাই না? মানে মোটামুটি এটা ধারণা করা হয় যে রজনীকান্তের পরে কিন্তু থালাপতি বিজয়ই একমাত্র নায়ক যে রজনীকান্তের জায়গাটা নিতে পারবে বলে ধারণা করা হয় এবং তাকে কিন্তু ঠিক সেইভাবেই সম্মান এবং ভালোবাসে মানুষ। তো তামিল চলচ্চিত্রে জনপ্রিয় নায়কে থালাপতি বিজয় পর্দার বীরত্ব ছাপিয়ে এবার রাজনীতির ময়দানেও কিন্তু অভাবনীয় সাফল্য স্বাক্ষর রেখেছেন। মাত্র 2 বছর আগে রাজনৈতিক দল গঠন করে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই তিনি ভারতীয় রাজনীতিতে নতুন এক চমক সৃষ্টি করেছেন। তার দল তামিলাগা ভেত্রি কাজাকাম বর্তমানে রাজ্যের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। জোসেফ বিজয় চন্দ্রশেখর, যিনি ভক্তদের কাছে থালাপতি বিজয় নামেই পরিচিত, 2024 সালে টিভিকে গঠন করার পর থেকেই জনকল্যাণ ও মানুষের অধিকার রক্ষায় সোচ্চার ছিলেন। তো এবারের এই নির্বাচনে 234টি আসনের মধ্যে বিজয়ের দল 107টি আসনে জয়লাভ করেছেন থালাপতি বিজয়। এটা কিন্তু তামিল ইন্ডাস্ট্রি যারা পছন্দ করেন তামিল সিনেমা এবং ইন্ডিয়ার জন্য মানে ভারতবর্ষের যারা তামিল মানুষ আছেন তাদের জন্য কিন্তু অনেক বড় একটা সুখবর। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে এবং আপনারা চাইলে এই বিষয়ে মতামত জানাতে পারেন, আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। তারপর আমরা হচ্ছে এখন ফেসবুকের কমেন্টগুলো চলে যাই। আমি যে বিলবোর্ডের পোস্টটা দিয়েছি সেখানে কিন্তু অনেকেই কমেন্ট করেছেন। কুরাতুল আইন রূপকথা কমেন্ট করেছেন, কাল একটা পোস্ট দেখলাম যে একজন মেয়েকে বার্থডে উইশ করছে বিলবোর্ডে আর আমার বেলায় একটা ফেসবুক পোস্ট হয় না। ও মাই গড, রূপকথা, ডোন্ট ওয়ারি, কেউ আপনাকে নিয়ে ফেসবুক পোস্ট দিক বা না দিক, বার্থডে উইশ করুক বা না করুক, আপনি কিন্তু আপনার বার্থডে ডেটটা আমাকে জানিয়ে দিবেন, আমি কিন্তু ঠিক সময় মতো আপনাকে উইশ করে দিব। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য, আরো কমেন্ট SMS পড়বো, তবে এখন একটা ব্রেক নিব। হাওয়ারা চুপি চুপি গানটি শুনবো, শানের, আমার খুবই পছন্দের একটি গান, এবং গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউনড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মগর কত জন্ম আছে দিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Dhaka FM 90.4.
2: সারা দেশে
1: সবার সাথে.

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: Nation, X Station.

0: Service United. International sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: হ্যালো।
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হট হট মিউজিক
1: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত ঢাকা এফএম 90.4 এ মর্নিং মাইক নিয়ে আমি থাকি। যারা আমাকে প্রথম থেকে শুনছেন, ভালোবাসছেন, আমার সাথে আড্ডা দিচ্ছেন, গল্প করছেন, তারা তো তাদের আমার অনেক পছন্দের একটা মানুষ, পছন্দের মানুষ, এবং তাদের জন্য অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ। আর যারা আজকে প্রথমবারের মতো আমাকে শুনছেন বা আজকে মানে এখন যোগযুক্ত হয়েছেন আমার সাথে, তাদেরকে বলবো অবশ্যই মানে সবসময় আমার সাথে এভাবে থাকবেন এবং প্রথম থেকে থাকবেন, এবং অনেক অনেক ওয়েলকাম আপনাদেরকে। আর কেমন লাগছে আমার সাথে গল্প করতে? এই যে মজার যেই হিস্ট্রিগুলো বলছি, গল্পগুলো বলছি, সেগুলো কেমন লাগছে সেটা কিন্তু জানিয়ে দেবেন। আমাকে SMS এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 01841904904 এই নম্বরে। এছাড়াও ফেসবুকে ইনবক্স করবেন, ফেসবুকে পোস্টে কমেন্টও করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো আমরা আবারও চলে যাবো আমাদের গল্প আড্ডায়। আপনাদের পাঠানো SMS কমেন্টগুলো পড়বো, তবে তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার IT কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার IT ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariti.com.bd। আম্বার IT আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। সো আই হোপ আপনাদের এই সার্ভিসটি এবং এই ইনফরমেশনটি অনেক বেশি কাজে দিবে এবং আপনারা কিন্তু সার্ভিসটি নিয়ে নেবেন। তো আমরা আবারও গল্পে চলে যাব, তারপর আপনাদের কমেন্টগুলো পড়ব। তো এই মুহূর্তে আপনাদের জন্য একটা, যারা হচ্ছে আমির খানের সিনেমা পছন্দ করেন, আমির খানকে পছন্দ করেন, অনেকেই আছেন যারা তাদের প্রথম মানে প্রিয় অভিনেতা আমির খান, তাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে। যদিও সেটা শুধুমাত্র ইন্ডিয়াতেই চলছে, তারপরও আপনি জানিয়ে দিচ্ছে গুড নিউজটি হচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা এক দিন সিনেমাটি রিলিজ হয়েছে, এবং রিলিজ হওয়ার যে প্রমোশন যে করা হয় সেটা কিন্তু সে এবার একটু অন্যরকমভাবে প্রমোশনটা করেছে। মানে বলা যায় যে তার এই সিনেমার প্রচারণার জন্য বেছে নিয়েছেন একটা ভিন্নধর্মী কৌশল। প্রচলিত ব্যয়বহুল প্রচার বা জাঁকজমকপূর্ণ ইভেন্টের পথে না হেঁটে সরাসরি দর্শকদের কাছে পৌঁছানোর উদ্যোগ নিয়ে তিনি নতুন করে আলোচনায় এসেছেন। সেই উদ্যোগটা কি আপনারা জানেন? সেই উদ্যোগটি হচ্ছে, তার আগে বলে দিই, সিনেমাটি রিলিজ হচ্ছে একই মে, মানে রিলিজ হয়ে গেছে একই মে, কিন্তু সে এটাকে একটু স্পেশাল করার জন্য যেটা করেছেন, 39 দিন আগে, সিনেমার রিলিজের 39 দিন আগে থেকেই সিনেমার টিকিট বুকিং চালু সিস্টেম করেন। মানে টিকিটটা 39 দিন আগে থেকে বুকিং করতে হবে এরকম একটা সিস্টেম করেন, এবং শুধু এতটুকুতেই উনি থামেননি। এছাড়াও কিন্তু উনি যেটা করেছেন যে টিকিটের অধিকাংশ টিকিটের মূল্য উনি মাত্র 92 টাকাতে দিচ্ছেন, মানে মাত্র 92 টাকাতে টিকিটের মূল্য হচ্ছে, এবং সাধারণ দর্শকদের জন্য আর কি, এবং যারা হচ্ছে VIP টিকিট কাটছেন তাদের জন্য বলা যাচ্ছে যে 149 রুপি মাত্র, মানে সরি 149 রুপি কিন্তু টিকিটের দাম ছিল, নর্মাল যেটাকে বলে প্রাইস সেটা ছিল, কিন্তু সেটার থেকে উনি মাত্র 92 রুপিতে নিয়ে এসেছেন টিকিটের প্রাইস শুধুমাত্র তার এই সিনেমাটির জন্য। তো এটা কিন্তু একটা অন্যরকম প্রচারণা বলা যায়। মানুষ কিন্তু অন্তত টাকার হিসাব চিন্তা করে হলেও সিনেমাটি দেখতে যাবেন এবং হয়তো পছন্দ করবেন এবং খুব ভালো একটা ফিডব্যাক আসবে। তো যাই হোক, আমরা খুব একটা মজার ইনফরমেশন, মজার একটা মার্কেটিং জানতে পারলাম। যেটা যাই হোক, আমরা এবার আবারও ব্রেকে যাব। ছুঁয়ে যা দৃষ্টি এই গানটি শুনবো, গানটি শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করব। আপনারা আমাকে SMS কমেন্ট করতে থাকুন, আমি কিন্তু একটু পরে কমেন্ট SMS গুলো পড়বো এবং নেক্সট আওয়ারে আবার ব্যাক করব। সো স্টে টিউনড।

0: মর্নিং মাইক,
1: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। আমি তানহা আছি আপনাদের সাথে, আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন ঠিকঠাক এবং এনজয় করছেন আমার সাথে গল্প আড্ডা। এবং আমি কিন্তু অনেক মজার মজার কথা বলছি, মজার মজার ইনফরমেশন দিচ্ছি। আপনারা কি মিস করে ফেললেন নাকি? সেটা মিস করা যাবে না, কিন্তু আমার সাথে থাকতে হবে প্রতিদিন, প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত, ঠিক আছে? এবং অনেক কিছু জানতে পারবেন কিন্তু আমার সাথে থাকলে। যাই হোক, সকাল শুরু হয়ে গেছে, খুব সুন্দর মিষ্টি রোদ উঠেছে। জানি না কোথায়, মানে ঢাকা ছাড়ার অন্যান্য জায়গার ওয়েদার কেমন, চাইলে আপনারা কিন্তু কমেন্ট মেসেজ করে জানিয়ে দিতে পারে। SMS এবং হোয়াটসঅ্যাপ করবেন 01841904904 এই নম্বরে, এবং ফেসবুকেও চাইলে ইনবক্স করতে পারেন বা পোস্টে কমেন্ট করতে পারেন। ফেসবুক অ্যাড্রেস facebook.com/ILoveDhakaFM। তো যেটা বলছিলাম যে সকাল শুরু হয়ে গেছে, আশা করি ব্রেকফাস্ট কমপ্লিট করে ফেলেছেন এবং যার যার কাজে পৌঁছে গেছেন, বা হয়তো এখনো রাস্তায় আছেন কেউ, বা হয়তো এখন মাত্র ঘুম থেকে কেউ উঠেছেন। আচ্ছা, সর্বোচ্চ সকালবেলা দেরি করে ঘুম থেকে ওঠার সময় কত ছিল আপনার? মানে সর্বোচ্চ কতক্ষণ পর্যন্ত ঘুমোতে পেরেছিলেন সকালবেলা? 12টা 1টা নাকি এর বেশি? মানে এমন হয়েছে কি যে না, দুপুর বা বিকেল 4টা বাজে ঘুম থেকে উঠেছি? সেটা কিন্তু বেসিক্যালি হয় তখনই যখন হচ্ছে যারা ঘুমোয় ভোর 6টায় বা 7টায় বা সকালবেলা যারা ঘুমোয়। তো রাত জাগার অভ্যাসটা কিন্তু খুব বাজে একটা অভ্যাস, যদিও চেষ্টা করবেন রাত না জাগা, সকাল সকাল ঘুমিয়ে সকাল সকাল ওঠার চেষ্টা করবেন। এটাতে কিন্তু শরীর ভালো থাকবে, শরীর মন স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে, সত্যি কথা যেটা। যাই হোক, আমরা আবারও গল্পে ফিরবো, গান শুনবো, তার আগে আপনাদের সাথে একটা ইনফরমেশন শেয়ার করে দিতে চাই। একটা ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.pd। আম্বার আইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। আই হোপ এই সার্ভিসটি আপনাদের কাজে লাগবে এবং আপনারা এই সার্ভিসটি নিয়ে নেবেন। তো আমরা এখন আবার মেসেজে চলে যাব। আপনারা কিন্তু অনেকেই মেসেজ করছেন আমাকে, গতকাল হয়তো একটু কম মেসেজ পড়া হয়েছিল, তো আজকে চেষ্টা করবো সবগুলো মেসেজ পড়ার। হাই আপু, আমাকে কি মনে আছে? আমি তানিয়া রংপুর থেকে। তানিয়া, মনে আছে আপনাকে, অনেক ধন্যবাদ SMS করার জন্য। হাই আপু, আমি রূপ, কথা তোমায় শুনি আজ ফার্স্ট SMS করলাম, তোমার ভয়েস আর কথা আমার খুব ভালো লাগে, লাভ ইউ আপু। আর আমার জন্য সায়ারা সংটা প্লে করবে প্লিজ আপু। রূপ, কথা অনেক অনেক ধন্যবাদ SMS করার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি, অ্যান্ড আই হোপ আমাকে ভালো লাগছে, যেহেতু বলছো তাহলে অবশ্যই ভালো লাগছে, অ্যান্ড তোমার গানটি আমি প্লে করে দেওয়ার চেষ্টা করবো। ওকে, আই এম তাহিদুল, হ্যালো, গুড মর্নিং, বনশ্রী থেকে শুনছি। তাহিদুল, গুড মর্নিং, আমিও আপনাকে মানে কি বলে আপনার সাথে আছি এবং আপনার সাথে গল্প করছি, আশা করি আমাকে ভালো লাগছে শুনতে, ধন্যবাদ SMS করার জন্য। অ্যান্ড তারপর আমাদেরকে SMS করেছেন, হাই তানা আপু, কেমন আছো? আতোয়ারা, আজ ফার্স্ট SMS করলাম, থ্যাংক ইউ সো মাচ আতোয়ারা, অ্যান্ড আমি অনেক বেশি ভালো আছি, সবাইকে বলে দিচ্ছি আমি অনেক বেশি ভালো আছি, আরও মজার মজার SMS কমেন্ট করতে হবে। ওকে, সালিহুর রহমান SMS করেছেন আমাদেরকে, এবং আরও SMS করেছেন ফারুক রংপুর থেকে, অ্যান্ড তারপর SMS করেছেন সিলেট থেকে আবিদা সুলতানা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে যারা SMS করছেন, কমেন্ট করছেন। আমাদেরকে আরো SMS করেছেন রাগিনী রংপুর থেকে, ওরে বাবা নামই হচ্ছে রাগিনী, বাহ, ওকে থ্যাংক ইউ সো মাচ রাগিনী। অ্যান্ড তারপর আমাদেরকে SMS করেছেন অনেকেই, ওকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আশা করি সবার SMS আমি পড়তে পারছি না, বাট সবার নাম কিন্তু বলে দিয়েছি, ওকে, সো মন খারাপ করা যাবে না। ওকে, তো আমি এখন আবার একটা গান শুনবো, বহুত পেয়ার করতে হে রাহুল জৈনের গানটি শুনবো, শুনতে শুনতে আবার একটু পরে ব্যাক করবো, সো স্টে টিউন্ড।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ট্রেডার্স ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
2: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11:00 ঢাকা FM 90.4 এ।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United
1: 90.4. Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: ওয়েলকাম ব্যাক টু মর্নিং মাইক উইথ তানহা। আপনারা শুনছেন ঢাকা FM 90.4। কথা বলতে বলতে, গল্প করতে করতে যাওয়ার সময় কিন্তু হয়ে গেছে, চলে যাব। তবে যাওয়ার আগে আপনাদের সাথে কিন্তু গল্প করে যাব, মানে আপনাদের পাঠানো SMS কমেন্টগুলো কিন্তু পড়ে যাব, ওকে? তাছাড়া প্রতি রবি থেকে বুধবার সকাল 8টা থেকে 11টা পর্যন্ত আমি কিন্তু থাকি আপনাদের সাথে এবং অনেক গল্প করি, অনেক আড্ডা দিই, অনেক মজার মজার গসিপ করি, অনেক মজার মজার হিস্ট্রি নিয়ে বা কোনো লাইক কি বলে এন্টারটেনমেন্ট নিউজ নিয়ে কিন্তু আমরা আড্ডা দিই, গল্প করি। সো চাইলে যারা যারা আমার সাথে এরকম আড্ডা দিতে চান, গল্প করতে চান, মজার মজার গল্প জানতে চান, তারা কিন্তু চলে আসতে পারেন প্রতি রবি থেকে বুধবার সকাল 8টায় মর্নিং মাইকে ঢাকা FM 90.4-এ। আর যারা আমাকে দুপুরের সময়টাতেও শুনতে যাবেন চাচ্ছেন বা দুপুরের সময়টাতে ফ্রি থাকেন, তারা কিন্তু চাইলে রেডিও আম্বার 102.4 FM টিউন করতে পারেন। সেখানে আমি প্রতি রবি থেকে বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত স্মৃতিকাব্য নিয়ে থাকি। সো আমাকে 2টার সময়ই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, ওকে? তো আমরা এখন আবার কমেন্টে চলে যাব, মানে বিদায় নিব, যাওয়ার আগে কমেন্টগুলো পড়ে যাব। মোহাম্মদ তানভীর কমেন্ট করেছেন আমাদেরকে, আমার পোস্টে, মানে ফেসবুকের যে পোস্ট আছে সেখানে কমেন্ট করেছেন। মোহাম্মদ মাসুদ রানা কমেন্ট করেছেন এবং জাকারিয়া খান কমেন্ট করেছেন, জনি শেখ কমেন্ট করেছেন, জামাল মিয়া কমেন্ট করেছেন, আলামিন সর্দার কমেন্ট করেছেন, মোহাম্মদ কাশেম সর্দারও কমেন্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। অ্যান্ড আমাদেরকে, আমি একটা সুন্দর ব্যানার বিলবোর্ড, মানে আমার ছবি বিলবোর্ডে আছে এরকম একটা পোস্ট কিন্তু আমি করেছি, তো সেটা নিয়ে কিন্তু কমেন্ট করেছেন মাসুদ রানা। লিখেছেন, কেমন আছেন, আপনার ছবিটি কিন্তু অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এবং অনেক অনেক দোয়া শুভকামনা রইল যারা যারা আমাকে শুনেন, আমাকে ভালোবাসেন, আমাকে কমেন্ট করেন, SMS করেন, আমার সাথে থাকেন, প্রত্যেকের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা। এখন আমরা চলে যাব ফোনের SMS এ। গুড মর্নিং তানহা, স্বপ্নীল কমেন্ট করেছে, SMS করেছেন, ওকে স্বপ্নীল, থ্যাংক ইউ সো মাচ এবং গুড মর্নিং আপনাকেও। তানহা আপু, ওই চাঁদ বদনে গানটি প্লে করেন প্লিজ, আবিদা সুলতান। সুলতানা, থ্যাংক ইউ সো মাচ মেসেজ করার জন্য। আই থিঙ্ক গান যদি থাকে আমার কাছে তাহলে আমি ঠিকই প্লে করে দিব, ওকে? আমি কালকে রাত 2টায় ঘুমিয়ে বিকেল 5টায় উঠেছি। কালকে রাত 2টায় ঘুমালে তো এখনো তো 5টা হয়নি, আপনি কিভাবে মেসেজ করলেন, কিভাবে, মানে গত পরশু দিনে কথা বলছেন, রাইট? ওকে, আপনার নাম কিন্তু লিখে নি, নামটি লিখে মানে পাঠালে বুঝতে পারতাম যে কে হচ্ছে এরকম করে বিকেল 5টা বাজে ঘুম থেকে উঠে। বাহ, কি আরাম, কি শান্তি মানুষের, তাই না? খুব সুন্দর সকাল, মানে দুপুর 2টা, রাত 2টা বাজে ঘুমিয়ে বিকেল 5টায় উঠা। সকালের মর্নিং মাইকও তাহলে আমাকে শুনেননি, যাই হোক, আমি কিন্তু রাগ করেছি। হ্যালো আপু, আমি সূর্য বলছি, আমি তোমাকে কল দিলাম, ধরনি কেন? ও মাই গড, কল দিবেন কেন, আমি বুঝলাম না। সকালবেলা গল্প করছি, আড্ডা দিচ্ছি, কত কথা বলছি, আর আপনি পার্সোনালি কল দিবেন? আপনার সাথে পার্সোনালি কথা বললে আমাকে, যারা সবসময় শোনার জন্য ওয়েট করে, তারা কি করবে, তাই না? তাদের সাথে তো কথা বলতে হবে। সো আমি এই যে মাইক নিয়ে বসে আছি, এখান থেকে বলি সবার সাথে, সব কথা বলি, যা বলার আমাকে মেসেজ করে বলে দেবেন, আমি কিন্তু রিপ্লাই দিয়ে দিব, ওকে? সো আজকে বিদায় নিব, সবার SMS কমেন্ট মোটামুটি পড়ে শেষ করতে পেরেছি, আই হোপ। তো বিদায় নিচ্ছি, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে অনেক অনেক বেশি মিস করবেন। এবং আগামীকাল ঠিক এই সময়ে কিন্তু আবারও কথা হবে এবং আমি চলে আসবো আড্ডা দিতে আপনাদের সাথে, আপনারাও কিন্তু আই হোপ চলে আসবেন, ওকে? সো বিদায় নিচ্ছি, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ স্মাইলিং, কিপ লিসনিং।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
3: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.
4: I've been on the low, I've been taking my time. I feel like I'm out of my mind. It feels like my life ain't mine. Who can relate? Woo!

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I guess United. 90.4.

0: গ্যাস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আপনার মনে সুখ নাই? ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

গরমে নাজেহাল অবস্থা? আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: এক নেশন এক স্টেশন।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে.
2: আচ্ছা,
1: সব থাকবে, তুমি আমি মনমতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে.
2: এই কথা তো চলো এখনই.
1: কিভাবে?
2: টিউন ঢাকা FM 90.4. আমি আর বাকি সব তো আছি, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই.
3: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন.

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. iGas United.
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো. দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর. ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে. ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়. লেটস গো, দ্য রিদম অফ জার্নি.

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Taka FM 90.4
1: সারা দেশে
3: সবার সাথে।

0: Tigers United, international sourcing ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ। Tigers United।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর গান শুনে শুনে।
4: Country's first full HD FM station, Dhaka FM 90.4.

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। এক নেশন এক স্টেশন।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

90.4 FM. গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: বাইজা বুইজা তামা তামা
1: ওটা দেন তো
0: মগর কি হুনতাছেন পুরাই 100 100 টানে বুঝছেন না কি জবে
1: ওহো লিয়ালি ছেড়ে
0: দিল দিয়া ফিল করেন
1: এফএম 90.4

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
6: Dhaka FM 90.4 app. Just download, install and enjoy.

0: 90.4.
1: Midday. Midday. Field.
2: হ্যালো ঢাকা, সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দ অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আরজে রিদম কিন্তু হাজির হয়ে গেছি। ঘড়ির কাঁটা কিন্তু দেখতে দেখতে বরাবর দুপুর দুইটা চলে এসেছে, এবং দুপুর দুইটা মানেই কিন্তু আরজে রিদম চলে আসে আপনাদের মাঝে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড নিয়ে। বাহিরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ভেজা একটা সময়, বাইরে খুব সুন্দর ওয়েদার, ভালোই লাগছে। তবে আমার যেটা মনে হয়েছে যে আমার এই বৃষ্টি ভেজা এই সময়টাতে, এই সুন্দর মুহূর্তটাতে অবশ্যই কিন্তু আমার বন্ধুদের সাথে আড্ডা দেওয়া উচিত, এবং যেই বলা সেই কাজ, চলে এসেছি আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য, গল্প করার জন্য। আপনাদের জন্য কিন্তু অবশ্যই সুন্দর সুন্দর গান অপেক্ষা করছে, আমরা অনেক সুন্দর সুন্দর গান শুনবো, অনেক গল্প করবো, অনেক অনেক আড্ডা দিব, আছি কিন্তু একদম বিকেল পাঁচটা পর্যন্ত। বন্ধুরা, শুরুতেই একটু বলে দিতে চাই, খুব সহজেই কিন্তু আপনারা আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন, আর যে রিদমের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন, মিড ডে ফিল্ডের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করে জানিয়ে দিতে পারেন কোথেকে রিদমকে শুনছেন এবং মিড ডে ফিল্ডের সাথে আছেন, ঢাকা এফএম 90.4 এর সাথে আছেন। তাছাড়া কিন্তু আমাদের ফেসবুক পেজেও জয়েন হয়ে যেতে পারেন বন্ধু। ফেসবুক পেজে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে facebook.com/ilovedhakafm। ফেসবুকে যুক্ত হয়ে যেতে পারেন, ফেসবুকেও কিন্তু পোস্ট চলে এসেছে যেখানে আমি লিখেছি, বাইরে বৃষ্টি, মন যেন কোথায় হারিয়ে আছে। বৃষ্টি ভেজা মন নিয়ে আমি আরজে রিদম হাজির মিড ডে ফিল্ড নিয়ে, থাকছি দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র ঢাকা এফএম 90.4 এ। চলে এসেছি, কোনো টেনশন নেই। ও বন্ধুরা, আরও একটা বিষয় একটু ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু আমাদের একটু অফিসিয়াল অ্যাপও পেয়ে যাচ্ছেন, অ্যাপটি ধরে ডাউনলোড করে ফেলেন প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে, ঢাকা এফএম 90.4। আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারবেন এবং খুব ইজিলি কিন্তু আমাদের শুনতে পারবেন, আমাদের সাথে জয়েন হতে পারবেন। তো আশা করছি আজকের দুপুরটা কিন্তু অবশ্যই খুব সুন্দর হতে যাচ্ছে, কারণ চলে এসেছি আর মোটামুটি আলহামদুলিল্লাহ এখন কিন্তু বেশ ভালো আছে আগের থেকে, শরীর আল্লাহর রহমতে অনেকটাই অনেকটাই কিন্তু রিকভার করে উঠেছি। এই তো কথা শুনে হয়তো বুঝতে পারছেন গতকাল কিন্তু আমি আসলে ওভাবে কথা বলতে পারিনি আপনাদের সাথে। তো আজকে আশা করছি ইনশাল্লাহ অনেক অনেক আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে, আছি কিন্তু একদম বিকাল পাঁচটা পর্যন্ত। তো বন্ধুরা, এক্ষুনি ফোনটা হাতে নিয়ে নিন এবং মেসেজ করে জানিয়ে দিন কোথেকে শুনছেন এবং যুক্ত হয়ে যান আমার সাথে। আমি আছি আপনাদের মেসেজের অপেক্ষা। অলরেডি দেখতে পাচ্ছি আমার ফ্রেন্ডরা কিন্তু আমাকে টেক্সট করা স্টার্ট করে দিয়েছে এবং তারা কিন্তু টেক্সট করছে আমাকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আমার আসার আগে আপনারা চলে আসেন, এটা একটা ভালো লাগা। তো যাই হোক বন্ধু, বাহিরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, এত সুন্দর একটা আবহাওয়া, ঢাকার বাহিরে অর্থাৎ ঢাকায় তো বৃষ্টি হচ্ছে সেটা ঢাকার মানুষ যারা আছেন জানেন, ঢাকার বাহিরে কোথাও বৃষ্টি হচ্ছে কিনা সেই বিষয়টা নিয়ে, সেই বিষয়টা একটু আমাকে জানিয়ে দিবেন কষ্ট করে, কে কোথেকে শুনছেন এবং কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এখন। আমার মনটা কিন্তু খুব ফুরফুরা, কারণ বৃষ্টিটা দেখে আসলেই খুব ভালো লাগছে। তো আশা করছি অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আর যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে আমার যেটা মনে হয় যে আমাদের কিন্তু একটা বৃষ্টির গানে চলে যাওয়া উচিত বন্ধুরা। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে অতুল জলের গান অ্যালবামের একটা গান, আমাদের পার্সোনালি আমার পছন্দের একটা ব্যান্ড, জলের গান, জলের গানের করা একটা গান, বৃষ্টির গান, গানটা শুনে আসবো। তো আশা করছি গানটা সবার ভালো লাগবে এই বৃষ্টির মৌসুমে, এই যে বৃষ্টির মুহূর্তে। তো এত কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন গানে চলে যাই, আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত থাকবেন, অ্যান্ড মিড ডে ফিল্ডের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা এফএম 90.4 এর সাথেই থাকবেন।
3: বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, বানের জল।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারআইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারআইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। হ্যালো লিসেনার্স, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আমি রিদম কিন্তু বরাবর দুইটার দিকে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আর যেটা বলছিলাম যে বাহিরে কিন্তু খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি ভেজা ওয়েদারে বৃষ্টি ভেজা মন নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে আপনাদের মাঝে। এবং আমরা কিন্তু একটা গানও শুনেছি, বৃষ্টি পরে টাপুর টুপুর নদে এলো বান, খুব সুন্দর একটা গান কিন্তু ছিল। তো আশা করছি মুহূর্তটা সবারই ভালো কাটছে, ভালো লাগারই কথা এত সুন্দর একটা ওয়েদার চারিদিকে। হয়তো অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না এখন, তবে ঢাকায় বৃষ্টি হচ্ছে, সেটা কিন্তু খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। যাই হোক বন্ধুরা, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের বন্ধু আর জে রিদম। আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড, আছেন কিন্তু প্রে স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। খুব ইজিলি কিন্তু আমার সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আমার সাথে যুক্ত হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বার টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/ilovethakafm। এখন পর্যন্ত কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে বন্ধুরা, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আমি চলুন একটু কিছু মেসেজ একটু ঘুরে আসি। হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি অমৃত দাদা কিন্তু চলে এসেছেন আমাদের সাথে। অমৃত বোস, কলকাতা ইন্ডিয়া থেকে শুভ দুপুর, আজ ওয়েদারটা অনেক ঠান্ডা, দারুণ হাওয়া দিচ্ছে। হ্যাঁ ট্রু দাদা, আমাদের এখানেও ওয়েদারটা খুবই ঠান্ডা এবং খুবই ভালো লাগছে। হাই, হ্যালো, নাম তো লিখলেন না, আশা করছি নামটা একটু লিখে তারপর হাইটা দিবেন। আচ্ছা, তারপর হাই ভাইয়া, শুরুতেই জয়েন হয়ে গেলাম, থাকবো পুরোটা সময় জুড়ে। ও সাউদা, সাউদা কিন্তু চলে এসেছে আমাদের মাঝে, সাউদা মোস্ট ওয়েলকাম, আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবেন আমাদের সাথে, আমার সাথে থাকবেন। আচ্ছা, তারপর মেসেজও কিন্তু অনেক মেসেজ আসছে দেখতে পাচ্ছি। হ্যালো ভাইয়া, আমি ইনায়া। হাই ইনায়া, কি অবস্থা? আশা করছি ভালো আছেন এবং চলে এসেছেন, খুব খুশি হলাম দেখে। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন শারমিন, আছেন রংপুর থেকে। হ্যালো, এই যে নবাব, গতকালকে তুমি আমার কাছে ট্রিট চেয়েছিলে না, তাহলে তোমাকে রংপুর আসতে হবে, তাহলে তোমাকে ট্রিট দিব। আচ্ছা, আমার বাসার পাশে চিকলি ওয়াটার পার্ক, একদিন শেষ বিকেলে চিকলি বিলের ধারে বসে কফি খেলাম, ওফ নাইস। আর তোমার তো রংপুর অনেক ফ্রেন্ড, সবাই মিলে আড্ডা দিলাম, কেমন হবে বলো? নাইস আইডিয়া, নাইস প্ল্যান, ইনশাল্লাহ চেষ্টা করবো শারমিন খুব জলদি রংপুর চলে আসার জন্য। আমরা কিন্তু নদীর ধারে বসে অবশ্যই, আমি কফি পছন্দ করি না, চা খাবো শিওর। রংপুরে শোনা যাচ্ছে না, ওফো, রংপুরে ঘুরে ফিরে প্রত্যেকবার কিন্তু আসলে সেম সমস্যাটাই দেখছি। আমি অবশ্যই টেকনিক্যাল টিমকে জানিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই, আশা করছি খুব জলদি আমাকে পেয়ে যাবেন। আর রংপুরে যারা এরকম হুটহাট করে ফ্রিকোয়েন্সিতে আমাকে পান না, তারা কিন্তু খুব ইজিলি আমাদের অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে ফেলতে পারেন, ঢাকা এফএম 90.4, আপনি অ্যাপেল স্টোর বা প্লে স্টোরে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবেন। সো সেটা ডাউনলোড করে ফেললে কিন্তু খুব ইজিলি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন। আচ্ছা, রংপুরে শোনা যাচ্ছে না, লিখেছেন কে? লিখেছেন কিন্তু আর জে, আমার এসএমএস মনে হয় যায় না, তাই না? আগামীকালের কথা বলছি, আর যার এসএমএস ভালো লাগে তার এসএমএসগুলো বারবার পড়বেন। ভাবছিলাম এসএমএস দিব না, কিন্তু না দিলে ভালো লাগে না, তাই দিলাম আর জে। দেখেন জিনিয়া, আচ্ছা আরজের ফুল মিনিং কিন্তু জিনিয়া, মানে সে রিদম অ্যান্ড জিনিয়াকে আরজে বলে। সো জিনিয়া, এখানে রাগ অভিমানের কিছু নেই, আমি অবশ্যই কিন্তু অবশ্যই সবার মেসেজ কিন্তু আমি পড়ার চেষ্টা করি। আশা করছি প্লিজ এটা নিয়ে কোনো রাগ অভিমান হবে না। এন্ড খুব খুশি হলাম যে আপনি চলে এসেছেন, আপনি আমাকে টেক্সট করেছেন। আপনি টেক্সট না করলে হয়তো আমার আরো বেশি খারাপ লাগতো। জান্নাতুল হীরাও কিন্তু আছেন আমাদের সাথে। ভাইয়া তুমি সবসময় সিলেটের প্রশংসা করো কেন? তুমি মনে করো না সিলেটের প্রশংসা করলে তোমার সিলেটি মেয়ের সাথে তোমার বিয়ে হবে? আচ্ছা সিলেটি মেয়ে তোমাকে সিলেটের এক কাপ চা ছাড়া আর কিচ্ছু দিবে না, ও তাই নাকি? আচ্ছা তোমার বিয়ে যদি ঢাকায় মেয়ের সাথে হয় কি করবে? নাইস কোয়েশ্চেন। যদিও আমার বিয়ে শাদী নিয়ে তো এরকম কোনো ইন্টেনশনই নেই, কোনো প্ল্যানই নেই। আচ্ছা জান্নাতুল হীরা লিখেছেন, হাই রিদম ভাই তুমি ক্যাসে হো, তুমারা ভয়েস বহুত হি সুন্দর হ্যায়, ওকে তুমারা বহন কো প্যার হামেশা তুমকো সাথ রহেগা। ওফ অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, খুব খুশি হলাম। আর বিয়ের ব্যাপারটা, যে বিয়ের ব্যাপার আমি জানি না কোথায় আছে কপালে, তবে বিয়ে শাদী নিয়ে আপাতত ভাবছি না, দেখা যাক, এরকম আপাতত কোনো প্ল্যানিং নেই। আসসালামু আলাইকুম, চলে আসলাম। রাহা ইসলাম আকাশপ্রিয়া, ওফ কেমন আছো? তারপর তোমার ভয়েসটা খুব সুন্দর মাশাল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। তারপর কে আছে আমাদের সাথে? এই যে আলুরদম, ওফ আলুরদম আবার চলে এলো। আচ্ছা আমাকে অনেকে কিন্তু আদর করে আলুরদম ডাকে, খুব ভালো লাগে নামটা। এই যে আলুরদম কি অবস্থা? আচ্ছা বলো তো আমাদের জীবনে ইংলিশ আমাদের জীবনে কোন কাজে লাগবে? আমরা বাংলা ভাষার জন্য যুদ্ধ করে ইংলিশ কেন পড়ব? না না ইংলিশটাও আসলে প্রয়োজন, কারণ যেহেতু এটা আসলে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সো আপনি আসলে পরবর্তীতে ইন ফিউচার বা ইন লাইফ আপনি যেখানেই যান যে প্রান্তেই যান, সো এইটা কিন্তু আসলে একটা কম মানে কমন কি বলে যে কমিউনিকেশন ল্যাঙ্গুয়েজ বলা যায়। আপনি যেখানেই যান আপনি কিন্তু ইংলিশটা ইউজ করতে পারবেন, আপনি যে কোনো দেশে যান যে কোনো প্লেসে যান, সো ইংলিশ আমার যেটা মনে হয় ইংলিশটারও কিন্তু প্রয়োজন আছে, ইংলিশটারও দরকার আছে। আচ্ছা হাই ভাই আমি রংপুর থেকে রাগিনী, ও রাগিনীও চলে এসেছে। এটা কেমন হয়েছে বলতো? পাখি খায় ধান, রিদম ভাইয়ের শোনায় সুন্দর সুন্দর গান, আড্ডায় দেয় না পাখি, তাই তো রিদম ভাইকে শুনতে ভালোবাসি। ওয়াও নাইস নাইস নাইস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ রাগিনী, এত সুন্দর একটা লাইন আমাকে শোনার জন্য। বন্ধু বাহিরে মেঘলা দিন, চলুন একটা গানে চলে যাই আমরা। হেমন্ত মুখার্জি করে একটা গান শুনে আসবে এখন, এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না কুমন। চলুন গানে চলে যাই বন্ধুরা।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: Hello, welcome back again. This is Arjun Rhythm here with your favorite show Midday Field. আপনি শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম, কিন্তু সেই দুপুর থেকে আছি আপনাদের সাথে, আছি একদম বিকাল 5টা পর্যন্ত। অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে। আশা করছি আজকের প্লে লিস্টের এত সুন্দর সুন্দর গানগুলো কিন্তু আপনারা অবশ্যই পছন্দ করছেন, কারণ একের পর এক সুন্দর সুন্দর ইন্টারেস্টিং গান কিন্তু বাজছে এবং আপনাদের পছন্দের গান নিয়েই কিন্তু আমাদের প্লে লিস্টটা সাজানো। তা আশা করছি অবশ্যই আপনারা এনজয় করছেন এবং দুপুরটা চেষ্টা করব অবশ্যই আপনাকে একটু রঙিন করে তোলার জন্য, যাতে দুপুরের এই ক্লান্ত সময়টা, দুপুরের এই সময়টা আসলে কি আমাদের মন বলেন, আমাদের শরীর বলেন, সবটাই কিন্তু একটু ডাউন হয়ে যায়, একটু সফট হয়ে যায়। তো আশা করছি যেহেতু আছে আপনাদের সাথে মিড ডে ফিল নিয়ে, একটু হলেও আপনাদেরকে কিন্তু চাঙ্গা করে দিতে পারবো। অনেকেই যুক্ত আছেন এখন পর্যন্ত আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমি এত কথা না বলিয়ে চলুন কিছু টেক্সটে চলে যাই। হাই ভাইয়া, কেমন আছেন? আমি সুমাইয়া, আপনাকে শুনছি সিলেট থেকে। সুমাইয়া, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন এবং খুব খুব খুব ধন্যবাদ যে আপনি আমাকে শুনছেন। ইমরান আছেন আমাদের সাথে বাইপেল থেকে। আজই প্রথম তোমায় শুনছি, কারণ আমার বাড়ি পঞ্চগড়ের তেঁতুলিয়া, সেখানে আমাদের দেশীয় কোনো রেডিও স্টেশন শোনা যায় না, শুধুমাত্র কয়েকটা ভারতীয় চ্যানেল শোনা যায়। এখন থেকে ঢাকা যতদিন থাকবো তোমায় নিয়মিত শুনবো। অনেক অনেক ধন্যবাদ ইমরান ভাই, অনেক অনেক ধন্যবাদ। আশা করছি শুনবেন আমাকে এবং অবশ্যই ঢাকা ফ্যাম 90.4 এর সাথে থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম, আসুন্নি বালা খাইসুন্নি বাত, বাড়ি ঘরর কিতা সংবাদ, তাড়াতাড়ি জানাওকা। আচ্ছা, হকলর ফয়লা আপনারে মেলা মেলা ধন্যবাদ মিস্টার আরজে কিং, রিদু ভাই, ওকে খাইলো আপনে, আপনার আমার মেসেজ ফরসইন যে খুশি হয়েছি, আমি আপনারে খোয়া বুঝাইতাম ফারতাম নাই, দেখি চাই না আপনার মনও আসেনি আমি কথা, মনো থাকলে আমার নামটা খুইবা, সিলেডি গফ খরার লাগি আমি আইলাম সিলেডি ডঙ্গিলা ফুরি, মজা কথা হইল আপনার শো হুনার লাগি 11টা থাকি অপেক্ষা খররাম। ও মাই গড, ও মাই গড, খুব কষ্ট করে পড়লাম, আমি জানি না আসলে লেকশনটা হয়েছে কিনা, তবে খুব মজা পেলাম আমি টেক্সটটা পড়ে। আপনার নামটা আসলে আমি ঠিক বুঝতে পারছি না, ঢঙ্গিলা ফুরি দেখে সিলেটের ঢঙ্গিলা ফুরি তাসনিয়া মনে হচ্ছে, আসলে আমি সঠিক আমি বলতে পারছি না, একটু কষ্ট করে যদি নামটা একটু বলে দিতেন আমাকে খুব খুশি হতাম। হ্যাঁ রিদম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আচ্ছা সাউদা কিন্তু আছেন আমাদের সাথে, সাউদা লিখেছেন, সাউদা, আচ্ছা সাউদা আইএলটিএস করেছেন এবং বাবা মার প্রেশারই করেছেন। আমি ইনশাল্লাহ দোয়া করছি সাউদা, অবশ্যই অবশ্যই আপনি আপনার বাবা মার ড্রিম পূরণ করবেন এবং হচ্ছে বাইরে যেতে পারবেন এবং আপনার যত ড্রিম আছে সেগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, ফুলফিল হয়ে যাবে আশা করছি। এবং সবসময় আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল, অনেক অনেক দোয়া রইল। আচ্ছা হোয়াট এভার ভাইয়া, মেঘলা ওয়েদারে আমরা একলা একলা একলা আকাশ, এই সংটা পসিবল হলে প্লে করে দিয়েন, বাট আমি প্রেশার দিচ্ছি না। আচ্ছা আমি চেষ্টা করবো, অবশ্যই চেষ্টা করবো। আচ্ছা ভাই আপনি কোন সাবজেক্টে পড়েন? আমি ইংলিশ লিটারেচার নিয়ে পড়ালেখা করছি বর্তমানে। আচ্ছা ফার্স্ট আওয়ারে যে মেসেজ দেওয়ার দিয়ে নিলাম, এবার চুপচাপ শুনবো, চুপ করে শোনার মজাটাও আলাদা। হ্যাঁ তাও ঠিক, তবে টেক্সট করলে আশা করছি আমিও খুশি হব। সাউদা কফি খাচ্ছে বসে বসে, খাবেন নাকি? না আমি কফি পছন্দ করি না, আমি চা পছন্দ করি, চা খাওয়ালে বলেন চলে আসছি এখনই। আসসালামু আলাইকুম, রংপুর থেকে রাজু আছেন আমাদের সাথে। রাজু অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য, আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবেন আমাদের সাথে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে সবাই এই এত ব্যস্ততার মাঝেও সবাই আমার সাথে যুক্ত হয়ে যান, আমার সাথে গল্প করেন, আমার সাথে আড্ডায় মেতে উঠেন। হাই, কেমন আছেন আপনি আর আপনার প্রিয়তমা? সিলেট থেকে দক্ষিণ সুরমা থেকে শিহা শিকদার সিনরালা। আচ্ছা আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি, এখন বাকিটা আসলে ঠিক বলতে পারছি না, থাকেন শেষ পর্যন্ত দেখা যাক কি হয়। কি খবর ভাই? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? ইয়া যেই রোদ উঠছে আইজ সিলেটও, আচ্ছা বড় কষ্টে আইছি, বইবার জাগা দাও পানি খাওয়াই, হেরান হয়ে গেছি জিরান জিরান লই। আচ্ছা আপনি ভালানি, বেমার কমছে নি, এখন কও আমি কে? আচ্ছা আপনি তো আর কেউ না, আপনি হচ্ছেন তোমা। বাট এই সিলোড়ি ভাষা শেখার যেটা ইচ্ছা ছিল, এত কঠিন কঠিন শব্দ দেখে, এত কঠিন কঠিন ওয়ার্ড দেখে আমার লিটারালি ভয় লাগছে। তোমা অনেক অনেক ধন্যবাদ চলে আসার জন্য, আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু থাকবেন। তোমা কেমন আছো? রিদম ভাইয়া, আমি তোমাকে প্রতিদিন শুনি কিন্তু মেসেজ করা হয় না। রংপুর থেকে আমি তানিয়া। তানিয়া অবশ্যই আমাকে টেক্সট করতে হবে, আমরা টেক্সট করলেই কিন্তু গল্পে মেতে উঠবো। আশা করছি এয়ারপোর্ট থেকে তানিয়া সবসময় আমার সাথে থাকবেন এবং টেক্সট করে জানাবেন কি করছেন, কেমন যাচ্ছে আপনার দিনকাল। আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কেমন আছেন আপনি? ওকে, আমরাও ভালো আছি, আপনার দোয়ায়। শুনছি সিলেট থেকে আমরা দুই বোন মিলে। ওকে, আসসালামু আলাইকুম রিদম ভাই, কেমন আছেন আপনি? আমরাও ভালো আছি, আপনার দোয়ায়। শুনছি সিলেট থেকে দুই বোন, আবিদা সুলতানা, মাজেদা সুলতানা। ওয়াও, দুইজনের নামের ভালো মিল আছে, আবিদা সুলতানা, মাজেদা সুলতানা। গুড, থ্যাংক ইউ সো মাচ দুইজন একসাথে আমাকে শুনছেন এবং খুব খুশি হলাম। আশা করছি শেষ পর্যন্ত কিন্তু আমাকে শুনবেন। চট্টগ্রামে প্রচুর রোদ, আচ্ছা তাই নাকি? আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আমার হাতের রান্না খাওয়ার জন্য, বলেন কি খাবেন এবং কবে আসবেন? তাজবিদ, তাজবিদ, আমি খুব শীঘ্রই আসছি চিটাগাং, তখন দেখি আপনি আমাকে কি রান্না করে খাওয়ান, অপেক্ষায় থাকবো। আশা করছি তখন মুখ ঘুরাবেন না, অবশ্যই কিন্তু আমাকে রান্না করে খাওয়াতে হবে তাজবিদ। হাই ভাইয়া, জানেন আপনার নামে আমার একজন চাচু আছেন, আচ্ছা তাই আপনাকে আমি আজকে থেকে চাচু ডাকবো। ও গড, তাকে নিয়ে আপনাকে শুনছি, সে হাসছে আর আপনাকে শুনছে। আপনার বাস্তি তাসিন ও রিধম ফ্রম সিলেট, অনেক অনেক ধন্যবাদ এবং খুব শুনে খুব খুশি হলাম যে আমার নামে আরো একজন আছে এবং সে আপনার চাচু। তবে আপনি যেটা বলেন যে আমাকেও চাচু ডাকবেন, ব্যাপারটা আসলে কেমন হয়ে গেল না? তোহা আছেন আমাদের সাথে কিন্তু চট্টগ্রাম থেকে, চট্টগ্রামে রোদ উঠছে এটা অনেকেই বলছে। তো যাই হোক, এখন একটা গানে চলে যায় বন্ধুরা, ফুয়াদ আর সুমির করা একটা গান, গুরু, খুব সুন্দর একটা গান কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য। তো গানটা শুনতে থেকে আশা করছি একদম শেষ পর্যন্ত সবাই কিন্তু আমার সাথে কানেক্টেড থাকবেন বন্ধুরা।

গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: আই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।
2: হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল দে। আমি আরজি রিদম কিন্তু ছিলাম দুপুর 2টা থেকে আছি একদম বিকাল 5টা পর্যন্ত আপনাদের সাথে। আশা করছি যারা যুক্ত আছেন সবাই কিন্তু একদম শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন এবং অবভিয়াসলি মিড ডে ফিলদের সাথে থাকবেন, ঢাকা এফএম 90.4 এর সাথে থাকবেন। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, এত কথা না বাড়িয়ে বন্ধুরা চলুন কিছু মেসেজ একটু পড়ে আসি। আমি যদি শুরুতেই দেখি, ও সালিহুর রহমান কিন্তু অনেকদিন পর যুক্ত হলেন আমাদের সাথে। শুভ দুপুর সালিহুর রহমান, যুক্ত হয়ে গেলাম বদরগঞ্জ রংপুর থেকে। সালিহুর ভাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন, অনেকদিন পর আপনাকে পেলাম। আসসালামু আলাইকুম ভাই, চলে আসছি। আমি জেরিন ফ্রম সিলেট। ওকে, আলহামদুলিল্লাহ বিজিএস ভালো হয়েছে। ও আচ্ছা, এক্সাম ছিল তাই তো? বিজিএস এক্সাম কার কেমন হয়েছে সেটা একটু কষ্ট করে কিন্তু জানাবেন, কারণ আমি জানি আমার অনেক ফ্রেন্ড আছেন যারা কিনা এক্সাম দিচ্ছেন। সো আশা করছি অবশ্যই একটু জানাবেন কষ্ট করে যে কার এক্সাম কেমন হলো। হাই ভাইয়া, আমি শিউলি সিলেট থেকে, আপনি ভালানি? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো, আপনি ভালানি? শিউলি একটু বলার চেষ্টা করলাম। হাই রিদম ভাই কেমন আছেন? মনে আছে আমার কথা? আমি চট্টগ্রামের রেশমি। আচ্ছা রেশমি, এই রেশমি নামটা খুব পরিচিত আমার, খুব খুব খুব বেশি পরিচিত, আমি কি বলবো আমি জানি না। যাই হোক রেশমি, অনেক অনেক ধন্যবাদ চট্টগ্রাম থেকে যুক্ত হয়ে যাওয়ার জন্য। আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু যুক্ত থাকবেন আমাদের সাথে। আচ্ছা, তারপর আমাদের সাথে আছেন ইলমা, আছেন আমাদের সাথে। ইলমা শুনছি তোমাকে, অনেক অনেক ধন্যবাদ ইলমা আমাকে শোনার জন্য। আশা করছি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত শুনতে হবে আমাকে, অনেক অনেক আড্ডা হবে, অনেক অনেক গল্প হবে, অনেক অনেক গান হবে বন্ধুরা। হ্যালো লগার রিদম ব্রো। আচ্ছা লগার রিদম, আবারও চলে এলো ম্যাথের চ্যাপ্টার। আপনাকে একজন আপনাকে যে এখন আমার কি বলতে ইচ্ছে করছে আমি নিজেও জানি না। কালকে আমি আপনাকে 2:15 সামথিং মেসেজ করেছিলাম। আচ্ছা, এত সুন্দর লগারিদম নাম দিলাম, বলেছিলাম আমি কি আমি কে যে এই নামটা দিল, চিনলেন না। ওইদিকে আপনার মেসেজ পড়ার অপেক্ষায় এক্সামে 20 মিনিট লেট হয়ে গেল। লামি আপ্রোচ চৈতি সিলেট থেকে। আচ্ছা, আপনি গতকাল যখন লগারিদম নামটা দিয়েছেন আমি কিন্তু টেক্সটটা পড়েছি, আপনি হয়তো এনিহাও মিস করে গেছেন। সো আশা করছি এটা নিয়ে আর কোনো রাগ অভিমানের কোনো মানে নেই। আর হচ্ছে নাম, এই নামটা নিয়েই তো অনেকক্ষণ কথা হলো গতকালকে, যে আসলে লগারিদম নামটা কেন এবং হচ্ছে আসলে লগারিদমের সাথে আমার কানেকশন কি। যাই হোক, খুব সুন্দর একটা নাম লগারিদম, যদিও আমি ম্যাথ ভয় পাই, তারপরও ভালো লাগলো নামটা। ভাই আমি নতুন, ওকে আমি পুরাতন। কি খবর দা সাইলেন্ট মিস্ত্রি? আমি আমেনা বলছি রংপুর থেকে। পাখিও আবার আমেনাও, কোনটা বেশি ভালো লাগে? দুইটাই আমার নাম। আমি আগে এই নামটা বলতে চেয়েছিলাম কিন্তু এই নামে আপনাকে SMS করেছিল কেউ একজন, তাই বলিনি। আচ্ছা পাখি নামটাই সুন্দর, পাখি নামটাই ভালো লাগে বলতে। আচ্ছা জান্নাতুল হীরা কিন্তু এখনো আছে। ভাইয়া হিন্দিতে SMS করেছি, কেমন লেগেছে? আমি হিন্দিতে একদম পাক্কা, হিন্দিতে অনর্গল কথা বলতে পারি, আমি এই ভাষা খুবই ভালোবাসি। আমি মুভি গান সবকিছুতে হিন্দিতে দেখতে পছন্দ করি। তোমার প্রিয় শখ কি? আচ্ছা আমার প্রিয় শখ, আমার প্রিয় শখ যদি বলি এখন আবার এখানে অনেক ঝামেলা লেগে যাবে, কারণ আমার প্রিয় শখ হচ্ছে টুকটাক একটু গান বাজনা করা আর কি। আমি হচ্ছে যখন ফ্রি থাকি তখন চেষ্টা করি হালকা পাতলা একটু গান বাজনা করার জন্য, মানে যেটা থাকে না যে নিজের জন্য, সো নিজের জন্য একটু গান বাজনা করতে পছন্দ করি আর কি। এই তো এটাই হচ্ছে আমার মোটামুটি একটা শখ বলা যায়। তাছাড়া কিছু না, হোয়াটসঅ্যাপেও কিন্তু দেখতে পাচ্ছি অনেকেই যুক্ত হয়ে গেছেন একসাথে আমার সাথে। তাসনুবা আছেন রংপুর থেকে, তারপর দেখতে পাচ্ছি নতুন ফ্রেন্ড আছেন, স্বাগতম জানান, আপনার নামটা একটু বলে দিন নতুন ফ্রেন্ড। তারপর দেখতে পাচ্ছি জুয়েল ভাই কিন্তু চলে এসেছে, জুয়েল ভাই মালয়েশিয়া থেকে, অনেক অনেক ধন্যবাদ। শিউলি আছেন সিলেট থেকে আমার সাথে, শরীর ভালা হয়েছে নি? আলহামদুলিল্লাহ শরীর ভালা হয়েছে। তো বন্ধুরা চলুন একটা গানে চলে যাই, খুব জলদি আবার ফিরে আসবো আপনাদের মাঝে। এখন আমরা ধুমড়ির করা একটা গান, চলো হারাই গানটা শুনবো, আশা করছি সবাই আমার সাথেই থাকবেন বন্ধুরা।

0: Midday Fields.
1: সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেটে পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে খুব সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বার আইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বার আইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। নতুন একটা ঘন্টায় আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আরজে রিদম। দুপুর 2টা থেকে কিন্তু ছিলাম, আছি একদম বিকাল 5টা পর্যন্ত আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফেস নিয়ে। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এখন পর্যন্ত সবাই আমার সাথে যুক্ত আছেন এবং আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু থাকবেন। একটু ছোট করে বলে দিতে চাই, যেহেতু যারা শুরু থেকে শুনছেন তারা তো অবশ্যই জানেন, আর মাত্র যারা এলেন সবার উদ্দেশ্যে একটু বলবো, খুব ইজিলি আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারেন। আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904। এই নাম্বারে কিন্তু খুব ইজিলি টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফেসবুকেও যুক্ত হতে পারেন, facebook.com/ilovedhakaFM। তাছাড়া কিন্তু একটি অফিসিয়াল অ্যাপও আছে আমাদের ঢাকা এফএম 90.4, আপনি প্লে স্টোর বা অ্যাপেল স্টোর থেকে কিন্তু পেয়ে যাবেন। সো অ্যাপটি ডাউনলোড করে ফেলে খুব ইজিলি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারবেন, শুনতে পারবেন মিড ডে ফিল দেন শুনতে পারবেন ঢাকা এফএম 90.4। অনেকেই যুক্ত আছেন, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আমাদের এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বৃষ্টি কমে গেছে, মনের সুখটা বেশিক্ষণ আর টিকলো না, হালকা হালকা রোদেরও একটা আবছায়া দেখতে পাচ্ছি, জানি না কি হবে। তবে আমি চাই যে বৃষ্টিটা আবার নামুক আর একটু বৃষ্টি হোক, এটা আমার একটা ইচ্ছা আর কি। আচ্ছা, অনেকেই যুক্ত আছেন, চলুন কিছু একটু মেসেজ দেখে আসি। হ্যালো কে কে কে কে, কি অবস্থা ভাই, ফ্রম রংপুর, আই এম জোবায়ের। আচ্ছা, আমি তোতলাইনি, মেসেজটা এভাবে লেখা ছিল, আমি জাস্ট পড়ার চেষ্টা করলাম আর কি। জোবায়ের অনেক অনেক ধন্যবাদ রংপুর থেকে যুক্ত থাকার জন্য, আশা করছি শেষ পর্যন্ত কিন্তু থাকবেন আমাদের সাথে। পরীক্ষা দিয়ে আসলাম, শোনা যাচ্ছিল না, কখন শোনা যাচ্ছে আর যে আমার SMS পড়লা নাকি নাকি যায়নি, আমার SMS তো আবার যায় না তাই না আর যে দেখেন জিনিয়া, আপনার প্রতিটা কথায় এত রাগ এত অভিমান, তাহলে কিভাবে হবে একটু বলেন তো ভাই। এত রাগ অভিমান তো মনে হয় মানে কি বলবো, যে আসলে কি মানে এত রাগ অভিমান করতে পারে একটা মানুষ। আমি আপনার টেক্সট পড়েছি বাবা, আপনার টেক্সট পড়া হয়েছে এবং এই যে এখনো আপনার একটা টেক্সট পেলাম এবং সেটা পড়লাম। হ্যালো, আমি নিমু, অনুপম রয়ের একটা গান দাও না হলে আর তোমাকে শুনবো না। আচ্ছা, অনুপম রয়ের একটা গান আমি দেওয়ার চেষ্টা করব, আমাকে শুনবেন না, এই কথাটা শুনে একটু হার্ট হলাম, ছোট্ট করে একটু কষ্ট পেয়ে গেলাম আর কি। যাক, কে শুনে আর আমার মনের দুঃখ, আমার মনের দুঃখ শোনার কি আর কেউ আছে ভাইয়া। আমার লেখা খারাপ কিন্তু আমি 100 মার্কের অ্যান্সার করেছি, প্লাস কি আসবে, রংপুর থেকে সৈকত, ইনশাল্লাহ ইনশাল্লাহ দোয়া করছি প্লাস চলে আসবে। লেখা খারাপ দিয়ে আমার যেটা মনে হয় তেমন কোনো আসলে ফ্যাক্টর করে না, এখানে একটা বিষয় হচ্ছে যে আসলে আপনি যখন পারবেন, যখন আপনি ফুল ডিটেলসটা মানে লেখা খারাপ হোক ভালো হোক সেটা কোনো ফ্যাক্ট না, ছোট হোক বড় হোক সেটা কোনো ফ্যাক্ট না, আপনি যদি আপনার অ্যান্সারটা সঠিকভাবে যেই টিচার আপনার খাতাটা চেক করবেন তাকে যদি বুঝাতে পারেন, অর্থাৎ আপনি যদি সেই মরালটা যদি তুলে ধরতে পারেন, আমার যেটা মনে হয় যে অবভিয়াসলি আপনি একটা ভালো রেজাল্ট করবেন অ্যান্ড ক্লাসের আশাও করা যায়। সো এটা নিয়ে আশা করছি ঘাবড়ানোর কিছু নেই, টেনশনের কিছু নেই। কি অবস্থা ভাইয়া, কেমন আছো? আমি সাদমান ফ্রম রংপুর, এক্সাম দিয়ে এসে তোমাকে শুনছি। সিটিজেন দ্য আর্টিস্টের টাইম গানটা প্লে করো না প্লিজ। ওকে, আই উইল ট্রাই টু প্লে দিস সং। আচ্ছা, সিলেটি মানুষ শুধু চা খায় না বুঝছো, আচ্ছা কত কি যে খায় তা তোমরা বুঝবা না, যাই হোক, মাতলে মাতো বারে না, মাতাও ভালা তোমা। ও কি কঠিন ভাষা ভাই, আমি আসলে মেসেজগুলো পড়ছি বাট আনফর্চুনেটলি না আমি বুঝতেই পারছি না যে কোন মেসেজটার মানে কি এবং কোন মেসেজটা দিয়ে আসলে কি বুঝাচ্ছে কি মানে, জানি না আসলে আমি আমি কি মেসেজ পড়ছি আর কি হচ্ছে। যাই হোক, মজা পাচ্ছি খুব, এটা হলো একটা মেইন ফ্যাক্ট। মোবাসীরা কিন্তু আছেন আমাদের সাথে ভাইয়া। গুলশানে কি বৃষ্টি হচ্ছে? আমাদের ধানমন্ডিতে এখনো বৃষ্টি আসে না কেন মনে হয়, জ্যামে আটকা পড়েছে। আচ্ছা আমি দেখি, আমি এখান থেকে বলে দিচ্ছি যাতে বৃষ্টিটা চট জলদি করে আপনাদের ধানমন্ডি চলে যায়। তারপর কে আছেন আমাদের সাথে? আমাদের সাথে আছেন আতকিয়া চট্টগ্রামে। আচ্ছা, চট্টগ্রাম থেকে আতকিয়া, খুব সুন্দর নাম কিন্তু আতকিয়া। চট্টগ্রামে অনেক রোদ, হ্যাঁ ব্যাপারটা আমি শুনলাম, কিছুক্ষণ আগেও শুনলাম। হাই রিদম ভাই, আমি রূপকথা ক্লাস নাইনে পড়ি, আজ ফার্স্ট টাইম এসএমএস করলাম আর আমার হাতে চা খাওয়ার দাওয়াত রইল, তুমি তো চা লাইক করো। ইনশাআল্লাহ রূপকথা, আপনার হাতে চা একসময় খাবো। এবং আপনার নামটাও কিন্তু খুব সুন্দর, আমি বুঝি না যে আমার ফ্রেন্ড তারপর আমার লিসেনার যারা আছেন, যারা আমাকে শুনেন মাইকের অপর প্রান্তে যারা শুনেন, আমি একটা বিষয় খেয়াল করেছি যে প্রত্যেকটা পার্সনের নাম মাশাআল্লাহ এত সুন্দর এবং এত ইউনিক, এত আনকমন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রূপকথা এই নামটাও কিন্তু বেশ সুন্দর, খুব ভালো লাগলো নামটা। চলে আসবো ইনশাল্লাহ একদিন, অবশ্যই চা খাবো আমরা একসাথে রূপকথা। ভাই দুপুরের কড়া গরমে তোমাকে শুনছি রংপুর থেকে নবাব। ও নবাবও আছেন আমাদের সাথে, ঢাকার অবস্থা কেমন, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ঢাকার অবস্থা আপাতত হালকা হালকা একটু রোদ দেখা যাচ্ছে, বৃষ্টিটা কমে গেছে, আশা করছি বৃষ্টিটা আবার চলে আসবে, জানি না দেখা যাক এবার বাকিটা। বন্ধুরা সবাই থাকবেন আশা করছি আমার সাথে। এখন একটা গানে চলে যাই আমরা, আদিত দোলা আর শামীমের কয়েকটা গান শুনবো, তোমারই মোহে। আশা করছি গানটা সবার ভালো লাগবে, অ্যান্ড অবভিয়াসলি সবাই শেষ পর্যন্ত আমার সাথে যুক্ত থাকবেন, মিড ডে ফিজের সাথে থাকবেন, অ্যান্ড ঢাকা FM 90.4 এর সাথে থাকবেন। চলুন এত কথা না বেরিয়ে বন্ধুরা আমরা এখন সোজা গানে চলে যাই।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: ফ্রেন্ডস ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশের নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: হ্যালো, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা শুনছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ড। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এ। যারা এখন পর্যন্ত কানেক্টেড আছেন আমার সাথে, সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন করে আমাকে শুনছেন, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথে কিন্তু থাকতে হবে, অর্থাৎ আমি আছি বিকাল 5টা পর্যন্ত আপনাদের সাথে মিড ডে ফিল নিয়ে। তো আশা করছি একদম 5টা পর্যন্তই কিন্তু সবাই থাকবেন আমার সাথে। অনেকেই যুক্ত আছেন আমার সাথে, আমি কিন্তু দেখতে পাচ্ছি, টেক্সট আসছে, কল আসছে, ভালোই লাগছে যে সবাই এই ব্যস্ততার মাঝেও দুপুরে এই সময়টাতে আসলে আমার সাথে যুক্ত হয়ে যায় এবং হচ্ছে আমার সাথে এত সুন্দর গল্পে মেতে উঠে। আর আজকে আমাদের এই প্লে লিস্ট জুড়ে যে এত সুন্দর সুন্দর গান বাজছে, কার কেমন লাগছে গানগুলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আচ্ছা, আমি চলুন কিছু টেক্সটে চলে যাই। কেমন আছো ভাই? রিদু ব্রো, আমি জোবাইর ফ্রম রংপুর। জোবাইর, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। এবং যুক্ত থাকার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি সাইমা, সত্যি করে বলতো তোমার বয়স কত? আচ্ছা, আপনি সাইমা, তাহলে আমার বয়স কত হতে পারে? আপনি যেহেতু সাইমা, তাহলে আমার বয়স হতে পারে 15-16 এরকম হতে পারে। আমি আসলে ঠিক বলতে পারলাম না, দেখা লাগবে, একটু চেক করা লাগবে। আচ্ছা, দুষ্টামি করলাম, আমার বয়স হবে কিছু একটা 20-25 এরকম কিছু একটা হবে আর কি। আচ্ছা, হাই, আমি রুহি, আমি ঢাকার তুলছান থেকে বলছি। তুলছানটা কোথায় আবার? গুলছান শুনেছি, তুলছান তো আমি এখন পর্যন্ত শুনিনি। তবে রুহি, অনেক অনেক ধন্যবাদ শোনার জন্য, আশা করছি শেষ পর্যন্ত কিন্তু থাকবেন আপনি আমার সাথে। ভাই, আপনি তো আগে অনেক মোটু ছিলেন, এত সুখালেন কিভাবে? ও তাই নাকি? মারফি মারফি, আপনি কি আমার পিছন, মানে অর্থাৎ আপনি কি আমার ইতিহাসও ঘেটে ফেললেন নাকি? হ্যাঁ বন্ধুরা, এটা সত্যি কথা যে আমি কিন্তু আসলে আগে খুব হেলদি ছিলাম অ্যান্ড মোটা সোটা ছিলাম আর কি। আগে আমার ওয়েট ছিল প্রায় 92-90, বাট আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটাই চুকিয়ে গিয়েছি এবং বর্তমানে কিন্তু আমার ওয়েট আন্ডার 60। ভাইয়া, আপনাকে তো সবাই ভাই বলে ডাকে, আমি না হয় আপনাকে চাচু বলে ডাকলাম, কিছু মনে করবেন না। রিদম চাচু, তাসিন ফ্রম সিলেট। আচ্ছা ঠিক আছে তাসিন, আপনি যদি আমাকে চাচু বলে ডেকে যদি খুশি থাকেন, মোস্ট ওয়েলকাম। অবশ্যই অবশ্যই আপনি আমাকে চাচু ডাকতে পারেন, কোনো সমস্যা নেই, মেনে নিলাম। যান, রিদম চাচু সাউন্ডস গুড, খারাপ না। হাই ভাইয়া, আমি আয়েশা রংপুর থেকে, সবসময় শুনি। কয়েকদিন SMS করেছিলাম, পড়েননি না যায়নি জানি না, আর যেহেতু আবার SMS করলাম, যদি তা পান তাহলে প্লিজ প্লিজ তোর ওই চাঁদ বদনে হলুদও লাগায় গানটা শোনাতেই হবে। গানটা শুনলে নিয়মিত SMS করব। ও ঠিক আছে, তাহলে তো আমাকে গানটা প্লে করাই লাগে, আমি অবশ্যই চেষ্টা করব। আমার এখন এক্সাম চলছে তাই ঠিকভাবে আপনাদের শো শুনতে পারছি না। না কোনো সমস্যা নেই, এক্সামটা যেহেতু আগে, এক্সামটা দিন, ভালোভাবে দিন, ভালোভাবে পড়ালেখা করেন, কজ রেজাল্টটা কিন্তু আসলে একটা ফ্যাক্ট। সো ভালো একটা রেজাল্ট করুন, তারপর না হয় আমাকে শুনলেন বিন্দাস, কোনো সমস্যা নেই, আমি আছি তো আপনাদের সাথে সবসময়। আমি সুফিয়ান, আই লাভ সং পাল পাল দেন। ওকে, আমি চেষ্টা করবো আপনাকে সুফিয়ানের গানটা শোনানোর জন্য। আমার আগের মেসেজটা পড়ো প্লিজ। আচ্ছা, আগের মেসেজটা কি ছিল? হাই, সিলেট থেকে অনেকেই আছে, আমিও কিন্তু লৈকাল ফুরি খাটি সিলেটি, তমাপুর বাড়ি সিলেটের কোথায়? আমার তো সিলেট সুনামগঞ্জ বিশাম্বপুর, এখন ঢাকা নারায়ণগঞ্জ থাকি, তানজিলা। আচ্ছা, আমি তমা আপুর ফ্রেন্ড হতে চাই, সে কি অ্যাকসেপ্ট করবে? তমা, আপনি কি অ্যাকসেপ্ট করবেন তানজিলাকে আপনার ফ্রেন্ড হিসেবে? যেহেতু তানজিলা বলছে সেও সিলেডি অ্যান্ড আপনিও সিলেডি, সো আপনারা কিন্তু একটা ইউনিটি করে ফেলতে পারেন এবং হচ্ছে সবাই একসাথে বসবেন, সবার থেকে আমি হচ্ছে আস্তে আস্তে করে সিলেডি ভাষাটা কিন্তু গ্র্যাব করে নিব ইনশাল্লাহ। তানজিলা, অনেক অনেক ধন্যবাদ। আর এখন নারায়ণগঞ্জ কোথায় আছেন? নারায়ণগঞ্জও কিন্তু আমার মোটামুটি যাওয়া হয়, সেখানেও কিন্তু আমার মোটামুটি একটা সার্কেল আছে অ্যান্ড আপনাদের সবার প্রিয় আরজে তানহাও কিন্তু নারায়ণগঞ্জ থেকে বিলং করে। এই যে ব্রো নবাব, আমার আগের SMSটা পড়েছেন কি? শারমিন ফ্রম রংপুর। ইয়েস শারমিন, আমি পড়েছি, আপনি হয়তো মিস করেছেন বাট পড়েছি। আর আশা করছি একদম শেষ পর্যন্ত কিন্তু থাকবেন শারমিন আমার সাথে। রিদম ভাই, জয়েন হয়ে গেলাম আমি, সুবর্ণ রায় কুড়িগ্রাম থেকে, থাকবো পুরোটা সময়। ভাই আমার একটা গানের রিকোয়েস্ট, জাইরা লোকের ওরা কারা গানটা প্লে করবেন? আচ্ছা, আমি চেষ্টা করবো আপনাকে আপনার পছন্দের গানটা শোনার জন্য। তাছাড়া আরো সুন্দর সুন্দর গান কিন্তু অপেক্ষা করছে আপনাদের জন্য প্লে লিস্টে। আশা করছি সেই গানগুলো আপনার এনজয় করবেন। ভাইয়া কি বলেন, রেশমি নামটা আপনার পরিচিত মনে হয় কেন? আচ্ছা, রেশমি নামটা আমার পরিচিত মনে হয় কেন? রেশমি নামটা আসলে, রেশমি নামটার সাথে আমার একটা কি বলবো যে একটা সময় ছিল, রেশমি নামটার সাথে আমার একটা কানেকশন ছিল। এই তো, তেমন কিছুই না, যার কারণে হয়তো রেশমি নামটা এখন পর্যন্ত ভুলতে পারিনি আর কি। ভাইয়া, যার সাথে বিয়ে হবার কথা ছিল সে তো না ফেরার দেশে চলে গেছে, এখন তার পরিবারের মানুষ আমাকে তাদের আরেক ছেলের বউ করতে চাইছে, আমার পরিবারও এতে রাজি, এখন আমি কি করবো একটু বলো প্লিজ। রংপুর থেকে লিমা। লিমা, দেখেন অবভিয়াসলি যেহেতু এটা বিয়ের বিষয় অ্যান্ড এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি আসলে শুনে খুবই আপসেট অ্যান্ড খারাপ লাগার মতো একটা বিষয়, বাট আশা করছি যেহেতু এরকম একটা প্রপোজাল তারা দিয়েছে আপনার অপোজিট ফ্যামিলি থেকে, সো আপনার ভেবে দেখতে পারেন, অ্যান্ড যেহেতু আপনার ফ্যামিলি মেনে নিয়েছে অবশ্যই আপনার ফ্যামিলি ভালোটাই কিন্তু মেনে নিবে বা ভালোটাই কিন্তু তারা দেখবে। সো আমার যেহেতু মনে হচ্ছে আপনার ফ্যামিলিও দেখেছে, আপনিও ব্যাপারটা নিয়ে একটু ভাবতে পারেন, তার সাথে পার্সোনালি কথাবার্তা বলতে পারেন। দেখেন, ইনশাল্লাহ আমি দোয়া করছি আপনার একটা সুখের সংসার হোক এবং হচ্ছে আপনার এই ট্রমা থেকে আপনি যাতে খুব দ্রুত বের হয়ে যেতে পারেন। ভাইয়া কেমন আছো? আমি যারা যারা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নুডলস ভর্তা করছি, নুডলস ভর্তা আবার কোনটা? আসসালামু আলাইকুম ভাই, আমি তাহসিন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে, আমার মোবাইলে বাংলা লেখা যায় না। ইটস ওকে, লিখতে থাকেন, বাকিটা পড়ার চেষ্টা করবো আমি। আমি তারমিন সিলেট থেকে শুনছি, এই গানটা শুনান, আমি খুব ভালোবাসি রে, খুব ভালোবাসি। আচ্ছা তারমিন, আপনি কাকে ভালোবাসেন? যাই হোক, আমি চেষ্টা করবো আপনাকে গানটা শোনানোর জন্য। তবে এখন আমরা আরেকটা গান শুনতে পারি, আমরা রূপাঙ্কর আর হচ্ছে সোমাল তারপর একটা গান কিন্তু শুনতে পারি শেষ বেলায়, গানটা কিন্তু খুব সুন্দর। তো চলুন গানে চলে যাই, খুব জলদি আবারও ফিরে আসছে আপনাদের মাঝে বন্ধুরা।

0: ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
5: আচ্ছা,
4: সব থাকবে, তুমি আমি, মনমাতানো মিউজিক, আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
5: এই কথা তো চলো এখনই।
4: কিভাবে?
5: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
6: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

হ্যালো লিসেনার্স, ওয়েলকাম ব্যাক এগেইন। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। আমি আর জে রিদম কিন্তু দুপুর দুইটা থেকে আছি আপনাদের সাথে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিলস নিয়ে। তো আশা করছি সবাই কিন্তু অবশ্যই এখন পর্যন্ত যুক্ত আছেন। আমি দেখতে পাচ্ছি সবাই কিন্তু টেক্সট করছেন, সবার টেক্সটই কিন্তু আমি পড়ছি। আমি যে অফলাইন হয়ে যাই তখনই কিন্তু আমি আসলে আপনাদের টেক্সট পড়ি বসে বসে। ভালোই লাগছে, ভালো লাগার মতো একটা বিষয়। তো আশা করছি সবাই এখন পর্যন্ত কিন্তু এনজয় করছেন। এই যে এত সুন্দর সুন্দর গান প্লে হচ্ছে আপনাদের জন্য, আশা করছি গানগুলো কিন্তু ভালো লাগার মতো গান। এবং আমার যেটা মনে হয় যে এই ওয়েদারে এর থেকে ভালো গান কিন্তু আর হতেই পারে না, এর থেকে সুন্দর গান আর হতেই পারে না। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাত্র যারা শুনছেন সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। খুব ইজিলি আমার সাথে যুক্ত হতে পারবেন। আমাদের অফিসিয়াল নাম্বার 01841904904, এই নাম্বারে টেক্সট করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন, facebook.com/ilovedhakaFM। আমি যদি দেখি আমাদের ফেসবুকে কিন্তু অলরেডি, অর্থাৎ আমার পোস্টে কিন্তু অলরেডি অনেকেই আছেন আমার সাথে। আমি কিছু মেসেজ কিছু কমেন্ট একটু দেখি। আমার সাথে আছেন এ কে এম রুকুনুজ্জামান, ওকে। তারপর আমার সাথে আজহারুল ইসলাম ফ্লেভার আছেন সিলেট থেকে, এম ডি এম এইচ বাপ্পি আছেন রংপুর থেকে, ইয়াসিন আহমেদ আরাফাত আছেন আমাদের সাথে গফুরগাঁও থেকে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, সবাই আমার সাথে যুক্ত আছেন এবং আমাকে শুনছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হাই রিদম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আমি আপনার নতুন ফ্রেন্ড, স্বাগতম জানান। হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। ও আচ্ছা, নামটা জানতে চাইছিলাম, নাম হচ্ছে মাহিরা। ওকে, আপনার এফএম শুনতে আমার অনেক অনেক অনেক ভালো লাগে, শুনি সবসময়। অনেক অনেক ধন্যবাদ মাহিরা সবসময় আমাকে শোনার জন্য, এবং আশা করছি পরবর্তীতেও সবসময় কিন্তু আমাকে শুনবেন এবং আমার সাথে থাকবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম রিদম ভাইয়া, কিতা কিতা করো ভাইয়া, আপনি ভালো আসেননি? আমরা সিলেট থাকি, নাদিয়া অ্যান্ড সালমা যুক্ত হয়ে গেলাম আপনার লগে। আপনার কিতা খবর ভাইয়া, দিনকাল কিলা যার আপনার? ও মাই গড। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। নাদিয়া অ্যান্ড সালমা কিন্তু যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে, এবং আমি দেখতে পাচ্ছি সিলোডি ল্যাঙ্গুয়েজ আসলে আমাকে এখন যেভাবে চেপে ধরছে, আমার মনে হয় সিলোডি ল্যাঙ্গুয়েজটা খুব জলদি হয়তো বা আমার আয়ত্তে চলে আসবে। রিদম ভাইয়া বলে দাও আমি আছি। আচ্ছা, আমাদের সাথে আছে কিন্তু আনজামিউর ফ্রম রংপুর। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। মিস্টার আর জে কিং আমাকে ভুলে গেলেন, ওকে। আমি সামান্তা শাহ নূর, মনে রাখবেন কিন্তু? আচ্ছা ঠিক আছে, মনে থাকবে সামান্তা, না হলে রাগ করবো। তমা আফারে তো ঠিকই মনে রাখেন, আপনার হাসি খুব সুন্দর। অনেক অনেক ধন্যবাদ। একসাথে আপনি আমার সাথে রাগ করছেন, একসাথে আপনি আমাকে আবার প্রশংসা করছেন, ও ভালোই লাগে আসলে। অনেক অনেক ধন্যবাদ। এই মাইকের অপর প্রান্ত থেকে এই যে এতটা ভালোবাসা আসছে, আপনারা যে আমাকে এতটা ক্লোজ করে নিয়েছেন, সবাই আমাকে এতটা ক্লোজ ভাবছেন, আসলে খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে এরকম বন্ধু বান্ধব পেয়ে আমিও খুব খুশি, খুব খুব খুব খুব খুশি। আমি আসলে মোটামুটি বাংলাদেশের বেশ কিছু জায়গায় কিন্তু ঘোরাঘুরি হয়েছে, বা দেখা গেছে বিভিন্ন প্রান্তেই কিন্তু আসলে আমার বন্ধু বান্ধব আছে, বা দেখা যায় থাকে না যে আসলে এত সুন্দর সম্পর্ক, মানে সম্পর্কটাই হয়তো একটা বড় জিনিস। সো আমার কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ আছে। আর এই যে এখন এখানে বসে দেখছি যে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আমাকে লিখছে, আমার সাথে কথা বলছে, এটা আসলে আসলেই একটা ভালো লাগার মতো বিষয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মেসেজে চলে যাই বন্ধুরা। ভাইয়া কেমন আছো? আমি যারা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জ্যোতি আছেন আমাদের সাথে লালমনিরহাট থেকে। জ্যোতি অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আচ্ছা, আপনার দুঃখ শোনার তো তমা আপনি আছে। আচ্ছা, আমার দুঃখ শোনার জন্য তমা আছে? তমা আপনি আমার দুঃখ শুনেন? কই, তমাও কিন্তু কখনো আমার দুঃখ শুনলো না। তুমি অনেক নাটক করতে পারো। আচ্ছা, আমি কি নাটক করলাম? আচ্ছা, আমি শুরু থেকে পড়ি একদম। হাই, আই এম ইশরাত ফ্রম রংপুর, তোমাকে শুনতে পারছি না, কিছু একটা করো। আচ্ছা, এখন শুনতে পারছি। আচ্ছা, শুনতেও পারছেন? তোমাকে আর শুনতে পারবো না, আমার টিচার আসবে, বাট আমার বোন তোমার সাথে থাকবে, ইশরাত ফ্রম রংপুর, আর আমার বোনের নাম নুসরাত। ও, ইশরাতের বোন নুসরাত। আচ্ছা, ইশরাতের বোন নুসরাত, আপনি যদি শুনে থাকেন ইশরাতকে একটা হাই দিয়ে দিবেন ছোট্ট করে। আর আমি কি নাটক করলাম সেই বিষয়টা নিয়ে একটু বলবেন কিন্তু আমাকে। সায়েম আছেন আমাদের সাথে রংপুর থেকে। ভাই আমি আপনার ভয়েসের বিগ ফ্যান। ও, থ্যাংক ইউ সো মাচ। আমার দেহ খান গান প্লে করো প্লিজ, আমার ফেভারিট গান। দেহ খান গানটা কিন্তু আমার খুব সুন্দর, আমার খুব পছন্দের একটা গান। আজকে কলেজে অনেক মজা হয়েছে, সবাই মিলে আইসক্রিম খেয়েছি, আই এম সো হ্যাপি। মনি সিলেট থেকে, মনি শুনে খুব আমারও খুব ভালো লাগলো, তবে বৃষ্টি বাদলের দিন এইরকম আইসক্রিম টাইসক্রিম খেয়ে পরে দেখা গেছে ঠান্ডা বাজিয়ে বসে থাকবেন। আচ্ছা, আমি শিওর আপনাকে কষ্ট দিয়েছে রেশমি নামের মেয়ে। ও হো, তাই নামটা এত পরিচিত, তমা লিখেছেন? না তমা, আসলে ব্যাপারটা এরকম না, থাকে না কিছু মুহূর্ত, সো এরকমই আর কি একটা ব্যাপার। তমা রেশমি নামটার সাথে আমার একটা সময় কানেকশন ছিল, বা সে হয়তো বা বিলং করতো আমার সার্কেলে, বাট শি ইজ নট কি বলে এটাকে, যে এখন আর এক্সিস্ট করে না, এটাই।
যাই হোক, রেশমি নামটা নিয়ে বেশি কথা হয়ে যাচ্ছে, আমার মনে হয় এই নামটা নেওয়ার কথা না বলাই বেটার। এই আমার SMS পড়ে না কেন, কান্না করবো কিন্তু হাফসা। হাফসা এই যে চলে এসেছি, আপনি আমি আসলে আপনার বারবার টেক্সট করছেন তো আপনার মেসেজটা অনেক উপরে চলে গিয়েছিল। আচ্ছা শুরু থেকে পড়ে, ইদম ভাইয়া কেমন আছেন আর কি করেন এখন? এই যে আপনাদের সাথে গল্প করছি। আরে ভাই SMS পড়েন না কেন, এই যে পড়লাম SMS, কান্নাকাটি কিচ্ছু নেই, চলে এসেছি আপনাদের সাথে। আমি সবার মেসেজই কিন্তু পড়ার চেষ্টা করি। আজকে আছেন এখন পর্যন্ত আমাদের সাথে, আজকে আপনার মেসেজ আসছে আমি দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার ভয়েসটা অনেক ভালো লাগে, হয়তো আর শুনতে পারবো না কারণ আজ মাদ্রাসায় যাব। ভাই একটা প্রশ্ন, এত গরমেও কেন গলা ব্যথা করে? উম্মে আয়মান রংপুর থেকে শুনছি। আচ্ছা গলা ব্যথার অনেক রিজন থাকতে পারে, ঠান্ডা গরম এটা কোনো ফ্যাক্ট না, গলা ব্যথা আসলে যে কোনো কারণে কিন্তু হতে পারে। সো একটু তারপরও দেখেন, গরম পানি খেয়ে দেখেন, রং চা খেয়ে দেখেন, আর যদি তারপরও বেশি সমস্যা মনে হয়, আমার যেটা মনে হয় অবভিয়াসলি আসলে ডক্টরের কাছে যাওয়া উচিত বা ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। লালমনির হাট থেকে আমাদের সাথে আছেন কিন্তু তাসলিমা আছেন। আচ্ছা হাই ভাইয়া কেমন আছো? আমি লালমনির হাট থেকে তাসলিমা, কাল টাকা ছিল না কিন্তু কারণ আজ মাদ্রাসায় যাব। ভাই একটা প্রশ্ন, এত গরমেও কেন গলা ব্যথা করে? উম্মে আয়মান রংপুর থেকে শুনছি। আচ্ছা গলা ব্যথার অনেক রিজন থাকতে পারে, ঠান্ডা গরম এটা কোনো ফ্যাক্ট না, গলা ব্যথা আসলে যে কোনো কারণে কিন্তু হতে পারে। সো একটু তারপরও দেখেন, গরম পানি খেয়ে দেখেন, রং চা খেয়ে দেখেন, আর যদি তারপরও বেশি সমস্যা মনে হয়, আমার যেটা মনে হয় অবভিয়াসলি আসলে ডক্টরের কাছে যাওয়া উচিত বা ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত। লালমনির হাট থেকে আমাদের সাথে আছেন কিন্তু তাসলিমা আছেন। আচ্ছা হাই ভাইয়া কেমন আছো? আমি লালমনির হাট থেকে তাসলিমা, কাল টাকা ছিল না কিন্তু SMS ছিল না, টাকা ছিল কিন্তু SMS ছিল।

কাল টাকা ছিল না কিন্তু এস এম এস ছিল না, টাকা ছিল কিন্তু এস এম এস ছিল না, আচ্ছা তাই কিছু লিখতে পারি নাই, আজ এস এম এস নিয়েছি। ও থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আজ আমি বিজিএস এক্সাম দিলাম, ভালো হয়েছে, যাক শুনে খুব ভালো লাগছে যে সবারই মোটামুটি এক্সাম ভালো হয়েছে, অ্যান্ড দোয়া করি বাকি যে এক্সামগুলো আছে অবশ্যই অবশ্যই সবার এক্সাম ভালো হবে। আরে ব্রো লগারিদম দেখেন দেখেন লাস্ট কিন্তু আপনার নামে চলে এলো, আচ্ছা আই গেস আমার দেওয়া এই নামটা ইউনিক ইজেন্ট ইট, আলুর দম তো অনেকেই রেখেছে লামিয়া আফরোজ চৈতি। হ্যাঁ আলুর দম কিন্তু ছোটবেলা থেকে বেশ কয়েকবার শুনেছি এবং অনেকেই আলুর দম নামটা কিন্তু ডাকে, লগারিদম নামটাও এর আগেও শুনেছি, বাট ভালোই সব নামই সুন্দর, আপনারা যে নাম দিচ্ছেন সেই নামটি ভালো লাগছে আমার কাছে। আচ্ছা আমার নামের কখনো প্রশংসা করেন নাই, যাই হোক আমার নামের অর্থ কি বলেন? তাজবিদ, তাজবিদ আসলে এই ব্যাপারটা খুবই রাফ অ্যান্ড টাফ, আমি আসলে এই নামের অর্থ টর্থ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে একটু উইক, সরি টু সে, বাট আমি আসলে বলতে পারলাম না, বাট ফ্রেন্ডের মধ্যে কেউ যদি তাজবিদ নামের অর্থটা জেনে থাকেন একটু জানাবেন আমাকে মেসেজ করে, আমি অবশ্যই তাজবিদকে সেই রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব। জিনিয়া কিন্তু এখনও আছেন আমাদের সাথে, অভিমান করব না, যাও একটা প্রশ্ন করি, আমি যখন পরীক্ষা রুমে যাই সে আমাকে দেখে, আমিও তাকে দেখি, আমি লিখি তবুও সে আমাকে দেখে দেখে, বলতো সে কে হতে পারে? সে আর কেউ না, সে হচ্ছে আপনার হলে যে গার্ডে থাকে যে টিচার তিনি। ও জিনিয়া আপনি ভালো, খুব সাইকোলজি নিয়ে খেলতে ভালোবাসেন তাই তো, যাই হোক জিনিয়া আপনি আর অভিমান করছেন না শুনে খুব খুশি হলাম, থ্যাংক ইউ সো মাচ জিনিয়া। আর যে ভাইয়া তুমি সিলেটি ভাষার সাথে একবার রংপুরি ভাষা ট্রাই করো না, সাদমান ফ্রম রংপুর, আল্লাহ আমি এত তো ভাষা শিখতে গেলে পরে আসলে দেখা যাবে রাস্তাঘাটে মার খাওয়া লাগছে, আমি এক ভাষার মাঝে আর ভাষা ঢুকিয়ে ফেলবো তখন আর কোনো কথাই হবে না। বন্ধুরা চলুন একটা গানে চলে যাই, আমরা এখন একটা গান শুনবো ঋতুরাজের করা একটা গান, আবার দেখা হবে, সুন্দর একটা গান, গান শেষে আবারও খুব জলদি আপনাদের মাঝে ফিরে আসছি।

বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। হ্যালো লিসেনার্স, সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আপনাদের পছন্দের অনুষ্ঠান মিড ডে ফিল্ডে। আমি রিদম, কিন্তু দুপুর দুইটা থেকে ছিলাম আপনাদের সাথে এবং দেখতে দেখতে কিন্তু আমরা শেষ ঘন্টায় চলে এসেছি। আপনারা আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4 এর সাথে। আশা করছি সবাই এখন পর্যন্ত যুক্ত আছেন, এখন পর্যন্ত কিন্তু আমাকে শুনছেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য, মিড ডে ফিল্ডের সাথে থাকার জন্য, ঢাকা এফএম 90.4 এর সাথে থাকার জন্য। আসলে আপনাদেরকে কিভাবে থ্যাংক ইউ দিব বা থ্যাংক ইউ দিলে আসলে কতটুকু ফুলফিল হবে আমি জানি না, বাট আসলে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। দেখতে দেখতে একদম শেষ ঘন্টায় চলে এসেছি, হয়তো আমাকে এই ঘন্টার শেষ মুহূর্তেই যে কোনো সময় বিদায় জানাতে হবে আপনাদেরকে, তবে কোনো সমস্যা নেই, আছি আপনাদের সাথে আরও কিছুক্ষণ, অনেক অনেক কথা হবে, অনেক অনেক গল্প হবে। অনেকেই যুক্ত আছেন এখন পর্যন্ত আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। অনেকের মেসেজ কিন্তু এখন পর্যন্ত পড়তে পারিনি, আশা করছি কেউ রাগ অভিমান করবেন না আবার। চলুন কিছু মেসেজ একটু দেখে আসি বন্ধুরা। আসসালামু আলাইকুম, আমি রেজা, শুনছি রংপুর থেকে। আমি নতুন যুক্ত হলাম, এখন থেকে প্রতিদিন থাকবো আপনার সাথে। গান শোনাবেন ছন্দ শিরোনামের, না শোনালে রাগ করবো। আচ্ছা, অবশ্যই আমি আপনাকে গান শোনানোর চেষ্টা করবো বন্ধু। তারপর আচ্ছা, আমাদের সাথে কিন্তু সানিম আছেন দেখতে পাচ্ছি। সানিম, কি অবস্থা? অনেকক্ষণ পর দেখলাম আপনাকে। ভাইয়া রাউদা বলছি, এত ব্যস্ততার মাঝেও কোথায়, খুব মিস করেছি আপনাকে। আমার ভালো লাগার একটা মুহূর্ত হচ্ছে আপনার শো টাইমটা। আচ্ছা, সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত শুধু পড়াতে হয়, ছাত্রীগুলো এত দুষ্ট, প্রতিদিন মাথা ধরে যায়, তাই নাকি রাউদা? অনেকদিন পর আপনার সাথে কথা হলো, আশা করছি ভালো আছেন। অনেকদিন হলো আপনাকে পাইনি, অনেকদিন পর পেলাম আপনাকে। রিদম ভাই, আমার কথা মনে আছে, কালকে মেসেজ দিয়েছিলাম, প্রথম ক্লু ছিল আমি সিগমা বয়, আর দ্বিতীয় ক্লু ছিল আমি সিলেটি। এখন আমার নাম কি বলেন, সঠিক নাম বলতে পারলে গিফট আছে, ধন্যবাদ। আচ্ছা, আপনার নাম কি হতে পারে? আপনার নাম আমি তো ঠিক ভুলে গেছি, যদি একটু কষ্ট করে মনে করিয়ে দিতেন। আসলে এত এত নাম মনে রাখা ব্যাপারটা কিন্তু একটু টাফ, আপনারা আশা করছি আমার দিকটা কিন্তু একটু বুঝবেন। আচ্ছা, তারপর ভাইয়া কি কও, তোমার খোঁজ খবর কেউ নেয় না, এটা কোনো কথা কইলা ভাই? তুমি তো মনে কষ্ট দিলা, আমরা তো তোমার সাথে আছি পুরো সময় জুড়ে। রংপুর থেকে নবাব, দেহ খান গান প্লে করো, তোমার শাস্তি। না, এটা অবশ্য সত্যি কথা যে আপনারা আছেন বলেই কিন্তু আমি এতটা হাসিখুশি আছি এবং ভালো আছি। আমার মন খারাপ করার মতো আমি কোনো সুযোগই পাই না, যেটা সত্যি কথা। যখনই আপনাদের মাঝে চলে আসি আমার মনটা অটোমেটিক্যালি মানে কিন্তু একদম ভালো হয়ে যায়। সত্যি, আসলে আমি জানি না যে আপনাদেরকে এর জন্য কিভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব। এই যে রিদম ভাই, আমি ফারুক, বয়স 100 বছর। ও মাই গড, আপনার আগমন শুভেচ্ছা, স্বাগতম, একটা গান শোনালে খুশি হতাম। ঈশ্বর জানে তুমি আমার, ঈশ্বর জানে তুমি কার, ঈশ্বর তো সেই ঈশ্বর কনফিউজ, ঈশ্বর জানে না যে সে আসলে কার। যাই হোক, আমি গানটা অবশ্যই শোনানোর চেষ্টা করব। তারপর আম মিষ্টি, জাম মিষ্টি, আরও মিষ্টি কলা, তার চেয়ে অধিক মিষ্টি আমাদের রিদম ভাইয়ের গলা। ও মাই গড, ও নাইস, ভালো ছিল এটা। ভাইয়া কেমন লাগলো, না বললে কিন্তু খুব খুন করে ফেলবো। আচ্ছা, আমি স্মৃতি ফ্রম রংপুর, সাহস দেখে পরিচয়টা দিলাম, সাহস দেখায় পরিচয়টা দিলাম, হা হা হা। ও, আপনার বেশ সাহস, কবিতাটা ভালো ছিল, কবিতাটা ভালো ছিল। তবে খুন করার যে বিষয়টা এটা না বললেও হতো, যদিও একটু ভয় পাচ্ছি, তবে কবিতাটা শুনে বেশ খুশি হলাম। হাই রিদম ভাইয়া, আমি আতোয়ারা, মনে আছে কি আমার নামটা? কালকে SMS দিয়েছিলাম রংপুর থেকে, বলেন তো আমার বয়স কত, গেস করেন। আচ্ছা আতোয়ারা, দেখেন আপনার বয়স আমি না হয় গেস করলাম, এটা পরের হিসাব, বাট আমার নাম তো রিদম না, আমার নাম রিদম। আচ্ছা, আপনার বয়স আমি গেস করছি, আপনি একটু আমাকে ক্লু দেন দেখি, তারপর আমরা এই গেমটা খেলবো, দেখি আপনার বয়স গেস করতে পারি কিনা। হাই ভাই, কেমন আছো? আমি তাজবি, মেঘ মিলনে গানটা প্লে করো। আচ্ছা, চেষ্টা করবো আপনাকে মেঘ মিলনে গানটা শোনানোর জন্য। আচ্ছা, সবাই ভাইয়ার বয়স জানতে চান কেন? ওনার বয়স 23 মেবি। ওফ, ভালো সাপোর্ট দিলেন, থ্যাংক ইউ সো মাচ মারফি ভাই। আমাকে মনে আছে তোমার, আমি তমা বলছি রংপুর থেকে, কেমন আছো? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। এটা সিলোড়ি তমা না, এটা রংপুরি তমা, এটা আমার মনে আছে। আমি নারায়ণগঞ্জের জালকুড়িতে থাকি, তুমি কি চিনো? তাহলে আইসো দাওয়াত রইল। হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই যাব, যদি কখনো যাই তানজিল আপনার সাথে দেখা করবো, আপনার সাথে কথা বলবো, আড্ডা দিব, চা খাবো। ইলমা কিন্তু এখনো আছেন আমাদের সাথে, ইলমা লিখেছেন ভাইয়া কেমন আছো। অ্যান্ড শ্রেয়া ঘোষালের মার হামিসা চান্দ হ্যায় তু সংটা প্লে করবেন, আর পূর্ণতা সংটা কি প্লে করেছিলেন? না প্লে করিনি আসলে, আজকে আমার জয়েন হতে লেট হয়ে গেছে, বাট এখন শুনছি, শেষ অব্দি শুনবো। থ্যাংক ইউ সো মাচ ইলমা, শেষ অব্দি থাকবেন আশা করছি। ভাই অমানিসা প্রোগ্রামটা কখন হয়? অমানিসা প্রোগ্রামটা আপনার পেয়ে যাবেন হচ্ছে প্রতি শুক্রবার রাত 11টা বাজে। সো আশা করছি অবশ্যই রাত 11টার দিকে যদি ঢাকা এফএম 90.4 টিউন করে ফেলেন, অবশ্যই কিন্তু অমানিসা শুনতে পারবেন, এবং হচ্ছে আমাদের ফেসবুক লাইভেও কিন্তু অমানিসা আপনারা পেয়ে যাবেন। তো ফেসবুকও চোখ রাখতে পারেন, আবার ঢাকা এফএম 90.4ও কিন্তু টিউন করে রাখতে পারেন। আশা করছি অবশ্যই অমানিসা পেয়ে যাবেন আপনারা। ভাইয়া দেরি হয়ে গেছে, কলেজ থেকে এই মাত্র আসলাম, আজ সাদিয়া মাদ্রাসায়, সামিয়া ফ্রম সিলেট। ও আচ্ছা, সাদিয়া নেই, সামিয়া আছেন আজকে আমাদের সাথে। সামিয়া অনেক অনেক ধন্যবাদ, লেট করে হলো আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, খুব খুশি হলাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জান্নাতুল হীরা কিন্তু এখনো আছে। ভাইয়া তুমি বলেছিলে তোমার লাইফে কেউ একজন ছিল, এখন আর নেই, তার নাম কি রেশমি? কেননা তুমি বলেছো রেশমি নামটা তোমার পরিচিত, এবং আবার যখন প্রশ্ন করা হয়েছিল কেন পরিচিত, তখন তুমি কথাটা এড়িয়েছো। তোমার কথা দ্বারা বোঝা যাচ্ছে আমি কষ্ট দিতে চাই না, তবুও জানতে চাচ্ছি। আচ্ছা বাদ দেন না, এই নামটা উঠেছে, নামটা এখানেই আমরা ক্লোজ করে দিই। বাট রেশমি নামের আমাদের চট্টগ্রাম থেকে কিন্তু একজন ফ্রেন্ড আছে, খুব খুশি হই যে যখন চট্টগ্রাম থেকে রেশমি আমাদের সাথে যুক্ত হয়ে যান। আশা করছি চট্টগ্রামের রেশমি সবসময় আমাদের সাথে যুক্ত থাকবেন এবং ঢাকা এফএম 90.4 এর সাথে থাকবেন। আমি এর বাহিরে রেশমি নামটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না, আশা করছি আমার ব্যাপারটা একটু বুঝবেন জান্নাতুল হীরা। আচ্ছা আমার বাসা রংপুর। আচ্ছা আমার নাম রিদম। ও আপনার নামও রিদম, বাহ বেশ তো, রিদম নামের বেশ কিছু ফ্রেন্ড পেয়ে গেলাম তাহলে দেখা যাচ্ছে। বুসা চলে এসেছে সাইনবোর্ড নারায়ণগঞ্জ থেকে, আসসালামু আলাইকুম। ও ভাইয়া কেমন আছো তুমি, লাঞ্চ করেছো, তোমার বাসা সবাই কেমন আছে? ভাইয়া স্কুল থেকে এসে আমিও জয়েন হইলাম তোমার সাথে, থাকবো পুরোটা সময়। অনেক অনেক ধন্যবাদ বুসা, আশা করছি শেষ পর্যন্ত থাকবে এবং চলে আসলেন, খুব খুশি হলাম আমি। আমরা তো সবাই বন্ধু তাই না তানজিলা? তুমিও আমার বন্ধু বুঝছো, আর আমার বাড়ি সিলেট শহরে, আমি তোমার কষ্ট মন দিয়ে শুনি বুঝছো তমা। আচ্ছা তমা যেটা দেখতে পাচ্ছি যে তমা কিন্তু তানজিলার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করে ফেলেছে। সো তানজিলা অ্যান্ড তমা আপনারা কিন্তু ফ্রেন্ড হয়ে গেছেন, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন আশা করছি, যেহেতু দুজনেই সিলেটের। রিদম ভাই আপনি মেসেজ পড়েন না কেন? আমি মিস করিনি, আপনি মিস করেছেন, আপনাকে কল করলে আপনি রিসিভ করেন না কেন? আচ্ছা দেখেন শোয়ের মাঝখানে কলটা ধরাটা আসলে একটু টাফ হয়ে যায়, যার কারণে কলটা একটু ইগনোর করার চেষ্টা করি আর কি। এই যে মেসেজে কথা হচ্ছে, গল্প হচ্ছে, গল্পের মাঝে যখন কলটা চলে আসে তখন একটু সমস্যা হয়ে যায় আর কি। অনেকদিন পর জয়েন হলাম ভাইয়া, আপনি ভালো আছেন? ভাইয়া আমাকে চিনতে পেরেছেন, রংপুর থেকে বলছি আমি মেজবা। জি মেজবা আপনার কথা মনে আছে, আশা করছি ভালো আছেন এবং অনেকদিন পর চলে এলেন, খুব খুশি হলাম দেখে। রিদম ভাই কোন ভালা থাকি টেক্সট দেই পড়ো না? এই যে টেক্সট পড়ছি অবশ্যই পড়ছি, সবার টেক্সটই পড়ার চেষ্টা করি। চলুন একটা গানে চলে যাই বন্ধুরা, আবার খুব জলদি ফিরে আসছি আপনাদের মাঝে। আমরা এখন আফসানা খান আর রাফতারে করে একটা গান শুনবো, বরবাদ।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Sports United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ. I Gas United.

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Hello, this is RJ Rhythm back again with your favorite show Midday Fields. আপনারা কিন্তু শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4. আমি RJ Rhythm ছিলাম দুপুর দুইটা থেকে আপনাদের পছন্দের অনুষ্ঠান মিডডে ফিল্ডস নিয়ে, এবং দেখতে দেখতে শেষ ঘন্টা চলে এসেছি, শেষ মুহূর্তে কিন্তু চলে এসেছি. আছে আরো কিছুক্ষণ আপনাদের সাথে অনেক অনেক গল্প হবে, আরো কিছু আড্ডা হবে. সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় জুড়ে সবাই আমার সাথে যুক্ত ছিলেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ. আশা করছি এই দুপুরটা সবার একটু হলেও ভালো কেটেছে এবং একটু হলেও আপনাদের ভালো লাগাতে পেরেছি. যাই হোক, আমি কিছু মেসেজ চলে যাব কারণ অনেকেই আছেন আমার সাথে এখন পর্যন্ত. চলুন কিছু মেসেজ একটু দেখে আসি বন্ধুরা. আতকিয়া আমাকে আম খেতে খেতে শুনছে. আচ্ছা, আমাকে ছাড়া আম খাচ্ছেন আতকিয়া? আম খেতে ইচ্ছে করছে আপনার কথা শুনে. তারপর দেখতে পাচ্ছি আমার সাথে আছেন, কে আছেন ভাইয়া? আমি যাকে ভালোবাসি তার নাম আপন. আচ্ছা আপন, আপনি যদি আমাকে শুনে থাকেন, আপনাকে সে অনেক ভালোবাসে. আপনার নামটা একটু ছোট করে বলে দিতেন তাহলে হয়তো আমি নামটাও বলে দিতে পারতাম. তারপর দেখতে পাচ্ছি মাই নেম ইজ রোদেশি. ওকে সিফাত ভাইয়া, আমার কমেন্ট পড়ে না, আমি অনেকবার কমেন্ট করেছি. আচ্ছা, আমি সিফাত ভাইকে বলে দিব যে রোদেশির কমেন্ট কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে. ভাইয়া আপনার হাসিটা অনেক অনেক সুন্দর, যদিও বা আমি আপনার দেখতে পারি না কারণ আমি ছোট ফোনে শুনি. আচ্ছা, রংপুর থেকে আমি আঁখি. আঁখি অনেক অনেক ধন্যবাদ আমার হাসিটাকে এতটা আপন করে নিয়েছেন, এবং অনেকেই কিন্তু আমার হাসিটাকে আপন করে নিয়েছেন. অনেকেই, অনেকের কাছেই ভালো লাগে, আমার কাছে বেশ ভালো লাগে যে আমার হাসিটা তো আসলে কারো মন ভালো হতে পারে বা কেউ পছন্দ করে. থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য. একটা জিনিস খেয়াল করেছো ভাইয়া, এসএসসি ব্যাচ 26 তোমাকে কত ভালোবাসে. হ্যাঁ, এটা ট্রু. দোয়া রাখবা আমার এক্সাম যেন ভালো হয়। রংপুরের হাতিপান্দা থেকে ফাহিমা, মনে আছে তো আমাকে? অবভিয়াসলি ফাহিমা মনে আছে। আসলে এসএসসি ক্যান্ডিডেট এই বছরের যারা আছেন বেশিরভাগই, অনেকেই আছেন আমাকে শুনেন, এবং সবাইকে আমি শুরু থেকেই বলে এসেছি ভালোভাবে প্রিপারেশন নেন, ভালোভাবে পড়ালেখা করেন, ভালো একটা রেজাল্ট করতে হবে. অপেক্ষায় আছি যে এক্সাম শেষ হবে, তারপর একটা দিন আসবে যখন রেজাল্ট পাবলিশ হবে, অ্যান্ড তারপর যখন আমি আপনাদের মাঝে চলে আসবো তখন আমি এই মেসেজগুলো দেখতে চাই যে আমার এসএসসি ক্যান্ডিডেট ফ্রেন্ড যারা আছেন তারা এসে আমাকে মেসেজ করবেন যে আপনাদের রেজাল্ট ভালো হয়েছে, মিষ্টি খাওয়াবেন আমাকে অবশ্যই, আমি সবার মিষ্টি খাওয়ার অপেক্ষায় আছি. জানি না হয়তো বা আমি মিষ্টি খেতে পারবো কিনা, তবে আমি অনেক অনেক দোয়া করছি, এখন পর্যন্ত দোয়া করি সবার পরীক্ষা যাতে ভালোভাবে শেষ হয়, ভালোভাবে সুন্দরভাবে কমপ্লিট হয়, অ্যান্ড সবার রেজাল্ট যাতে ভালো হয় ইনশাল্লাহ. সবাইকে কিন্তু অবশ্যই অবশ্যই মিষ্টি খাওয়াতে হবে, কিভাবে মিষ্টি খাওয়াবেন আমাকে আমি তা জানি না. আচ্ছা, ও ভাইয়া কথা বলছি আপনার সাথে, আর কোন তমা একটা আছে উল্টাপাল্টা কথা বলছে, রেশমির নামে কেউ একটা হয়েছিল এটা নিয়ে আরেকজনের না করানোর দরকার কি? আচ্ছা, স্বাভাবিক, জিজ্ঞেস করতেই পারে যেহেতু এই বিষয়টা নিয়ে এত কথা হয়েছে. আচ্ছা ভাই, আমার নামটা কি শুনে আপনার মনটা খারাপ হয়ে গেছে? যদি হয় তাহলে আমি আর আমার নাম বলবো না, জাস্ট এসএমএস দিব না. কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই রেশমি. আমি যেটা বলেছি যে চট্টগ্রাম থেকে কিন্তু একজন ফ্রেন্ড আছেন আমার রেশমি, এবং সে সবসময় আমার সাথে যুক্ত হয়ে যায়, অবশ্যই মোস্ট ওয়েলকাম, এনি টাইম চলে আসবেন. নামটা নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতেই পারে যেটা হয়েছে আর কি, যাক, এটা আশা করছি পরবর্তীতে আর এই নামটা নিয়ে আর কোনো কনফিউশন ক্রিয়েট হবে না. সবাইকে মোস্ট ওয়েলকাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে সবাই সবার এই মূল্যবান মতামতগুলো বা এই যে সময়টা আমার সাথে শেয়ার করেন, সবাই আমার সাথে মিশে যান এই সময়টাতে, এটা একটা ভালো লাগা আর কি. আচ্ছা, তারপর দেখতে পাচ্ছি সিসি ক্যামেরা আর টিচার তো আমার সবসময় দেখে না, আরও অনেকে আছে না, বাবার ছবিটা অনেক সুন্দর তোমার সাথে, থ্যাংক ইউ সো মাচ. সবসময় ফোন পাই না, তাই যখন পাই তোমার আইডি থেকে ঘুরে আসি, বুঝলা? আর যে তোমায় শুনছি এখন কিছু করি না, যিনি অনেক অনেক ধন্যবাদ. আশা করছি আপনার সাথে আমার কথা হবে, আমার সোশ্যাল সাইটে কিন্তু অবশ্যই আপনারা যুক্ত হয়ে যেতে পারেন. আমার নামের বানানটা একটু বলে দিই, RYTHOM. সো রিদম খন্দকার এটা আমার প্রোফাইল, অ্যান্ড আর জি রিদম এটা আমার পেজ, ওখানেও চলে আসবেন, ওখানেও আপনাদের সাথে অনেক অনেক গল্প হবে, অনেক অনেক আড্ডা হবে, আমার রেগুলার লাইফ কিভাবে যায়, কি করি না করি সব আপডেটই কিন্তু আপনারা পেয়ে যাবেন. আচ্ছা, তারপর দুঃখিত বন্ধুরা একটু নাক টানছি, জানি না কি হলো, হঠাৎ করে বৃষ্টির পানি দুফোঁটা জাস্ট মাথায় পড়েছে, এখনই কেমন জানি নাক দিয়ে মানে পানি পড়ছে এরকম একটা অবস্থা. রংপুর থেকে শুনছি আমি আইহাম, আজকে প্রথম মেসেজ করলাম. আইহাম অনেক অনেক ধন্যবাদ, আপনার নামটা বেশ সুন্দর. হাই ভাই, আমি রংপুর থেকে তাসনিম জাহান, তোমার নতুন লিসেনার. তাসনিম জাহান অনেক অনেক ধন্যবাদ, আশা করছি এখন থেকে রেগুলার কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন এবং মিডডে ফিল্ডের সাথে থাকবেন, ঢাকা FM 90.4 এর সাথে থাকবেন. হাউ আর ইউ, লটস অফ লাভ, থ্যাংক ইউ, আই এম রোদেশি, রোদেশি মোস্ট ওয়েলকাম, কেমন আছো রানী? আলহামদুলিল্লাহ রানী, আমি বেশ ভালো আছি ভাই। এখন আমাকে কোচিং এ যেতে হবে আর শুনতে পারবো না? অবশ্যই, পড়ালেখাটা অবশ্যই আগে, তো যান, ফ্রি হলে আবারও আশা করছি চলে আসবেন। আসসালামু আলাইকুম ভাই, আমি আরাফাত ফ্রম নারায়ণগঞ্জ। আরাফাত, কি অবস্থা? আশা করছি ভালো আছেন, যুক্ত হয়ে গেছেন, খুব খুশি হলাম। জানো রিদম ভাই, আমার জিএফ রে ছেঁকা দেওয়ার সময় তাই আমারে কয় রাদি, তুমি আমারে পায়া আড়াইয়ার বাদে। আমি কইলাম আমি কোনো কিছু আড়ানোর ভয় করি না, কারণ কেড়ে নেওয়ার মতো ক্ষমতা আছে আমার। ওফ, তাই নাকি? সিলেটি ফুয়া বলে কথা, বাহ বেশ তো। আচ্ছা হ্যালো রিদম, আমি আপনাকে প্রতিদিন কি প্রতিদিন শুনেন? আচ্ছা, আমার বাসার বেলকনি থেকে দেখি। ও তাই নাকি, আপনার বয়স কত আমি জানি। আচ্ছা, আপনাকে রেডিও আমরা 102.4 শোনা যায়, যায় না কেন? অবশ্যই শুনতে পারবেন, সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত আমি কিন্তু রেডিও আমারে থাকি এক কাপ চা অনুষ্ঠান নিয়ে। সো ওই টাইমটাতে যদি চলে আসেন অবশ্যই কিন্তু আমাকে পেয়ে যাবেন। তারপরে কোন বেডা, কোন বেডায় কয়রে ভূতেরে রংপুরিয়া ভাষায় হিকবার লিগা, এটা নিশ্চয়ই আফরিন, কারণ আফরিন ছাড়া আসলে এভাবে আমার মনে হয় না কেউ কথা বলে। ওই কি রংপুরিয়া ভাষায় হিকতে চাইছে? রংপুরিয়া ভাষা কবার কস, এই হালায় তো ঢাকাইয়া ভাষায় ঠিক কইরা কইতে পারে না। সিলেটি ভাষা হেগে আইতেছি, ঘাট ধরে পিঠাই দিমু সিলেটে। আচ্ছা, ঢাকায় থাকুন, থাকুন লাগবো না, ঢাকায় ভাষার অপমান হইতেছে, বুঝছো, পচা ভূত। আচ্ছা, আফরিনের এত রাগ অভিমান কেন আমার উপর? আসলে আমি এই ব্যাপারটা বুঝি না ভাইয়া। রংপুরে খুব গরম, এই গরমে কি করে মানুষ বাঁচে? আচ্ছা, এখানে আবার একটু ওয়েদারটা ঠান্ডা, রংপুরে গরম। আচ্ছা, শুনে শুনলাম ব্যাপারটা ভাইয়া। আপনার ভয়েস একটা গান শোনাবেন প্লিজ, আয়মান রংপুর থেকে। আমার ভয়েসের গান নিয়ে এখন পর্যন্ত অনেকবার ঝগড়া হয়ে গেছে, বাট ইনশা আশা করছি খুব জলদি আমরা একদিন গানের আড্ডায় বসবো। যাই হোক, বুশরা স্কুল থেকে এসেই জয়েন হয়ে যায়, ভালো লাগে। আমার ভালো বাসার মেয়ের বন্ধু বুশরা, ভালো থেকো সবসময়, বিদায় তোমা। তোমা কি বিদায় নিলেন আমার থেকে? আচ্ছা ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছি ফারুক এখন পর্যন্ত আছেন আমাদের সাথে। রিদম ভাই, আগামীকালকে পরীক্ষা আছে নাকি? আমি সুবর্ণ রায়, আমি ঠিক বলতে পারলাম না পরীক্ষা আছে কিনা, একটু জানিয়ে দেবেন কষ্ট করে। সাউদা কিন্তু এখনো আছেন আমাদের সাথে, সাউদা অনেক রাগ করেছে আমার সাথে, সাউদা একটা গান শুনতে চেয়েছিল, সেই গানটা আমি শোনাতে পারিনি। সাউদা, এখন আপনার পছন্দের গানটা অবশ্যই শুনবো আমরা। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে একলা আকাশ অ্যালবামের সন্দীপ রায়ের করা একটা গান, একলা আকাশ, আমার একলা আকাশ। তো সাউদা, এই গানটা আপনার জন্য যাচ্ছে, আশা করছি গানটা এনজয় করবেন। অ্যান্ড অবভিয়াসলি শেষ মুহূর্ত পর্যন্ত সবাই আমার সাথে থাকবেন, মিড ডে ফিল্সের সাথে থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা FM 90.4 এর সাথেই কিন্তু থাকবেন বন্ধুরা।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করে জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: শেয়ারিং থাকছে একদম ফ্রি, তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: হ্যালো লিসনার্স, দিস ইজ আরজে রিদম ব্যাক এগেইন উইথ ইউর ফেভারিট শো মিড ডে ফিল্ড। আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। একদম শেষ মুহূর্তে কিন্তু চলে এসেছি বন্ধুরা, আজকের মতো আমাকে এখানেই বিদায় জানাতে হচ্ছে। সেই শুরু থেকে অর্থাৎ দুপুর দুইটা থেকে যারা আমার সাথে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। এখন পর্যন্ত কিন্তু অনেকেই টেক্সট করছেন, সবার সাথে আবারও গল্প হবে ইনশাল্লাহ। আবারও কিন্তু আগামীকাল চলে আসবো ঠিক একই সময়ে আপনাদের মাঝে মিড ডে ফিল্ড অনুষ্ঠান নিয়ে ঢাকা এফএম 90.4। তো আশা করছি তখন আবার সবার সাথে অনেক অনেক কথা হবে, অনেক অনেক গল্প হবে, আমরা আবারও আড্ডায় মেতে উঠবো। আর এই তো আশা করছি আজকের এই দুপুরটা একটু হলেও আপনাদের ভালো করে দিতে পেরেছি, একটু রাঙিয়ে তুলতে পেরেছি এবং ভালো লাগার একটা মানে ভালো লাগাতে পেরেছি অবশ্যই আশা করছি। অ্যান্ড এই তো প্লেলিস্ট জুড়ে এত সুন্দর সুন্দর গান কিন্তু শুনলাম পুরো দুপুর জুড়ে, আশা করছি সবার কিন্তু গানগুলো পছন্দ হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, এখন পর্যন্ত অনেকেই আছেন আমার সাথে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ একদম শেষ পর্যন্ত সবাই আমার সাথে ছিলেন। আমার মাইকের অপর প্রান্ত থেকে যে ভালোবাসাটা পাচ্ছি বা যে ভালোবাসা আপনারা দিচ্ছেন এর জন্য আসলে আমি কি বলবো আমি জানি না, কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো আই ডোন্ট নো, বাট থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হচ্ছে অবশ্যই ঢাকা এফএম 90.4 এর সাথে থাকবেন। আর আমরা বিদায় মুহূর্তে, যেহেতু আজকে বৃষ্টি ভেজা একটা দুপুর ছিল এবং বাইরে এত সুন্দর একটা ওয়েদার, সফট একটা ওয়েদার, আমরা লাস্ট বৃষ্টির একটা গান দিয়ে কিন্তু আজকে আমরা বিদায় জানাবো সবাইকে। আমরা এখন যে গানটা শুনবো সেটা হচ্ছে হেমন্ত মুখার্জির করা একটা গান, টাপুর টুপুর বৃষ্টি, খুব সুন্দর একটা গান। তো আশা করছি সবাই গানটা এনজয় করবেন। অ্যান্ড অবভিয়াসলি আবারও আগামীকাল কিন্তু চলে আসবো, দেখা হবে সবার সাথে, অনেক অনেক গল্প হবে, আড্ডা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি ঢাকা এফএম 90.4 এর সাথেই কিন্তু থাকবেন বন্ধুরা।
2: টাপুর টুপুর বৃষ্টি ঝরে

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

আসসালামু আলাইকুম, হাই হ্যালো, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ এবং সিফাত হাজির হয়ে গেছি ঢাকা মেট্রো 9040 নিয়ে। এখন হয়তো অনেকে বাসায় ফিরছেন, সময়টাই এখন এরকম, আর বাইরে কিন্তু বৃষ্টির একটা হাতছানি, যদিও গুলশানে বেশ কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হয়েছে। তবে আমি মানে আমার আরেক কলিগের মাধ্যমে জেনেছি যে ধানমন্ডিতে কিন্তু আবার তখন বৃষ্টি হয়নি, তো মানে বোঝা যাচ্ছে যে বৃষ্টি হচ্ছে আর কি, খুব রোস্টার ডিউটি পালন করছে আর কি। যাক ভালো, তবে আমরা চাই আসলে যে সবাই বৃষ্টিটাকে উপভোগ করেন, এবং সবচেয়ে বড় কথা যে বৃষ্টি দেখলেই আসলে বৃষ্টিতে ভিজতে নেমে যাবেন না, তাহলে কিন্তু অনেক সময় জ্বর চলে আসতে পারে, কারণ হঠাৎ করে এরকম একটা ওয়েদারের ভিতরে আপনি আপনার শরীরের টেম্পারেচার নিয়ে নেমে গেলেন, তারপর কিন্তু জ্বর আসলে আপনার নিজের কাছেই খারাপ লাগবে। আর আমরা তো চাই আমাদের সকল বন্ধুরা সবসময় সুস্থ থাকুক। তো যাই হোক, সুস্থ বন্ধুরা, অসুস্থ বন্ধু যারাই আছেন বা যতটুকুই শরীরের অবস্থা যেমনই থাকুক না কেন, সবকিছু জানাতে পারেন আমাকে 01841904904 এই নম্বরটিতে SMS বা হোয়াটসঅ্যাপ করে, এবং চাইলে ফেসবুকের ফ্যান পেজে কমেন্ট আকারে কিন্তু আপনি আপনার কথাবার্তাগুলো আমাকে জানাতেই পারেন। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে কথা, আমাদের ফেসবুকের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM। একটা ধাঁধা দিয়েছি, ধাঁধাটা হচ্ছে অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট, এটা কি? এটাই উত্তর দিতে হবে আপনাকে, খুবই সহজ, আপনি একটু চেষ্টা করলে বা চিন্তা করলেই পারবেন। আমি আবারও বলছি, অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট, তো এটা কি হবে? আমরা তো ইউজুয়ালি জানি কি, মানে মানুষের বয়স হতে হতে সে আরো বড় হতে থাকে, তো এই ক্ষেত্রে জিনিসটা উল্টো হয়ে গেছে। তো এইটাই হচ্ছে ধাঁধা, এই ধাঁধার উত্তর অবশ্যই আপনি দিয়ে দিতে পারেন। এখনই কথাবার্তা বা নাম ঠিকানা সবকিছু, সব বন্ধুদের কথাবার্তা পড়বো না, শুধু ধাঁধাটা দিয়ে দিলাম, বাকিটা আস্তে আস্তে বলবো যারা যা যা লিখছেন অবশ্যই সবকিছু। তবে এই মুহূর্তে প্রথমে আপনার জন্য আসলে যে গানটা আমি প্লে করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রিন্স মুভি থেকে, প্রীতম অ্যান্ড রুনা লায়লার, আমাদের সবার প্রিয় রুনা লায়লার কণ্ঠে জ্বালা জ্বালা। শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: ঢাকা FM 90.4,
2: সারা দেশে
3: সবার সাথে।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল সোর্সিং ও শক্তিশালী সাপ্লাই চেইনের মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন এলপিজি সরবরাহ।

0: গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: ঢাকা মেট্রো 9040।

রাইট শুনছেন ঢাকা এফএম 90.4, আপনার বন্ধু সিফাত আপনার সঙ্গে আছে একটা বৃষ্টি স্নাত বিকেল বেলা। সিফাত আপনার সঙ্গেই থাকবো অবশ্যই 8টা পর্যন্ত ইনশাল্লাহ, এবং আমার যে যে বন্ধুরা আছেন তাদের উদ্দেশ্যে কিন্তু আমি একটা ধাঁধা দিয়েছি, খুবই সহজ একটা ধাঁধা, আপনি চাইলেই উত্তর দিতে পারেন এসএমএস এর মাধ্যমে, কমেন্টের মাধ্যমে অথবা ফেসবুকে মানে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আর কি। যাই হোক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং এসএমএস এই তিন মাধ্যমে কিন্তু আপনি আসলে আমাকে দিতে পারছেন আপনার উত্তরটি। আজকের যে ধাঁধাটি সেটা হচ্ছে অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট, এটা কি হবে, এটার উত্তরই জানতে চেয়েছি। আর এর মধ্যে যারা যারা লিখেছেন আমাকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমডি সুলতান সিরাজ শিহাব তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে উত্তর কিন্তু এখনই বলবো না, কারণ বললে যে যে বন্ধুরা আছে না কপিক্যাট তারা কিন্তু কপি করবে, সো এখনই বলছি না আমি উত্তরটা, একটু ওয়েট করতে হবে। 7টার একেবারে প্রথম মানে সময় বা প্রথমে এসেই কিন্তু আমি বলে দিব 7টার ঘন্টায় মানে শেষ ঘন্টায়। নওশীন আছেন আমাদের সঙ্গে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আজকেও জয়েন হয়ে গেলাম আব্বু আম্মুকে নিয়ে, বাহ চমৎকার, আপনার আব্বু আম্মুকে আমার সালাম, এবং সাথে আমার ক্লাস এইটে পড়া ছোট ভাই আর আমার 5 বছরের চাচাতো ভাই, বাবা পুরো ফ্যামিলি একসাথে শুনছেন, থ্যাংক ইউ। আচ্ছা আমি নওশীন সিলেট থেকে, জানো ভাইয়া গতদিন তুমি বলেছিলে না এক্সাম যত খারাপ হয়েছে মনে হয় তার থেকেও ভালোই হয়, সত্যি তাই, আমি ম্যাথ এমসিকিউ মাত্র 13টা শিওর দাগিয়েছিলাম আর বাকিগুলো আন্দাজে, আচ্ছা বাড়ি এসে মিলে দেখি 25টা হয়ে গেছে না, তবে সেই ক্ষেত্রে কিন্তু সবকিছু আন্দাজে আসলে মিলাতে যাবেন না, আপনি আপনার মতো প্রিপারেশন নিয়ে যাবেন। এবং যে ভয়টা থাকে যে আমার বুঝি হলো না, আমি বুঝি ফেল করলাম, আমার বুঝি কিছুই হয় না ইত্যাদি, এই চিন্তাটা করবেন না, এই চিন্তাটা আপনার পরবর্তী পরীক্ষার ভিতরে খুব বাজেভাবে প্রভাব পড়বে, যে আপনার কাছে মনে হবে যে আয় হায় আগেরটা তো খারাপ দিলাম এটাও কি খারাপ হয়ে যাচ্ছে, এই চিন্তা করতে করতে আপনার পরীক্ষাটা খারাপ হবে। তো সেই ক্ষেত্রে যে পরীক্ষা দিয়েছেন ভালো মতো প্রিপারেশন নিয়ে যাবেন, পরীক্ষাটা দিবেন, দিয়ে এসে পরবর্তী যে পরীক্ষাটা থাকবে সেটা নিয়ে আপনি আরেকটা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। ফ্লেভার আছেন আমাদের সঙ্গে, তিনি একটা উত্তর দিয়েছেন, আছেন শিমু নূর, আরও আছেন আমাদের সঙ্গে ফয়সাল, তাহমিদুল হক রায়ান আছেন আমাদের সঙ্গে, বলা যাবে না ভাইয়া, হা হা হা বুঝছি আপনি পারেন নাই, একটু চিন্তা করেন চিন্তা করেন, এগুলো বলে লাভ নাই বুঝছেন। যাই হোক, আছেন আমাদের সঙ্গে এমডি ফয়সাল, গানের রিকোয়েস্ট করেছেন, কিন্তু দুঃখিত বন্ধু আমি আসলে কোনো গানের রিকোয়েস্ট প্লে করতে পারি না। তহিদুল আছেন আমাদের সঙ্গে, যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, থ্যাংক ইউ ভেরি মাচ তহিদুল। আরও আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি অনেক বন্ধুরা আছেন, আমাদের অমৃত বোস যুক্ত হয়ে গেছেন কলকাতা ইন্ডিয়া থেকে, স্বাগত জানাচ্ছি আপনাকে বন্ধু, এবং তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে ধন্যবাদ আপনাকে। আচ্ছা এখানে আছেন আরেকজন বন্ধু, বন্ধু হচ্ছে কে এটা, আমাদের রূপকথা। আচ্ছা রূপকথা, আমি রূপকথা কেমন আছো? আলহামদুলিল্লাহ রূপকথা আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর এদিকে এস এম এস এ অনেক বন্ধুরা আছেন, আমি জানি না আসলে শেষ করতে পারবো কিনা, তারপর একটু পড়াশোনা করি। শ্রীবাদ ভাই ধাঁধার উত্তর পেয়েছি, আচ্ছা তাই নাকি, গুড। আগে একটা গান শোনান, গানের করিও, গানের বেছে দেবে আমার স্মৃতি হয়ে ফারুক, ধন্যবাদ। না ফারুক আসলে কোনো কিছুর বিনিময়ে উত্তর চাই না, আমরা চাই হচ্ছে ধাঁধাটার উত্তর ডিরেক্টলি, কোনো কিছু গানের বিনিময় না, বরং গান আমি প্লে করি আপনার ভালো লাগার জন্য। তো আশা করি আপনার এই সময়টা বা আমার প্লে লিস্টের যে গানগুলো আছে সেই গানগুলো অবশ্যই আপনি উপভোগ করছেন এবং করবেন। নুসাইবা যুক্ত হয়ে গেছেন আমাদের সঙ্গে, ভাই আপনার লাস্ট শোয়ে আপনি আমার এস এম এসটা পড়েন নাই কেন, আসলে পড়ি নাই কি বলেন? আচ্ছা আমি তো 3টা বাজে এস এম এস করেছি, ভাইয়া একটু হিন্টস দেন ধাঁধার, ভাইয়া আপনি বাসায় লাঞ্চ করেন নাকি অফিসে করেন? ভাইয়া আপনার লাল টিপ সংটা প্লে লিস্টে থাকলে প্লে করবেন, অনেকগুলো কথা, থ্যাংক ইউ ভেরি মাচ। প্লে লিস্টে থাকলে অবশ্যই প্লে হবে, তবে মনে হয় না আজকে প্লে লিস্টে পাবেন, আসলে সামনে হয়তো বা পেতে পারেন। আর এস এম এস আসলে 3টা বাজে দিলে তারপরেই সাথে সাথে পড়ি, নুসাইবা বিষয়টা এমন নয়, অনেক সময় দেখা গেছে যে সেই এস এম এসটা পড়তে পড়তে একটু সময় লাগে, কারণটা হচ্ছে আরও অন্যান্য বন্ধুরাও এস এম এস করেন, তো ওই সিরিয়ালটা মেনটেন করতে গেলে একটু পরে যেই আসলে পড়া হয়, হয়তো বা আমি যখন পড়েছি আপনি তখন ছিলেন না, আবার আপনি যেটা বলছেন সেটাও সঠিক হতে পারে, তো যে কোনো কিছু হতে পারে। তো মোদ্দা কথা হচ্ছে যে আসলে মনে কষ্ট নেবেন না, আমার চেষ্টা থেকে সবসময় আমার বন্ধুদের সঙ্গে কথাবার্তা বলা, তাদের কাছ থেকে শেখা সবকিছুই আমার আসলে উদ্দেশ্য থাকে, তো সেই ক্ষেত্রে অনেক সময় মিস হয়ে যেতে পারে, তো আশা করি সেটা খুব সুন্দরভাবে ভালোভাবে হাসি খুশিভাবে একসেপ্ট করে নেবেন। যাই হোক অনেক কথা বলে ফেললাম, আমার মনে একটু গানে যাওয়া দরকার। যে গানটা শুনবো খুব বিখ্যাত একটি গান, অঞ্জন দত্তের গান একদিন বৃষ্টিতে বিকেলে, ওহো চমৎকার এই গানটি, এই চমৎকার একটা ওয়েদারে কিন্তু খুব ভালো মানে খুব ভালোভাবেই আপনার মনের সাথে আমার মনে হয় যাবে যদি আপনি ফিল করতে পারেন গানটাকে। সো গানটা উপভোগ করুন আর সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4 এর।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: Shunchen, Taka FM 90.4.

0: You're listening to Snarka FM 90.4.
1: Yes, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। আমরা প্রথম ঘন্টার শেষের দিকে কিন্তু অবশ্যই এবং একটা ধাঁধা দিয়েছি। আমি সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে এবং মঙ্গলবারে প্রায় আমি কিন্তু ধাঁধা দিই, যেন আমার বন্ধুরা বুদ্ধিটাকে বা একটু আর কি মস্তিষ্কটাকে একটু ব্যস্ত করে ফেলে আর কি আমার এই আয়োজনের ভিতরে। তো আজকে যে ধাঁধাটা সেটা হচ্ছে অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট, এটা আসলে কি? অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট, অনেক বন্ধুরা কিন্তু উত্তর দিয়েছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যদিও আমি এখনই মানে সঠিক ভুল এরকম কোনো উত্তরের কথা বলছি না, আমি একেবারে সাতটার ঘন্টায় প্রথমেই জানিয়ে দিব আসলে কোন উত্তরটা একেবারে পারফেক্ট। অঙ্কুর বড়ু আছেন আমাদের সঙ্গে, শুভ সন্ধ্যা ভাইয়া, কেমন আছেন? আমি অঙ্কুর বড়ুয়া ধানমন্ডি থেকে যুক্ত হলাম, আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ অঙ্কুর। রিজান আহমেদ আছেন, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে। অহনা ইসলাম আছেন আমাদের সঙ্গে, আরও আছেন সঞ্জিদা আখি, তারপর তিনি একটা উত্তর দিয়েছেন কারণ ছোট অবস্থায়, আচ্ছা আচ্ছা, তারপর তার উত্তরটার আবার তিনি আবার একটু বিস্তারিত বলেছেন আর কি কেন তিনি এই উত্তরটা দিলেন। আমাদের ফাতিমা বিনতে নূর, ভাইও আমি চলে আসলাম এখানেও, কি খবর সবার? আজকে আমাদের এদিকে দুপুরের দিকে বৃষ্টি হয়েছে, আমাদের এখানে অলরেডি হচ্ছে ঢাকায়, আমি এই মুহূর্তে গুলশানে দেখছি যে খুব মানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তবে ভালো একটা বৃষ্টি আসবে যতটুকু মনে হচ্ছে দেখে। আমাদের আয়ান আছে আমাদের সঙ্গে, শিমুনুর আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তহিদুলকে দেখতে পাচ্ছি, তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে তহিদুল। আমাদের যে বন্ধু মিকাইল একটা উত্তর দিয়েছেন, ওকে মিকাইল, আপনার উত্তরটাও আমি রাখলাম, তবে এখনই কনফার্ম করছি না, আর একটু ওয়েট করতে হবে আর কি, বেশি না এক ঘন্টা ওয়েট করতে হবে আর কি। ফাতিমা বিনুর লিখেছে হচ্ছে শুরুর দিকে আসলাম, এতক্ষণ কারেন্ট ছিল না, মাত্র আসলো। আচ্ছা ভাইওরে, গান কম বাজিয়ে ফেললে তো, এত কম গান বাজালে কিভাবে হবে? না আমি কিন্তু মঙ্গল বুধবার কথা একটু কমই বলি, তো একটু কথা কমই থাক, গানগুলো শুনেন, উপভোগ করেন গানগুলোকে। আমাদের সঙ্গে এখানে যুক্ত হয়েছেন আরো যে যে বন্ধুরা, তাদের কথাবার্তাগুলো একটু একটু পড়ব। সিফাত ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, আপনি কেমন আছেন? সিলেট থেকে আছেন আমাদের বন্ধু আব্দুল্লাহ, আব্দুল্লাহ নিশ্চয়ই আপনি ভালো আছেন, যদি খারাপও থাকেন সেটাও জানাবেন, যদি বন্ধু হিসেবে কোনো মানে কথা শেয়ার করতে পারি আপনার সঙ্গে ভালো লাগবে। সালিহুর যুক্ত হলাম বদরগঞ্জ রংপুর থেকে, ও ভাই মনটা ভালো তো? গত রাতে বৃষ্টি আপ আসছিল, আচ্ছা আজ আপনার কাকা আমার মামা আসছে, একটু গরম আছে, আচ্ছা গরম আছে না, এটা হচ্ছে রংপুরে, আমার যদি ভুল না হয়ে থাকে, রংপুরে ভালোভাবে শোনা যায় না তোমাকে, আচ্ছা একটু জায়গাটা চেঞ্জ করে নিতে পারেন, অথবা যদি আপনি আপনি কি অ্যান্ড্রয়েড ইউজ করা শুরু করেছেন তাহলে কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন, অ্যাপটা ডাউনলোড করে নিলেই আপনি একেবারে পরিষ্কারভাবে আমাদেরকে শুনতে পারবেন। আচ্ছা তোমার শো আমার মা ও বোন খুব পছন্দ করে, অ্যান্ড অলসো মি ইসরাত রংপুর, আপনাকে এবং আপনার পরিবারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আয়োজনের সঙ্গে থাকার জন্য, এবং আমি অনুরোধ করবো যে ঢাকা এফএম এর যে বাকি আয়োজনগুলো হয় সেখানেও কিন্তু আপনারা যুক্ত হতে পারেন, আপনাদের কথাবার্তাগুলো শেয়ার করতে পারেন, খুব ভালো লাগবে। আসমি আছেন সিলেট থেকে, ভাইয়া আজ এতটুকু শোনাও লিখে দিলাম, না এলো না সে থাকে কার ভরসায়, আচ্ছা লং ডিস্টেন্স লভেরই, তবে এই মুহূর্তে আসলে গান গাওয়াটা ঠিক হবে কি না, আচ্ছা আজকে যদি সময় পাই বা ওরকম সুযোগ পাই গিয়ে দিব, তবে লং ডিস্টেন্স লভ আমার খুব ফেভারিট একটা গান অঙ্কনের কণ্ঠে। আচ্ছা এটা হচ্ছে দরজায় দাঁড়িয়ে থাকে, পুরো গানের লিরিক লিখে দিয়েছেন, ধন্যবাদ এই ভালোবাসার জন্য, অবশ্যই আমি চেষ্টা করবো আজকেই, যদি ওরকম সুযোগ পাই না হলে নেক্সট কোনো একদিন অবশ্যই শোনাবো আপনাকে, তবে এই

এই যে আপনি চাইলেন আমি গানটা গাইতে পারলাম না, এই যে একটা মুশকিল, তো এটা একটা আসানও কিন্তু আছে আমার গানটাই, কিন্তু এটা মুশকিলে আসান। আর এই গানটাতে অবশ্যই মিউজিক করেছেন প্রীতম হাসান এবং কণ্ঠ দিয়েছেন শাহ আলম সরকার। তো শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আছে
2: কই
1: ঢাকা FM টিউন করেন,
2: তারপর
1: পাবেন
2: কি
1: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কান সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন ঢাকা FM 90.4।

নতুন ঘন্টায় আরো একবার স্বাগত জানাচ্ছি আপনার বন্ধু সিফাত। আপনি শুনছেন ঢাকা এফএম 90.4 এবং চলছে ঢাকা মেট্রো 9040। এক বন্ধু জিজ্ঞেস করেছেন যে আজকের ধাঁধাটা কি। আজকের ধাঁধাটা খুবই সহজ, বলতেও সহজ, উত্তরও সহজ। ধাঁধাটা হচ্ছে অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট, এইটা আসলে কি? এটি আসলে জানতে চেয়েছি। আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, এস এম এস এর মাধ্যমে জানাতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারেন। অনেক বন্ধুরা আমাকে এস এম এস করে গেছেন, সিফাত ভাই আজকের ধাঁধাটা কি ছিল? এই যে বলে দিলাম, একজন বন্ধু লিখেছেন, সিফু দাদা যত দূর পারে সবার জন্য এস এম এস পড়ার চেষ্টা করে, পরে যা আমার খুব ভালো লাগে। এই প্রথম সনাতনীদের বিয়ে দেখলাম, বান্ধবীর বিয়েতে ছিলাম, পুরোটা সময় দেখেছি, খেয়েছি, আশীর্বাদ উপহার দিয়েছি, কিন্তু বিদায়ের সময় থাকতে পারি নাই, বাড়িতে চলে আসি। আফরিন, যাক অবশ্যই সব ব্যাপারে অভিজ্ঞতা থাকাটা খুবই ভালো এবং খুব ভালো একটা সময় কেটেছে আপনার, বোঝা যাচ্ছে খুবই ভালো। সিয়াম এবং সায়েম ধানমন্ডি থেকে আছেন আমাদের বন্ধু, হাতিরপুর ভূতের গলি থেকে। ভাই এস এম এস না পড়লে কি কচু গাছে ফাঁসি দিব? না না না, দরকার নেই, এত কষ্ট করার দরকারটা কি? আমি তো আপনার এস এম এস পড়ি, আপনারটা পড়ি এবং আপনি যখনই করছেন তখনই পড়ি, কিন্তু মাঝে মাঝে কিন্তু আপনি একটু আসলে মানে ধৈর্য হারিয়ে ফেলেন, এটা কিন্তু হবে না, কারণ আটটা পর্যন্ত আছে তো আপনার বন্ধু। আচ্ছা, তিনি লিখেছেন হচ্ছে, আচ্ছা মুই কিন্তু মুই আরনের পুরান লিসেনার, চিনতে হারছেন কি? চিনতে পেরেছি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সাইফুর অনেক বড় একটা কমেন্ট করেছেন, তো এত বড় কমেন্ট এখন এই মুহূর্তে পড়ছি না, যেহেতু আজকে বেশি বেশি করে গান শুনবো আমরা। এবং অঙ্কুর বড়ুয়া আছেন আমাদের সঙ্গে, হোয়াটসঅ্যাপে আছেন অনেক অনেক বন্ধুরা। আমাদের ফাতিমা বিনুকি লিখেছেন, একটু দেখি, আজকে বৃষ্টি হওয়াতে ওয়েদার অনেক সুন্দর, ঠান্ডা বাতাস বইছে এবং সেটা উপভোগ করুন, এবং উপভোগ করুন আমার প্লে লিস্টের চমৎকারী গানগুলো, কারণ এখন যে গানটা প্লে করছি অন্তরীপ থেকে শারমিনের কণ্ঠে আকাশ এত মেঘলা, মিউজিক করেছেন রাফা। চমৎকারী গানটি শুনতে থাকুন, সঙ্গে থাকুন ঢাকা এফএম 90.4।

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4। Il a souillé ton âme, toi tu t'es battu. Ton cœur est...

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.
2: শুভ সন্ধ্যা আমার সকল বন্ধুকে. বিকাল থেকে শুরু হয়েছে আমাদের আড্ডা ঢাকা মেট্রো 9040 এবং তারপর আমরা সন্ধ্যায় চলে আসলাম, তারপর আবার রাতেও চলে যাব. তো সিফাল আপনার সঙ্গে কিন্তু একেবারে বিকাল থেকে নিয়ে রাত পর্যন্ত আপনার সঙ্গে থাকি, মঙ্গলবার বুধবারও থাকবো ইনশাল্লাহ, আগামীকাল সবকিছু ঠিকঠাক থাকে. তবে এই মুহূর্তে আমার বন্ধুদের কথাবার্তা পড়বো, তবে তার আগে বলছি যে আজকে একটা ধাঁধা দিয়েছি. ধাঁধাটা হচ্ছে অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট, এটার উত্তর কি হবে বা এই ধাঁধাটার উত্তর কি হবে. আমাদের সাইফুর রহমান যে উপকার করলে পিঠের চামড়া থাকে না তার বাস্তব প্রমাণ অর্জুন গাছ. এটা এটা এটা ট্রু, এটা উপকার করলেই না শুধু, অনেক সময় এটা হয়ে যায়, পরিস্থিতির শিকার হয়ে যায়, লাকের ব্যাপার আছে, অনেক কিছু আছে, অনেক কিছু নির্ভর করে আসবে. ফিরোজা শারমিন আছেন আমাদের সঙ্গে, হাজির হয়ে গেলাম সিলেট থেকে. তাদরিন, তাদরিন স্বাগত জানাচ্ছি আপনাকে. এবং সাইফুর উত্তরও দিয়েছেন, সাথে আবার বলেছেন তোমার গান শোনার পর মনটা ধরফর করে, আহা হা, ধন্যবাদ, এটা তো আমার আসলে এক বিশাল প্রাপ্তি. আচ্ছা, এখানে আছেন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যে বন্ধুরা, আমাদের বন্ধু অঙ্কুর, সম্ভবত অঙ্কুর লিখেছেন, ধানমন্ডিতে যুক্ত হলাম, আপনাকে শুনছি, খুব ভালো লাগছে, আছি পুরো সময় জুড়ে ঢাকা এফএম এর সাথে, এখন মোটামুটি ভালো আছি, আগের নিয়মে ওষুধ চলবে, ঈদের পর আবার ডাক্তার দেখা করতে বলেছে. ভাই আজকে ধাঁধার উত্তর হলো, তার উত্তর দিয়েছেন, যাক আপনি আগের থেকে কিছুটা বেটার, এটা শুনে বা জেনে খুব ভালো লাগলো. আপনি পুরোপুরি সুস্থ হয়ে যান, আমরা সকল বন্ধুরা কিন্তু এটাই দোয়া করি. এবং আপনার যে লক্ষ্যগুলো আছে বা আপনার যে মানে ইচ্ছাগুলো আছে, সেই ভালো ইচ্ছাগুলো যেন পূরণ করেন আল্লাহ, আমরা অবশ্যই দোয়া করি. আমাদের ফাতিমা কি লিখেছেন, গান কম বাজিয়ে ফেললো, আচ্ছা এটা তো একটু আগেই পড়লাম. তারপর তিনি লিখেছেন, আজকে বৃষ্টি হওয়াতে ওয়েদার অনেক সুন্দর. ইয়াস, আজকে অনেক সুন্দর এবং ঢাকায়ও বেশ সুন্দর, হালকা পাতলা এখন দেখছি আর কি, ঝিরিঝিরি, মানে ঝিরিঝিরিও বলা যায় না, মানে যে দাঁড়ালে বোঝা যায় যে বৃষ্টি হচ্ছে. আচ্ছা, এখানে আছেন আমাদের বন্ধু, আচ্ছা বন্ধু আপনার কথা আমি বুঝি নাই, হোয়াটসঅ্যাপে এক বন্ধু লিখেছিলেন যে কি আপনার মানে কথার হয়তো বা আগেও কোনো কথা ছিল, আমি সেটা দেখি নাই অথবা দেখা যাচ্ছে না, এই কারণে আমি আসলে বুঝতেও পারছি না আসলে যে আপনি কোন বিষয় নিয়ে কথা বলছেন. আচ্ছা, সৌদা আছেন আমাদের সঙ্গে, তারপর একটা উত্তর দিয়েছেন, ওকে সৌদা, ভাবনারও কিন্তু অনেক জায়গা আছে, অনেক সময় আছে, পুরো একটি আরও 30 মিনিটস আপনি পাচ্ছেন ভাবনার জন্য. ভাই কি খবর, কেমন আছেন? পরন্ত বিকালে গোলাপের শুভেচ্ছা নিও, রংপুর থেকে নবাব, পুরো সময় জুড়ে থাকবো নবাব, থ্যাংক ইউ. আমাদের নবাব বন্ধু নিয়মিত থাকেন আমাদের সঙ্গে. এখন হালিমা রংপুর থেকে আছেন, ও ভাইয়া তোমাকে শুনছি, থ্যাংক ইউ হালিমা. আরও আছেন আমাদের সঙ্গে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের বন্ধু কি লিখেছেন, সিলেট থেকে আছেন আমাদের একজন বন্ধু আবদুল্লাহ, নিউ রিসার্চ আবদুল্লাহ নামে তো আমাদের আরও বন্ধু আছে, এটা কি আপনি আসলে আজকে প্রথম? আচ্ছা যাই হোক, ইউসুফ শিকদার বিক্রমপুর থেকে, ভাইয়া বৃষ্টির বৃষ্টি শীত গরম আল্লাহর অশেষ নিয়ামত, আল্লাহ কি বড় মেহরবান, অবশ্যই নিঃসন্দেহে, বরং আমরা যদি এটা না হতো, সৃষ্টিকর্তা আল্লাপাক যদি আমাদের এটা না দিতেন, আপনি ভাবেন তো কি হতো, যে গরমটা আমরা তো পুরো ছারখার হয়ে যেতাম, তাই না? তো অবশ্যই এগুলো নিয়ামত এবং রহমত, ইভেন তো আমরা যে এই যে কথা বলছি, নিঃশ্বাস নিচ্ছি, বিশাল বড় রহমত এটা, বিশাল বড় নিয়ামত এটা. আচ্ছা, আছেন আমাদের সঙ্গে ইব্রাহিম খলিল জাহিন, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে. হাফসা আছেন রংপুর থেকে, রংপুরে তো ভীষণ রোদ আর এক্সাম দিচ্ছি, তাই ওইভাবে শোনা হয় না, বলতে শুনি কিন্তু SMS করা হয়। ভাইয়া আমার জন্য দোয়া করিও, অবশ্যই আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, এবং সকল পরীক্ষার্থী বন্ধু যারা আছেন সকলের জন্য অনেক অনেক দোয়া, ঠান্ডা মাথায় যেহেতু এতগুলো পরীক্ষা দিয়েছেন, সামনেরগুলো ঠান্ডা মাথায় দিবেন ইনশাল্লাহ, সবাই খুব ভালো রেজাল্ট করবেন বা পাশ করবেন ইনশাল্লাহ অবশ্যই। আচ্ছা, তমা আছেন আমাদের সিলেটি, তমা কি অবস্থা আপনার? এই যে চলছে আলহামদুলিল্লাহ ভালো, আপনাকে স্বাগত জানাচ্ছি তমা। আর আছেন আমাদের সঙ্গে, SMS না পড়লে আর SMS করবো না, আচ্ছা না করলে আমরা SMS দিতেও বলবো না, আকাশ রংপুর থেকে, এটা অনেক পুরনো ট্রেন্ড ছিল আর কি, যে SMS না পড়লে SMS করবো না, আমার বন্ধুরা আমাকে SMS করে হচ্ছে যে ফাইন, তাদের কোনো কথাবার্তা জানানোর জন্য বা কোনো প্রশ্ন যদি থাকে, তবে SMS না পড়লে চলে গেলে সেটা আসলে বন্ধুত্ব থাকে না, কারণ সেটার ভিতরে অনেক বড় ধরনের স্বার্থ জড়িত থাকে। যাই হোক, রামপুরের জন্য বন্ধু আছে, বুঝিনি আপনার স্পেলিংটা একটু ঠিক করতে হবে। তহিদুল লিখেছেন, সামনে পিছে ডানে বামে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোনাকুনি সব ঢাকা FM এর গান শুনি, বাবা বাবা বাবা চমৎকার তহিদুল, আচ্ছা উত্তর মিলাতে পারলাম না, ধন্যবাদ ফারুক। আচ্ছা ফারুক কি আগেই মানে মানে ক্ষমা চেয়ে নিলেন? না ফারুক একটু চেষ্টা করেন না, 30 মিনিট আছে তো আরো। আচ্ছা সিলেট থেকে সাবেরা তিনি একটা উত্তর দিয়েছেন, ওকে। রুদ্র আছেন আমাদের সঙ্গে, আজকে আপনার সাথে যুক্ত হলাম, ওইতাম পারতাম না, কি তো অবস্থা আপনার, ভালো আছেন? তো যুক্ত না হলে আপনি আপনি তো বললো আপনি শুনবেন না তো। ও ভাইয়া লালটুক গানটা শোনো, লালটুক না লালটিপ, আমার যে গানটা এটা কিন্তু লালটিপ নট লালটুক। যাই হোক, জান্নাতুল হীরা আছেন ভাইয়া, আপনি আমার অসুস্থতার বিষয়ে জানতে চেয়েছিলেন, আমার জ্বর বমি পেট ব্যথার সাথে হাত পা অবশ হয়ে গিয়েছিল, তবে এখনো জ্বর আছে, পুরোপুরি সুস্থ হয়নি, আমার জন্য দোয়া করবেন। জান্নাতুল হীরা আপনার জন্য অনেক অনেক দোয়া রইল, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন এবং হাসি খুশিভাবে আমাকে একটা এসএমএস করেন যে ভাইয়া আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি, এখন থেকে আপনার সঙ্গে আড্ডায় আছি আমি, ঠিক আছে? এটা আমার জন্য অনেক বড় একটা ভালো লাগার কারণ হবে। আচ্ছা যখন বিয়ে বাড়ির কথা বললে বলছি, আঙ্কেল আন্টি দুপুরের খাবার খাওয়ার সময় যখন বলছি স্যারের কথাটা খাও খাও আমরা সবাই বাঙালি, তখন আন্টি শুনে বলে বাঙালি কি, বাঙালি কি? এটা শুনিয়ে আঙ্কেল হাসতে হাসতে পাগলা, আমার নাক দিয়ে ভাত উঠে গেছে, কি একটা অবস্থা। বিয়ে বাড়িতে রাত জেগে দুই দিনে খুব ঘুমাইছি। আচ্ছা আফরিন, এটা হয় বিয়ে শাদীর প্রোগ্রামগুলোতে, এরকম হয়, দেখবেন যে এত এত প্রোগ্রাম টোগ্রাম করা হয়, এত এত প্ল্যান থাকে, আসলে ঘুম টুম হয় না, তারপরে যে অবশ্য যে একটু আর কি ঘুমটা কভার করে নিতে হয়। আচ্ছা সিয়াম অ্যান্ড সায়েম লিখেছেন কি, উত্তর কাউকে বলবেন না, না আপনি এত আসলে আমি আপনার এস এম এস এর ইটা দেখে আমার কাছে মনে হচ্ছে কি আমি পিথাগোরাসের সূত্র বা ইসের মধ্যে চলে গেছে আর কি, গণিতের ওদিকে চলে গেছে আর কি। যাই হোক, রংপুরের খুব রোদ ইসরাত, ইসরাত লিখেছেন আচ্ছা আনসারটা হলো, তারপর আনসারও দিয়েছেন তোমাকে শুনতে পারছি না, তাহলে তো আর বলে লাভ নেই, এনিওয়ে দুঃখ পেলাম, না না আপনি শুনতে পারছেন না এই জন্য দুঃখ মানে পেলাম না, দুঃখ পেলাম হচ্ছে আমার গানটার নাম, গানটার নাম হচ্ছে দুঃখ, ব্যান্ডটার নাম হচ্ছে সাবকনসাস, এবং চমৎকার একটি গান, অবশ্যই আপনি শুনতে থাকুন, উপভোগ করতে থাকুন, আর ফিরছি একটু পরেই। তবে আমার মনে হয় যে এখন গানে যাওয়া, হ্যাঁ গানে যেতে পারি কিছুক্ষণের মধ্যে, কিন্তু অবশ্যই আজানের সময় হয়ে গেছে, তো অবশ্যই সঙ্গেই থাকুন এবং শুনতে থাকুন ঢাকা FM 90.4।

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।
2: ঢাকা মেট্রো 9040।

বৃষ্টি, এরকম একটা ওয়েদারে না আসলে সবচেয়ে বেশি যেটা হয় বা যেটা মিস করি সেটা হচ্ছে ঘুম। তো যারা আসলে ঘুমের সুযোগ পাচ্ছেন, এটা আসলে অনেক বড় একটা ব্যাপার যে বৃষ্টি স্নাত একটা সময় ঘুমের সময় পাচ্ছেন, এবং যারা কর্মজীবী আসলে তাদের এই এইটার কোনো নিশ্চয়তা থাকে না আসলে, সবার প্রথমে কাজ তারপর হচ্ছে বাকি কথাবার্তা। তো যাই হোক, শুধু ঘুমটাই তো আর একমাত্র ভালো লাগার ব্যাপার না বৃষ্টির মধ্যে, বৃষ্টির মধ্যে আরেকটা ব্যাপার হচ্ছে বৃষ্টি দেখার মধ্যে একটা মজা আছে, এবং এই বৃষ্টি দেখতে দেখতে চা কফি খাওয়ার মধ্যে একটা মজা আছে, বৃষ্টি দেখতে দেখতে পাশের মানুষটার সঙ্গে গল্প করার একটা মজা আছে, বৃষ্টি দেখতে দেখতে গান করার একটা মজা আছে। তো আসলে আপনি আসলে যে বই উপন্যাস পড়তেও খুব মজা আছে, তো আপনি আসলে যেভাবে বৃষ্টিটাকে এনজয় করেন বা উপভোগ করেন, তো যেটাই করেন না কেন আমার কথা হচ্ছে যে নিজেকে সুস্থ রেখে নিজের প্রতি যথেষ্ট পরিমাণ সচেতন থেকে তারপরে হচ্ছে আপনার এনজয়মেন্টের জন্য হয়। তো এখানে যারা যারা আছেন তাদের কথাবার্তাগুলো পড়বো, আর আমাদের ধাঁধার উত্তর দেওয়ার সময়ও কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছে, এবং যেটা হচ্ছে কথা আজকের ধাঁধাটি হচ্ছে অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট, এটা কি? এটা জানতে চেয়েছি যে অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট, এইটার উত্তরে আমাকে জানাবেন অবশ্যই। এবং অনেক বন্ধু আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং SMS এর মাধ্যমে জানিয়ে দিয়েছেন আপনাদের উত্তর, আমি একে একে পড়ার চেষ্টা করছি, যদিও উত্তরগুলো পড়ছি না, উত্তরের পাশাপাশি অন্যান্য কথাগুলো পড়ছি, কারণ উত্তরটা যদি আমি আপনারটা বলে দিই তখন যারা আসলে একটু মানে বুদ্ধি খাটাচ্ছে আর কি, ব্রেনটাকে একটু ব্যস্ত রেখেছে, তারা কিন্তু আর এটা করবে না, ওই উত্তর শুনে বলে দিবে। যাই হোক, এখানে আমাদের সাইফুর রহমান আছেন, আরো আরো অনেক অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করেছেন, বেশিরভাগই হচ্ছে উত্তর, তো এই জন্য আসলে উত্তরগুলো আর পড়ছি না, উত্তরটা একেবারে দিয়ে দিব হচ্ছে একেবারে যে পরবর্তী ঘন্টার প্রথমেই। আচ্ছা, আমাদের একজন বন্ধু যুক্ত হয়েছেন মানিকগঞ্জ থেকে, স্বাগত জানাচ্ছি বন্ধু, আপনার নাম তো লিখেন নাই, যদিও আপনার অ্যাকাউন্টের নাম যদি বলি আবু বক্কর সিদ্দিক, স্বাগত জানাচ্ছি বন্ধু আপনাকে, আবু বক্কর সিদ্দিক মানিকগঞ্জ থেকে তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার কমেন্টটা পড়ার জন্য, আপনাকেও ধন্যবাদ অঙ্কুর, আপনি করেছেন বলেই তো আমি পড়েছি, আপনি যদি না করতেন আমি কি করতাম। আচ্ছা যাই হোক, ব্রো তুমি কি আমার SMS পড়েছো? পড়লে থ্যাঙ্কস, কারণ কিছুক্ষণ তোমাকে শোনা যায় নাই। ইসরাত ফ্রম রংপুর, জি ইসরাত আপনার SMS আমি পড়েছি। আচ্ছা আরো আছেন, আমার খুব গরম লাগছে তাই ধাঁধা নিয়ে ভাবতে পারছি না তোমা, আরে ফাঁকিবাজ তোমা, বুঝি বুঝি এগুলি সব বুঝি। যাই হোক, সাইমন সিয়াম, যে আকাশে না ছিল কোনো চাঁদ না ছিল তারা, শুধু পড়ালেখা ছিল এক গাধা ভরা ভরা। ওকে সিয়ামেন সাইম, তাহলে যেহেতু তারার জায়গায় পড়ালেখা, তো পড়ালেখাটা শেষ করেন, তারা থাকলে না হয় বলতাম যে একটু গুনে গুনে শেষ করেন, তো পড়ালেখাটা শেষ করেন তারপর তারা গুনবেন। আচ্ছা হ্যালো, আচ্ছা এইটা হচ্ছে বন্ধুর কথা বোঝা যাচ্ছে না, আচ্ছা আপনি আরেকটু ক্লিয়ার করে লিখবেন। আরেকজন বন্ধু হোয়াটসঅ্যাপে তিনি হাই জানিয়েছেন, বাকি আর কিছু লিখেন নাই। ওকে সো আমরা আবার গানে যাব, যে গানটা শুনবো সেটা হচ্ছে জ্যাক নাইট, সিমরন কর অ্যান্ড হায়দার আব্বাসের ভুলা দিয়া। শুনতে থাকুন, সঙ্গেই থাকুন, এবং আমাকে ভুলে গেলে চলবে না, আমি ফিরছি আবার পরবর্তী ঘন্টায় আপনার উত্তর নিয়ে। সঙ্গেই থাকুন, শুনতে থাকুন ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ইলেকট্রিক, এখন সময় সন্ধ্যা সাতটা। ঢাকা মেট্রো 9040।

নতুন এবং শেষ ঘন্টা শুরু হয়ে গেছে, জানিয়ে দেওয়ার সময় হয়ে গেছে আজকের ধাঁধার সঠিক উত্তর কি। আজকের যে ধাঁধাটা, আচ্ছা তার আগে এটা বলে নিই, সিফাত আপনার সঙ্গে আছি ঢাকা মেট্রো 9040 নিয়ে, আপনি শুনছেন ঢাকা এফএম 90.4। এবং যেটা হচ্ছে কথা, আজকের যে ধাঁধাটা ছিল সেটা হচ্ছে অল্প বয়সে লম্বা আর বুড়ো হলে ছোট, এইটা আসলে কি হবে এটার উত্তরটাতে। এটার উত্তর কিন্তু আমার অনেক বন্ধু দিয়েছেন এবং আজকে মজার ব্যাপার হচ্ছে যে ম্যাক্সিমাম বন্ধু সঠিক উত্তরই দিয়েছেন, তো সব ব্রিলিয়ান্ট বন্ধুকে একসাথে আসলে পেয়ে গেছি, অনেক অনেক ধন্যবাদ। এবং আজকের যে সঠিক উত্তরটা হচ্ছে ক্যান্ডেল বা মোমবাতি। অভিনন্দন আমার সকল বন্ধুকে যারা যারা এই উত্তরটি দিয়েছেন এবং যারা চেষ্টা করেছেন অন্তত, তাদেরকে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি যে আজকের ধাঁধাটাও সহজ মনে হয়েছে আপনার কাছে। যাই হোক, আজকে যারা পারেননি আগামী দিনে আবার অবশ্যই চেষ্টা করবেন। তবে আজকে কিন্তু গান শুনছি বেশি করে, এটার বিশেষ একটা কারণ হচ্ছে যে আজকের ওয়েদারটা যেরকম, এটার সাথে আসলে গানগুলো একটু অন্যরকম লাগছে আর কি, আপনি যদি ওইভাবে ফিল করে থাকেন, ঠিক আছে। তো এই জন্য আর কি বেশি বেশি করে গান কিন্তু প্লে করছে। এই ঘন্টায় আপনি একের পর এক সুন্দর সুন্দর গান শুনবেন। অবশ্যই আমি বিদায় নেওয়ার জন্য তো আসবই, তবে অবশ্যই এখন আমার বন্ধুদের কথাবার্তাগুলো পড়বো যারা আমাকে লিখে রেখেছেন। ভাইয়া, আপনার কথা গানের ভিডিওতে কি আপনি নিজে অভিনয় করেছেন? জি, আমার কথা গানের ওইটাই আমার ফার্স্ট মিউজিক ভিডিও ছিল এবং ওইটা আমার নিজের গানই ছিল এবং এটা 2011 সালে শ্যুট করা হয়। 2012 সালের দিকে সম্ভবত এটা অন ইয়ার করা হয় বা রিলিজ করা হয় এবং তারপরে তো আপনাদের ভালোবাসা পাচ্ছি এ পর্যন্ত। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে যেটা হচ্ছে কথা সেটা হচ্ছে যে আপনি যেটা ধারণা করেছেন, যেটা বুঝেছেন সেটা আমিই ছিলাম, তখন একটু আর কি শুকনা ছিলাম আর কি, তখন আরও বেশি ইয়াং ছিলাম। এনিওয়ে, ধন্যবাদ আপনাকে। সিয়াম অ্যান্ড সায়াম আছেন আমাদের সঙ্গে, আচ্ছা তিনি তারা কোচিং এ চলে গেলেন, সাবধানে যাবেন এবং পড়াশোনা করবেন ঠিক মতো। নুসাইব আছেন আমাদের সঙ্গে, ভাইয়া অ্যান্ড আনসার ট্রি হবে। ভাইয়া নাস্তা করেছেন, ভাইয়া আই লাইক দ্য রেইনি ওয়েদার, বাট ভাইয়া রেইনি টাইমে বাইরে যেতে মনে চায় না আর কি। ভাইয়া চিটাগাংতে বৃষ্টি হচ্ছে না, ওকে, বৃষ্টির সময় বাইরে যাবেন কেন, এটা হচ্ছে কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে আনসার ট্রি হবে না, উত্তরটা হয়নি, উত্তরটা হবে হচ্ছে একটু আগে যেটা বললাম আর কি, মোমবাতি ক্যান্ডেল। আজকে প্রথম SMS করলাম, কেমন আছো ভাই? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি বন্ধু। রংপুর থেকে আমাদের জিনিয়া জান্নাত, তিনি লিখেছেন তোমায়, আচ্ছা আমার নিজের কোনো বড় ভাইয়া নাই, তোমায় ডাকতে পারি ভাইয়া? আমি SSC পরীক্ষা দিচ্ছি, দোয়া করবো। অবশ্যই ডাকতে পারেন, কেন পারবেন না। আচ্ছা ইব্রাহিম আছেন আমাদের সঙ্গে, আরেকজন বন্ধু আছেন, আপনি যে চালাক আপনার লগে হিসাব মাতা লাগবো, ইতা মাত বুঝি না সিলেটি তমা। ওকে তমা, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যেমন চালাক যদি মনে করে থাকেন, আমার বন্ধু বান্ধব যে বুঝতে পারে এটা, তারাও তো অনেক চালাক, চিন্তা করেন আরেক চালাককে ধরে ফেলেছে, মানে তারা কতটা চালাক। এনিওয়ে, কথা বাড়াবো না, অভিনন্দন সকল বন্ধুকে যারা ক্যান্ডেল বা মোমবাতি লিখেছিলেন আজকের ধাঁধার উত্তর এবং যারা চেষ্টা করেছেন তাদেরকে আরো একবার ধন্যবাদ। চলে যাবো আরেকটি সুন্দর চমৎকার গান এবং একের পর এক চমৎকার সব গান কিন্তু আপনি শুনতে থাকবেন এখন, সেটা হচ্ছে তানজিল মিসবার কণ্ঠে চাঁদ বদনে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, আমার একটা গানও কিন্তু পাবেন, আমি প্লে লিস্টে দেখতে পাচ্ছি, তো কোন গানটা এটা বলবো না এখন, আপনারাই শুনুন। তো আপনি শুনতে থাকুন সঙ্গে থাকুন ঢাকা FM 90.4।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ.
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা. 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান. প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন. অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত. যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ. বিস্তারিত জানতে কল করুন 09611999666.

আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপিফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।
2: স্যার আসবো?
3: আসুন।
2: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
3: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
2: জি স্যার।
3: সেটা কেন হলো না?
2: না স্যার, মানে স্যার,
3: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
2: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
3: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
2: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
3: তাহলে কি এভাবেই চলবে?
1: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: Service United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: আরে
3: মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট।
0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প, মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি

0: 30 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, আম্বারাইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ, অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারাইটি আইপি ফোন অ্যাপ। আম্বারাইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: ঢাকা মেট্রো 9040।
2: আজকের মতো বিদায়, সিফাত আবার হাজির হয়ে যাব যথাসময়ে, আপনিও ভুলবেন না। আপনি ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত অবশ্যই এই দোয়া করি এবং সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য সিফাত বলছি টাটা, বাই বাই অ্যান্ড আলবিদা।

0: Rock FM 90.4。
1: Time check. এখন সময় রাত 8টা

আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চায় পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বলতো কি?
0: আম্বার আইটি।
1: রাইট।
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: প্রায় সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরি উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarity.com.bd। 9.4 FM।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার খবর পড়ছি শাহনাজ পারভীন। শুরুতেই শিরোনাম, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট সম্পাদনের উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করা হবে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে দিক নির্দেশনা দিলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সরকারের 180 দিনের কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চাইলেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ বাণিজ্য মন্ত্রীর। চীনে আতশবাজির কারখানায় বিস্ফোরণে নিহত অন্তত 26 জন। এবং আইসিসির সর্বশেষ টি টোয়েন্টি র্যাঙ্কিং এ অষ্টম স্থানে উঠে আসলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত খবর। প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কমপ্লায়েন্স অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট সম্পাদনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। পাশাপাশি সরকারের বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্দেশ্য যথাযথভাবে অর্জিত হচ্ছে কিনা তা নিশ্চিত করতে নির্দেশ দেন। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তার কাছে 70টি মন্ত্রণালয় ও বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার 38টি রিপোর্ট পেশকালে প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন। প্রধানমন্ত্রী প্রেস সচিব সালেহ শিবলি জানান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর কাছে 2021-22 অর্থ বছরের অডিট রিপোর্ট পেশ করেন। প্রেস সচিব আরও বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সেই আলোচিত বালিশকাণ্ডের দুর্নীতি প্রতিবেদন রিপোর্টে স্থান পায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রতিবেদনে প্রতিটি বালিশের একরকম অবিশ্বাস্য দাম শুনে বলেছেন, এই দামি বালিশ একটি জাদুঘরে রাখা উচিত। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী এক বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করা হবে। তিনি আজ রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সঙ্গে জেলা প্রশাসকদের আলোচনা পর্বের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। স্থানীয় সরকার শক্তিশালী হলে দেশের গণতন্ত্র শক্তিশালী হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিগত ফ্যাসিস্ট আমল শুনলে মন্ত্রণালয়ের সকল দুর্নীতি তদন্ত করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি যাতে না হয় সেই বিষয়েও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন ছিল আজ। এ উপলক্ষে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। এছাড়াও দিনব্যাপী মোট 8টি কার্য অধিবেশনে পররাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিষয়ক, বিদ্যুৎ ও জ্বালানি, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ডিসিদের সঙ্গে মত বিনিময় করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিন ছিল মঙ্গলবার। এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের সঙ্গে দিনের প্রথম কার্য অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর এ কে এম শামসুল ইসলাম সহ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধান অংশ নেন। বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর এ কে এম শামসুল ইসলাম। এ সময় তিনি বলেন, আগামীতে সিভিল প্রশাসনের সাথে দেশের প্রয়োজনে এক হয়ে কাজ করবে সামরিক বাহিনী।
3: আমরা আশা করি তাদের যে সহায়তা তারা প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতির প্রেক্ষিতে যে কাঙ্ক্ষিত বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবাই আশা করে সেই বাহিনীর দিকে আমরা ইনশাল্লাহ আমাদের অবশ্যই লক্ষ্যে পৌঁছতে পারব। আমাদের সেনাবাহিনী যেভাবে তাদেরকে সহায়তা দিয়েছে সেটা আসলে যুগান্তকারী এবং তারা আমাদের সশস্ত্র বাহিনীর সার্বিক কাজের উপরে প্রচন্ড সন্তুষ্ট।
2: এছাড়াও দিনব্যাপী মোট 8টি কার্য অধিবেশনে পররাষ্ট্র, মুক্তিযুদ্ধ বিষয়ক, বিদ্যুৎ ও জ্বালানি, ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ডিসিদের সঙ্গে মত বিনিময় করেন। এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু দৃঢ়ভাবে জানিয়েছেন, বাংলাদেশে জ্বালানি তেলে কোনো ধরনের ঘাটতি নেই এবং ভবিষ্যতেও এমন সংকটের কোনো সম্ভাবনা নেই।
4: তাদেরকে বলেছি অতি দ্রুত আমাদের যে সোলার প্ল্যান আছে 5000 মেগাওয়াট মিনিমাম করার জন্য 5 বছরে, সেটা ডিসি সাহেবদের প্রত্যেকটা অফিসে এবং জেলার প্রত্যেকটা অফিসে রুফটপে এটা লাগানোর জন্য বলা হয়েছে। এবং লোডশেডিং একটা সাময়িক ব্যাপার ছিল, যেহেতু এটা মেশিন, সেই সময়টাতে দুটো মেশিন নষ্ট হয়ে গেছিল, সেগুলো আমার মনে হয় কয়েকদিন আগে আমি একটা সেমিনারে বলেছিলাম 7 দিনের মধ্যে আবার লোডশেডিং শেষ হয়ে যাবে। এখন কোন ডেসশেডিং কোথাও নাই, যদি কোথাও বিদ্যুৎ না থাকে তাহলে লাইনের ফল্টের জন্য বিদ্যুৎ থাকে না, কিন্তু আমাদের যে জেনারেশন আছে সেই জেনারেশন দিয়ে আমরা লোডশেডিং মুক্ত রাখতে পারছি।
2: এছাড়াও ভারতের বিধানসভা নির্বাচনকে তাদের অভ্যন্তরীণ আখ্যা দিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতি সব ক্ষেত্রে একই থাকবে।
5: ভারতের নির্বাচন ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, আমাদের ফরেন, বাংলাদেশের ফরেন পলিসি অ্যাক্রস দ্য বোর্ড একই থাকবে।
2: কার্যসূচি অনুযায়ী বিকেলে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা প্রশাসকেরা। গত রোববার 4 দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতা চেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে জেলা প্রশাসকদের সাথে বৈঠকে এই সহযোগিতা চান। এছাড়া আজ দিনের প্রথম ভাগে জেলা প্রশাসকদের সাথে বৈঠক করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। একই দিনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে 30,000 বীর নির্বাস নির্মাণ প্রকল্পের কার্যক্রম চলমান থাকবে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, হাওড়াঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্দশা লাঘবে 3 মাসের মানবিক সহায়তা কর্মসূচি চালু করেছে সরকার। তিনি আজ সুনামগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মন্ত্রী বলেন, অতিবৃষ্টিতে বোরো ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলোর পাশে দাঁড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রয়োজনে ভবিষ্যতেও এই সহায়তা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। তিনি আজ সচিবালয়ে UNHCR এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেন এর সঙ্গে এক বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়ন এবং প্রত্যাবাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা উল্লেখযোগ্য হারে হ্রাস পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধি করা এখন সময়ের দাবি। তিনি রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। এ সময় সালাহউদ্দিন আহমদ রোহিঙ্গা ইস্যুটিকে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে আলোচনার মূল এজেন্ডায় রাখতে জাতিসংঘ ও UNHCR কে আরো জোরালো ভূমিকা রাখার অনুরোধ জানান। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি আজ ঢাকায় বাণিজ্য মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এই গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সবসময় দেশের স্বার্থকে অগ্রাধিকার দেয়। বাণিজ্য চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চুক্তির কোন ধারা যদি বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয় তা সংশোধনের সুযোগ সেই চুক্তির মধ্যেই রয়েছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি শিউলি রানীবালা। প্রধানমন্ত্রী সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডাক্তার জুবেদ রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার। তিনি আজ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দেশের স্বাস্থ্যখাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে উল্লেখ করে ডাক্তার জুবেদ রহমান বলেন, সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়।
7: বাংলাদেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিনের অবহেলার শিকার। সরকারি হাসপাতালগুলি অতিরিক্ত চাপের মুখে, স্বাস্থ্যকর্মীরা নিরুৎসাহিত, অসমভাবে বঞ্চিত। মানসম্মত সেবায় প্রবেশাধিকার প্রতিদিন লাখো মানুষের কাছে এক অসম লড়াই। আমাদের লক্ষ্য আর কোনোদিন করাইল, ভাষানটেক, সাততলার এলাকার জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হন। নবজাতক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সকলেই যেন সুচিকিৎসা পান।
6: সভায় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবেদ রহমানের উপস্থিতি জনগণের মধ্যে আশার আলো সৃষ্টি করবে।
8: সকলের জন্য সুস্বাস্থ্য, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা চ্যালেঞ্জ। আর এই 17 আসনের নাগরিকবৃন্দ, আপনারা কিন্তু ভাগ্যবান। এটাই কিন্তু রাজনীতির সফলতা জনাব তারেক রহমান সাহেবের, যে আজকে ঢাকার 17 আসনের ভাষানটেকের একজন আমাদের বোন এইখানে এসে কি সাবলীল ছন্দে এক্সাম্পল বক্তব্য রেখেছে, এবং বক্তব্যের শেষে মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণীর সাথে হাতে হাত ধরে কথা বলেছেন। এই যে এক্সচেঞ্জ অফ ভিউ, এই যে এক্সাম্পল হিউমিলিটি, এটাই আমাদেরকে রাজনৈতিক নতুন মেরুকরণের দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের জনাব তারেক রহমান শিক্ষা দিচ্ছেন।
6: মত বিনিময় সভায় তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন আশা প্রকাশ করে বলেন, বর্তমান সরকারের সময়ে চিকিৎসা সেবার ক্ষেত্রে দ্রুত একটা গুণগত পরিবর্তন আসবে।
9: চিকিৎসার ক্ষেত্রে যে মৌলিক সমতার জায়গাটা অর্জন করা দরকার, যা জনাব তারেক রহমান তার নির্বাচনী ইস্তেহারে এবং আমাদের 31 দফাতে বারবার বলেছেন, এমনকি যুক্তরাজ্যের মতো আধুনিক দেশের সঙ্গে অনুসরণ করে তা করা যায় তাও আমরা উল্লেখ করেছি। এবং আমাদের আজকের প্রধান অতিথির মেধাবী ডাক্তার হওয়ার কারণে এবং মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়মিত মত বিনিময় করার তার সুযোগ থাকার কারণে আমরা আশাবাদী যে বাংলাদেশে আমাদের এই আমলে একটা দ্রুত গুণগত পরিবর্তন আসবে, চিকিৎসা ক্ষেত্রের একটা মৌলিক সমতা প্রতিষ্ঠা করা।
6: প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান বলেছেন, হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত 300 বেশি শিশু মারা গেছে। হামের টিকা নিয়ে দায়িত্বরতদের কারো গাফিলতি আছে কিনা তা তদন্ত করে চিহ্নিত করা হবে, সেই সাথে দায়ীদের শাস্তি প্রদানের উপর গুরুত্বারোপ করেন তিনি। প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা আজ সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন।
10: হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন এই পর্যন্ত 6 মাস থেকে 5 বছর কম বয়সী, 5 বছরের কম বয়সী 1,61,00,000 শিশু টিকা পেয়েছে, যার লক্ষ্যমাত্রার 90%। আগামী কয়েকদিনে শতভাগ লক্ষ্য অর্জন করা যাবে।
6: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হাম ও হামের উপসর্গে আরও 6 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় হামে আক্রান্ত হয়ে 259 জন এবং হামের উপসর্গ নিয়ে 1,186 জন রোগী হাসপাতালে ভর্তি হন। আজ বিশ্ব অ্যাজমা দিবস। 1998 সাল থেকে প্রতিবছর মে মাসের প্রথম মঙ্গলবার দিবসটি বিশ্বজুড়ে পালিত হয়। অ্যাজমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থার গুরুত্ব তুলে ধরাই এ দিবসের উদ্দেশ্য। এবারের থিম অ্যাজমা রোগীদের এই মুহূর্তে দরকার হাতের নাগালে প্রদাহবিরোধী ইনহেলার। সমীক্ষা বলছে বাংলাদেশে 1 কোটিরও বেশি মানুষ এই অ্যাজমা রোগে আক্রান্ত, কিন্তু কিভাবে বুঝবেন আপনার শরীরে এই রোগ আছে কিনা, কিংবা আক্রান্ত হলে মুক্তি লাভের উপায় কি, শুনুন প্রতিবেদনে।
11: হঠাৎ কাশি, বুকে বাঁশের মতো শব্দ আর সঙ্গে শ্বাসকষ্ট, অ্যাজমা রোগীদের কাছে এসব খুব পরিচিত সমস্যা। কিন্তু এসব কাশি বা শ্বাসকষ্টই কি অ্যাজমা? না, চিকিৎসকরা বলছে অ্যাজমা হল শ্বাসনালীর দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ। সারা বিশ্বে প্রায় 40 কোটি মানুষ এ রোগে আক্রান্ত। বাংলাদেশি 1 কোটিরও বেশি মানুষ হাঁপানির সমস্যায় ভুগছেন। বংশগত ও পরিবেশগত এই দুই কারণে অ্যাজমা রোগে ভুগতে হয় মানুষকে। কেবলমাত্র কাশি হলেই অ্যাজমা মনে করার কোনো কারণ নেই বলে মনে করেন অ্যাজমা বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার আব্দুস সবুর খান।
12: সব কাশি অ্যাজমা নয়, সব শ্বাসকষ্ট অ্যাজমা নয়। অ্যাজমা হচ্ছে শ্বাসতন্ত্র বা ফুসফুস সহ যে শ্বাসতন্ত্রটা আছে সেখানকার এক ধরনের প্রদাহ। এখন প্রদাহজনিত কারণে যদি শ্বাসকষ্ট হয় বা কাশি হয়, যেটা ধরন হবে এমন, এটা সবসময় সারাক্ষণ লেগে থাকবে না, এটা একটা এপিসোডিক নেচার, মানে যখন অ্যাটাক হবে তখন এটা হবে, ইন বিটুইন পেশেন্ট ভালো থাকবেন, আবার কোন কারণে সিজনাল আউটব্রেক হলো কোনো কিছু সেটার কারণে হলো, এই যে একটা ব্রেক দিয়ে দিয়ে শ্বাসকষ্ট যেটা শ্বাসতন্ত্রের প্রদাহের জন্য হয় এবং যার নির্দিষ্ট উপসর্গ আছে।
11: অ্যাজমা হলে কি কি উপসর্গ দেখা দেয় তাও জানান এই চিকিৎসক।
12: প্রথমতই আমরা বললাম যে শ্বাসকষ্ট, যেটা শ্বাসকষ্ট সে ফিল করবে যে তার শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে অথবা এক ধরনের বাসির মতো শব্দ শ্বাসের সাথে শুনতে পাচ্ছে। এটা হয়তো কোনো কোনো রোগীর ক্ষেত্রে আগের এক্সপেরিয়েন্স আছে যে বছরের বিভিন্ন সময় হয় সেটা বলবে, অথবা একটা এক্সপেরিয়েন্স আছে যে তার পরিবারের অন্য সদস্যদের এরকম দেখেছে, তো সেটা নিয়ে সে ডাক্তারের কাছে আসবে।
11: এবার উপসর্গ দেখা দিলে কি কি করতে হবে সে বিষয়ে বাংলাদেশ বেতারকে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আলী হোসেন বলেন,
13: অ্যাজমার যে চিকিৎসা সেটা কিন্তু আমাদের যে কোনো হাসপাতালে গভর্নমেন্ট লেভেলগুলোতে হচ্ছে, এখানে পেশেন্টকে মোটিভেট করতে হবে তার ইনহেলার নেওয়ার জন্য, এখানে তাকে মোটিভেট করতে হবে তার অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশন নেওয়ার জন্য, অর্থাৎ রেগুলার বেসিসে নেবে। আমাদের অনেক পেশেন্টই আছে যারা অ্যাজমা শ্বাসকষ্ট কমে গেলে ওষুধ ব্যবহার করেন। থার্ড হচ্ছে তার চিকিৎসাটাকে রেগুলার বেসিসে নিতে হবে।
11: অ্যাজমা প্রতিরোধে ধুলাবালি এড়িয়ে চলার পাশাপাশি মানতে হবে চিকিৎসকদের দেয়া ব্যবস্থাপত্র। সঠিক চিকিৎসায় সম্পূর্ণ নিরাময় না হলেও অ্যাজমাকে পুরোপুরি নিয়ন্ত্রণ আনা সম্ভব বলেও মনে করেন তারা।
6: ২০১৩ সালের 5ই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে ঢাকা সহ সারাদেশে নিহত 58 জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম। তিনি আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, 5ই মে শাপলা চত্বরে বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটে। এছাড়া 6ই মে নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 1 জন নিহত হয়। সাতক্ষীরায় আজ থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ। জেলা প্রশাসনের আম ক্যালেন্ডার অনুযায়ী জেলার বিভিন্ন বাগানে গোপালভোগ, গোবিন্দভোগ ও মুম্বাই জাতের আম পাড়ার কার্যক্রম শুরু হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রতি বছরের মতো এবার ইসলাম। তিনি আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, 5ই মে শাপলা চত্বরে বা ঢাকার মধ্যে 32 জনের নিহত হওয়ার ঘটনা ঘটে। এছাড়া 6ই মে নারায়ণগঞ্জে 20 জন, চট্টগ্রামে 5 জন এবং কুমিল্লায় 1 জন নিহত হয়। সাতক্ষীরায় আজ থেকে শুরু হয়েছে চলতি মৌসুমের আম সংগ্রহ। জেলা প্রশাসনের আম ক্যালেন্ডার অনুযায়ী জেলার বিভিন্ন বাগানে গোপালভোগ, গোবিন্দভোগ ও মুম্বাই জাতের আম পাড়ার কার্যক্রম শুরু হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রতি বছরের মতো এবারও সাতক্ষীরা থেকে গোবিন্দভোগ, হিমসাগর, ল্যাংড়া এবং আমরা

0: শুনুন আমাদের সাতক্ষীরা সংবাদদাতার পাঠানো প্রতিবেদনে।
1: সাতক্ষীরায় এবার আমের বাম্পার ফলন হয়েছে। এবছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 70,000 মেট্রিক টন। উৎপাদন ভালো হয় খুশি আম চাষীরা।
2: এখন আমাদের মিনিমাম এখানে 8-10 বিঘা আম গাছ আছে। এখানে মিনিমাম বছরে হলো খরচ টরচ বাদ থেকে দিয়ে 10-12 লাখ টাকা মতো এখান থেকে আমরা উপকৃত হই।
1: সাতক্ষীরার আম দেশের বাজার ছাড়িয়ে ইউরোপের বাজারে প্রবেশ করেছে। অন্যান্য বারের মতো এবারও বাছাই করা 100 মেট্রিক টন আম বিদেশে পাঠানো হবে বলে জানান সদর উপজেলা কৃষি অফিসার মনির।
3: বাংলাদেশের মধ্যে ভৌগোলিক অবস্থানের কারণে সাতক্ষীরার আম বাংলাদেশের মধ্যে সবার প্রথমে আসে। আমরা প্রতি বছর এই আমটা বিদেশে রপ্তানি হয়ে থাকে। আমাদের ইউরোপের মার্কেট, আমাদের মধ্যপ্রাচ্যের দেশগুলো আছে, সেই দেশগুলোতে কিন্তু এই সাতক্ষীরার আমটা রপ্তানি হয়ে থাকে। গত বছর আমরা চীনেও কিন্তু সাতক্ষীরার আম পৌঁছে দিয়েছি।
1: এই জেলার আমের বাজার মূল্য প্রায় 600 কোটি টাকা বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম।
4: আমরা ধরি তাহলে 400-500 কোটি টাকা এখানে বিক্রি হবে, তারপর যেয়ে গেলে এটা 600 কোটি টাকা দাঁড়িয়ে যাবে।
1: আম ক্যালেন্ডার অনুযায়ী 5ই মে মঙ্গলবার গোপালভোগ গোবিন্দভোগ সহ স্থানীয় জাতের আম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে সাতক্ষীরায়। পরবর্তী ধাপে 15ই মে সংগ্রহ করা হবে হিমসাগর, 27ই মে ল্যাংড়া ও 5ই জুন সংগ্রহ করা হবে আম্রপালি আম। সাতক্ষীরা থেকে আবুল কাশেম, বাংলাদেশ বেতার, খুলনা।
5: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
0: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
5: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। চীনের হুনান প্রদেশে একটি আতশবাজির কারখানায় বিস্ফোরণে 26 জন নিহত ও 61 জন আহত হয়েছে। গতকাল বিকেলে লিউইয়াং শহরের হুয়াংশে আতশবাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। পুলিশ বিস্ফোরণের কারণ অনুসন্ধান করছে এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেক্সথ বলেছেন, গতকাল হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলা চললেও দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি শেষ হয়ে যায়নি। হেক্সথ আরও বলেন, ইরান হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক প্রভাব খাটানোর চেষ্টা করছে, তবে প্রজেক্ট ফ্রিডমের মাধ্যমে এর অবসান ঘটবে। এর আগে ইরানের শীর্ষ আলোচকরা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, তারা লড়াই কেবল শুরু করেছেন, তবে ইরানের দাবি প্রণালীটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। যুক্তরাষ্ট্র জানায়, সেখানে গতকাল তারা সামরিক ও বাণিজ্যিক জাহাজের উপর ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে। খেলার খবর। ক্রিকেট। আইসিসি টি-20 সর্বশেষ র্যাঙ্কিং এ অষ্টম স্থানে উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-20 র্যাঙ্কিং এর বার্ষিক হালনাগাদ আজ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। 225 রেটিং পয়েন্ট নিয়ে নবম থেকে অষ্টম স্থানে উঠে এল বাংলাদেশ। 6 রেটিং হারিয়ে নবম স্থানে নেমে গেছে শ্রীলঙ্কা। 275 রেটিং নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, খুলনা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ করবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করতে কমপ্লায়েন্ট অডিটের পাশাপাশি পারফরমেন্স অডিট সম্পাদনের উপর গুরুত্ব আরোপ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 1 বছরের মধ্যে স্থানীয় পর্যায়ের সব নির্বাচন সম্পন্ন করা হবে জানালেন স্থানীয় সরকার মন্ত্রী। জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের অধিবেশনে দিক নির্দেশনা দিলেন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। সরকারের 180 দিনের কর্মসূচি বাস্তবায়নে জেলা প্রশাসকদের সহযোগিতা চাইলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ বাণিজ্যমন্ত্রীর। চীনে আতশবাজির কারখানার বিস্ফোরণে নিহত অন্তত 26 জন। এবং আইসিসির সর্বশেষ টি টোয়েন্টি র্যাঙ্কিং এ অষ্টম স্থানে উঠে আসলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। খবর শেষ হলো।
6: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
7: শুনছেন ঢাকা FM 90.4।

0: English and Career Adda with ATM sir.
1: আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ঢাকা এফএম 90.4 এ। সিফাত হাজির হয়ে গেছি আমাদের যে আয়োজনটি, মানে এই আয়োজন নিয়ে আমাদের অনেক বন্ধুরা প্রশ্ন করে থাকেন স্যারকে প্রশ্ন করার জন্য। তো স্যার কিন্তু আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আপনাদের প্রশ্নগুলো আমরা স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আয়োজনটি নিয়ে একটু বলতে চাই, আয়োজনটির নাম হচ্ছে ইংলিশ ক্যারিয়ার আড্ডা। আমাদের এটিএম স্যারের সঙ্গে বাংলাদেশের ইংরেজি শেখানোর বস নামে খ্যাত, লক্ষ মানুষের স্বপ্ন পূরণের কারিগর ও সততার চাদরে মোড়ানো প্রতিষ্ঠান এটিএম এর প্রতিষ্ঠাতা এটিএম মাহমুদ স্যার, যাকে আমরা এটিএম স্যার নামে চিনি। তো ইংলিশ ক্যারিয়ার আড্ডা, ইংলিশ ও ক্যারিয়ার আড্ডায় আমি সিফাত আপনার সঙ্গে আছি এবং স্ক্রিনে আমি আসলে আমাদের স্যারকে স্বাগত জানাতে চাচ্ছি, এটিএম স্যারকে, যিনি আমাদের সঙ্গে অলরেডি কিন্তু যুক্ত হয়ে গেছেন। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2: ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি প্রথমেই। যেখান থেকে দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু শুরু হচ্ছে, একটু আমার থেকে একটু ইনিশিয়াল একটা বার্তা বলি। আমি যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর মানুষের ক্যারিয়ার নিয়ে, IELTS দিয়ে, ইংলিশ নিয়ে, বিদেশে যাওয়া নিয়ে, স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট, এছাড়া আরো দেশে কিভাবে কি করবে, কিভাবে ফ্রিল্যান্সিং করবে বা ডিজিটাল মার্কেটিং করে নিজেকে গড়ে তুলবে, এ নিয়ে কাজ করছি। আমি চাইবো যে যখন প্রশ্ন করেন তখন কিছুটা হলেও তার সংক্ষিপ্ত পরিচয় বলতে গেলে আমি চাইবো যে আপনার বয়সটা বলবেন, কত সালে আপনি কি পাশ করেছেন, GPA কি, আর পাশ না করলে সেটাও বলবেন। কারণ আপনি জানেন এখন ইউরোপে যাওয়া যাচ্ছে, যারা লেখাপড়া জানে না তারও যেতে পারছে, তো অনেকে আমাকে জানান না, বাট বয়সটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যখন আমি জানতে পারি কারোর এক্সাক্ট তথ্য, যেমন বয়স, তার শিক্ষাগত যোগ্যতা, পাস করেছি বা করেনি, তাহলে আমি সিদ্ধান্ত নিতে পারি তাকে আমি স্টুডেন্ট ভিসার জন্য করব, নাকি ওয়ার্ক পারমিট ভিসার জন্য ইউরোপের জন্য বলবো, নাকি কানাডা বা অস্ট্রেলিয়ার জন্য করব, না কোন দেশের জন্য করব, নাকি সাউথ কোরিয়ার জন্য করব। অর্থাৎ এইটা হলে আমার জন্য ভালো হয়। অনেকে আছে বিবাহিত কিন্তু বলতে চায় না, তো বিবাহিত হলে সে অসুবিধা হচ্ছে একসাথে স্পাউস নিয়ে যাওয়া যায়। আমি কেন বলছি, তথ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। আবার দেখেন কারো কারো বাচ্চা আছে, সেটাও তারা হাইড করে রাখে, সেটার সমস্যা হচ্ছে। আমি মাঝে মাঝে বলি যে ডাক্তারের কাছে রোগ গোপন করলে ডাক্তার কিন্তু ঠিক মতো ট্রিটমেন্ট দিতে পারবেন না, চিকিৎসা ভুল হবে। তো আমি বলি তাদের যদি এইটাও লেখে যে আমার একটা বাচ্চা আছে, বয়সটা এত, তাহলে সুবিধা হয়। আপনারা অনেকেই হয়তো জানেন না, একজনের যোগ্যতা দিয়ে হাজবেন্ড বা ওয়াইফ একসাথে যেতে পারছে, এমনকি বাচ্চার সহ যাওয়ার সুযোগ, তো সেটা আমাকে বলেনি। এই জন্য বলবো যারা যখন প্রশ্ন করছেন আপনারা কিছুটা হলো আপনাদের এই বেসিক তথ্যটা দিয়ে তারপর প্রশ্নটা শুরু করেন, কোথায় যেতে চান, কি বৃত্তান্ত, বা দেশে করতে চাইলেও ইংলিশ শিখবেন কোথা থেকে, আপনার বেসিকটা কেমন, সেগুলো জানান। আশা করি ঢাকা এফএম এর এই প্রোগ্রামের মাধ্যমে অনেকগুলো মানুষের জীবন থেকে বেকারত্ব নামে অভিশাপটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ। অনেকে হালাল ইনকাম করতে চায়, ভালো ইনকাম করতে চায়, সারা জীবনে কিছু করতে চায়, এটাও আসলে একটা অ্যাচিভ হবে ইনশাল্লাহ। দীর্ঘ 23 বছর কত লক্ষ মানুষের উপকার করেছে বলতে পারবো না, কত মানুষ বাইরে গেছে সেটা বলতে পারবো না, কত মানুষ সফল হয়েছে সেটা বলতে পারবো না, তবে একটা বলতে পারবো, বহু মানুষের বেকারত্বের অভিশাপ থেকে তারা রক্ষা করতে পেরেছেন আমার কিছু পরামর্শের মাধ্যমে, আলহামদুলিল্লাহ।
1: ধন্যবাদ স্যার। আমি আমার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে অবশ্যই কিন্তু আপনাদের প্রশ্নগুলো আপনারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন, এই ভিডিওর নিচে কমেন্ট আকারে কিন্তু পাঠাতে পারেন। তো সেক্ষেত্রে আমাদের ঠিকানাটি হচ্ছে facebook.com/ILoveDhakaFM, এখানে কিন্তু আমরা অবশ্যই আপনি স্যারকে দেখতে পাচ্ছেন এবং আপনি যেই যে এপিসোডগুলোর নিচে আসলে কমেন্ট করবেন আমরা সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করবো স্যারের কাছ থেকে। স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের প্রশ্নে চলে যেতে চাই। আমাদেরকে লিখেছিলেন প্রান্ত নাগ রুদ্র, SSC শেষ করে ইউরোপ যেতে চাইলে কি করতে হবে স্যার, আমি মোটামুটি ইংরেজি বুঝি স্যার।
2: SSC মানে ম্যাট্রিক না ইন্টার?
1: জি, SSC শেষ করে ইউরোপ যেতে আর কি চাইলে তিনি বলেছেন আর কি।
2: আচ্ছা, তার মানে ধরে নিচ্ছে আসলে অনেকে SSC খুব সিমিলার কথা, তো ওই জন্য ম্যাট্রিকুলেশন ধরে নিচ্ছে,
1: ম্যাট্রিক
2: বা আমরা যখন আলিয়া মাদ্রাসায় বলি তখন কিন্তু দাখিল পাস হয়, দাখিল পাস অথবা কেউ কেউ টেকনিক্যাল থেকে পাস করেন, SSC সমমান। আমরা অনেকেই যাই না, টেকনিক্যাল থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, উন্মুক্ত থেকে পাস করলেও কিন্তু গ্রহণযোগ্য, অনেকে কিন্তু আমরা যাই না এই মাধ্যমগুলো। আমরা অনেকেই ভাবি না যে আসলে মাদ্রাসা থেকে একটা পাস করলো, আলিয়া মাদ্রাসা থেকে দাখিল পাস করলো, দাখিল কিন্তু সারা পৃথিবীতে গ্রহণযোগ্য এবং SSC সমমান হিসেবে গ্রহণযোগ্য। এখন আমরা যদি ও বলছে ইউরোপে যেতে চাই, সে ইংরেজি মোটামুটি পারে, আসলে যদি তার লেখাপড়া ইন্টারমিডিয়েট পর্যন্ত না হয় তাহলে সাধারণত স্টুডেন্ট ভিসায় যাওয়ার সুযোগ নাই বললেই চলে। তবে সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে শুধু ইংলিশ জানলেই, শুধু স্পোকেন অর্থাৎ কথা বলতে পারে, মোটামুটি কথা বলতে পারে, আমি এটিএমসে যেটা বলবো এটিএম যা সততার চাদরে মোড়ানো, সততার সাথে পরিচালিত, আমার এখানে যারা দেখে দেখে ইংরেজি লিখতে পারে পড়তে পারে তাদেরকে আমরা ইংলিশের লেভেল ওয়ান এবং লেভেল টু করাই। যদি ইংলিশে শুধু লেভেল ওয়ান টু করতে পারে, লেখাপড়া না জানলেও সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, সে ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যেতে পারবে। আমি বলে রাখি যে যারা ম্যাট্রিক পাশ করেছেন বা দাখিল পাশ করেছেন, সমমান পড়েছেন যার মতো, যিনি প্রশ্ন করেছেন তার মতো, তাদের ইউরোপে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে এবং বৈধভাবে। সেভাবে আপনি জানেন বাংলাদেশের অনেকেই মানে এখান থেকে বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে তারা লিবিয়াতে পৌঁছায়, লিবিয়াতে পৌঁছানোর পরে সেখান থেকে সাঁতার কেটে বা বিভিন্ন বোটের মাধ্যমে জীবনের ঝুঁকি নিয়ে, আমি কয়েকদিন আগে শুনলাম যে প্রায় মনে হয় একটা বোটে ছিল 42 জন, তো 42 জনের মধ্যে 2-4 জন বেঁচে চার সব মারা গেছে, 38 জন বা 39 জন মারা গেছে। এই ভয়াবহ এরকম রিস্ক নিয়ে কেউ যাচ্ছে, কেউ মারা যাচ্ছে, কেউ মাছের পেটে থাকছে, অথচ সেখানেও চলে যাচ্ছে 24-25 লক্ষ টাকা, কেউ 22 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা, 18 লক্ষ টাকা এখন যায় না, সবই 22-23 লক্ষ, 25 লক্ষ, 26 লক্ষ টাকা দিয়ে, অথচ তার অর্ধেক, প্রায় অর্ধেক, অর্ধেকের একটু বেশি এইটা দিয়ে যাওয়া যাচ্ছে ইউরোপের সেনজেনভুক্ত বেশ কয়েকটা দেশে, সেনজেনভুক্ত দেশে, যেমন দেখে রোমানিয়াতে যাওয়ার সুযোগ আছে, বুলগেরিয়াতে সুযোগ আছে, এগুলো সেনজেনভুক্ত, বাট এগুলোর খরচ খুব কম। এছাড়া আপকামিং সেনজেন, সেখানে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়ার সুযোগ আছে, সাইপ্রাসে, জাস্ট ইংলিশ জানতে হবে, জাস্ট কথা বলার মতো ইংলিশ, সেটা আমরা শেখাচ্ছি এখান থেকে। যারা জানে না তাদের কি করছি আমরা, তাদেরকে একদম জিরো থেকে শুরু করছি, জিরো থেকে শুরু করে লেভেল ওয়ান করাচ্ছি, লেভেল টু এটুকু করলে যথেষ্ট, শুধু লেভেল ওয়ান করলেও ইউরোপে যাওয়া যাচ্ছে। অর্থাৎ যাদের একাডেমিক যোগ্যতা নাই তারাও এখন ইউরোপে যেতে পারছে বৈধভাবে, অবৈধ না, বৈধভাবে, এবং তারা স্বপ্ন পূরণ করতে পারছে। আপনি জানেন যে একটা সময় তারা কিন্তু আস্তে আস্তে পিআর পায়, প্রথমে তারা পায় টিআরসি, টেম্পোরারি রেসিডেন্ট কার্ড, এরপর আস্তে আস্তে তারা পিআর পেয়ে যায়। আপনি জানেন বাংলাদেশের একটা বড় অংশ শুধুমাত্র দালালের খপ্পরে পড়ে তাদের সব শেষ করে, এই যে বিদেশে যাবে, ইউরোপ যাবে, আমি এরকম অনেককে শুনেছি। আমার কাছে কয়েকদিন আগে একটা ছেলে আসছে, তার বয়স এখন 30 পার হয়ে গেছে, ও বিয়ে করতে পারেনি, আমাকে বলে স্যার আমি বিয়ে কর, সে এখন কিন্তু ওই ডিগ্রি পাশ করেছে, বলছে স্যার আমি শুধু বিদেশ যাওয়ার চিন্তাই, এই গত 7-8 বছর ধরে শুধু বিদেশ যাওয়ার এই বিভিন্ন ফাঁদে পা দিয়ে শেষ পর্যন্ত আপনার কাছে আসছি, জানতাম না আমি এটিএম স্যারকে, চিনতাম না। তো একজন বলছে তুমি এত কষ্ট করেছো, আমি তো সে হয়তো ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ঢাকা এফএমের কোনো প্রোগ্রামে হয়তো আমাকে শুনেছে এবং এখন তো দেখাও যায়। তো আমি বললাম যে এতদিন কি জানতে না, বলছে স্যার আমি তো জানতাম না, আমি তো দীর্ঘ 23 বছর কাজ করছি, আমি এই জন্য আজকে রিকোয়েস্ট করবো, এরকম জানতো না, তার জীবনের থেকে কিন্তু 7-8 বছর চলে গেছে এবং কত লক্ষ্য গেছে সে হিসাব করতে পারছে না। এবং আরো দুঃখজনক কথা হলো তার আপন আত্মীয় মানে চাস্ত, আমি বললাম যে কিরকম, বলছে যে আমার দাদা এবং তার দাদা আপন ভাই, তো বুঝতে পারলাম রিলেশনশিপ হচ্ছে চাস্ত ভাই আর কি। তো এইরকম সম্পর্কের একই বাড়ি সেও তাকে প্রতারণা করেছে, মানে দেশটা মানে কেন যেন, আমি অনেক দেশে গেছি কিন্তু এত প্রতারক দেখি নাই। আপনি দেখেন ভিসা এজেন্সি নিয়ে মানুষের মধ্যে একটা ভয় থাকে, আতঙ্ক থাকে, না জানি আমার সব শেষ হয়ে গেল, এই যে আতঙ্ক। এই জন্য আমি বলবো যে একটা বার হলো সেজন্য আমার সাথে দেখা করে, আমি তো দীর্ঘদিন কাজ করছি, প্রায় 23 বছর মানুষের স্বপ্ন পূরণের কাজ করছি, মানুষ গড়ার কাজ করছি, দেশে বিদেশে ক্যারিয়ার নিয়ে কাজ করছি, আমার জীবনে কখনো কেউ আমাকে 20 টাকা, 100 কোটি, 1000 কোটি টাকা দিয়ে কখনো, আমার জীবনে কখনো হয়নি, 1000-1000 কোটি টাকা, 1000 কোটি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, আমি যে পথে আছি সে পথে থাকবো ইনশাল্লাহ। আল্লাহর কাছে বলি আমার জন্য এই এই যেভাবে চলছি হালাল ভাবে মানুষের স্বপ্ন দেখাচ্ছি এবং সৎ ভাবেই কিছু করা যায়, এটা হচ্ছে একটা প্রমাণ এটিএমস, যা দীর্ঘ 23 বছরের যাত্রা আমার এই ক্যারিয়ার নিয়ে আজও আছে আপনাদের ভালোবাসায়। এটিএমস যা সততার সাথে পরিচালিত, আমি একটা কথা বলবো, আজকে এই প্রশ্নের অ্যান্সার দিলাম আমি, এরকম অনেকে আছে যারা ইউরোপে যাওয়ার জন্য চিন্তা করছে, কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ ওয়ার্ক পারমিটে, কেউ আবার স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে, আপনি জানেন যে অনেকে পুরো পরিবার নিয়ে যেতে চাই, কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি না জেনেই কারো কাছে আপনি চলে যাচ্ছেন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে, মৌসুমি প্রতিষ্ঠান, দেখবেন যে তারা একটা সিজনের জন্য বানাচ্ছে। এমনকি ঢাকার খুব উন্নত জায়গায়, একেবারে ঢাকার খুব উন্নত জায়গায় যে লোকেশনগুলোতে মানুষ যায়, গুলশান, বনানী, এমনকি ভালো জায়গায়, আমি মিরপুরের বেশ কিছু জায়গায় শুনেছি, অল্প কিছুদিনের জন্য তারা অফিস দিয়েছে এবং ছয় মাস পরে সেই অফিসের কোনো অস্তিত্ব নাই, এরকম অনেক আছে। তা আমি চাইবো যে আপনারা জীবনে একবার হলো আমার সাথে দেখা করুন, টাকা না থাকলে ধার করুন। অনেকে আছে বলে, স্যার আপনি যে দেখা করতে বললেন, বাড়ি তো কুড়িগ্রাম, বাড়ি তো রংপুরে, বাড়ি তো সিলেটে, চট্টগ্রামে, ময়মনসিং, আমার বাড়ি যেমন কুষ্টিয়া, তা আমি কিভাবে দেখা করবো? আপনি তো ঢাকায় বসেন, ঢাকার মালিবাগে বসেন এটিএমসে, আমি কিভাবে যাবো? এত টাকা তো আমার নাই। আমি তারপরে বলি ধার করতে বলি, না হলে আমি বলি যে বাড়িতে মানুষ কিছু পোষে, কবুতর পালন করে, পালে। এখানে অনেকে আপনি জানেন যে হাঁস মুরগি প্রত্যেকের বাড়িতে থাকে, আমি দুটো বিক্রি করে চলে আসুন। যদি সেটাও না থাকে, ধার করে আসুন, সেটাও না থাকে, আপনি একবেলা রিক্সা চালান তারপরে আসেন। তাও বলবো যে দেখা করে যান, বুঝে যান, জেনে যান যে কি করলে আপনি সামনে আগাতে পারবেন, একটি সঠিক তথ্য জেনে যান। আমার, আমি কখনো কাউকে মিথ্যা স্বপ্ন দেখাই না, সত্য স্বপ্ন দিয়ে যত দূর যাওয়া যায় একটা জেনে তো যান, নিজের জন্য বা নিজের সন্তানের জন্য। আমি একটা নাম্বার দিচ্ছি, এই নাম্বারে কথা বলে আসুন, আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি। অনেকে বলে, স্যার আপনার ব্যক্তিগত নাম্বারটা আপনি দেন, তো অনেক সময় ধরতে পারেন না। আমি বলবো, তাতে বলবো যদি আমি ধরতে না পারি, হোয়াটসঅ্যাপ করুন, মেসেজ করুন, এসএমএস করুন। আপনি না হলে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করলে তখন টাকা পয়সা লাগে না, আপনি ইন্টারনেট কানেকশন হলে আপনি আমাকে কল করতে পারছেন। তা আমি বলবো যে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন, আপনার পরিচয় দিয়ে আপনি লেখেন। আর ব্যক্তিগত নাম্বার দিচ্ছে এই জন্য, অনেকে আমার ইউটিউব চ্যানেল দেখতে চায় এটিএম স্যারকে, অনেকে আমার ফেসবুকে আমাকে খুঁজতে চাই, তো সবার চেয়ে ভালো হয় আমার নাম্বারটাই দিয়ে দিলে। অনেক মুরব্বী আছেন সরাসরি কথা বলতে চান, আমি এখন দিচ্ছি, আপনারা প্রোগ্রামের পরপরে আমাকে কথা বলতে, আমার নাম্বারে কল দিবেন এক ঘন্টার জন্য, 01712 80 81 93। আবার বলছি, আমার পুরো নামটা এটিএম মাহমুদ, মানুষ আমাকে এটিএম স্যার বলে বা মানুষ গড়ার কারিগর বলে, এটিএম স্যার বলেই সেভ করে রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। 01712 80 81 93। আবার বলছে 01712 80 81 93। আমি দীর্ঘ 23 বছর কাজ করছি, আর এই সিমটার বয়স, আমি যে নাম্বারটা দিলাম এটার বয়স হচ্ছে মনে হয় প্রায় 22.5 বছর হবে, অর্থাৎ এইটা এত বছরের এই নাম্বারটা আমি দিলাম। তো অনেকে বলে, স্যার আপনি ব্যক্তিগত নাম্বার, হ্যাঁ এত বছরের এই নাম্বারটার বয়স অনেকের জন্মই হয়নি, অনেকের 22 বছর তো হয়নি, তো নাম্বারটার বয়স তো 22 বছর হয়ে গেল, তো এই জন্য 22-23 বছর নাম্বারটার বয়স হয়ে গেছে। এবং এই নাম্বারটা আপনি দেখবেন যে আমি একটা বড় প্রতিষ্ঠান প্রধান কর্মকর্তা ছিলাম, সেখানেও বেশ কিছু বইতে লেখা আছে এবং অনেক পত্রিকায় গেছে, অনেক জায়গায়, অনেক সোশ্যাল মিডিয়া, অনেক কর্নারে এই নাম্বারটা রয়ে গেছে। কেন বললাম নাম্বারটা, এই নাম্বারটা অনেকের জীবন বদলে দেবে ইনশাল্লাহ। এবং আমি তো বললাম যে আমাকে কখনো ওই 20 টাকা দিয়ে কেনা যাবে না, 100 কোটি 1000 কোটি টাকা দিয়ে আমাকে কেনা যাবে না, এত 23 বছরে কেউ কিনতে পারেনি, বাকি জীবনে ইনশাল্লাহ কেউ কিনতে পারবে না ইনশাল্লাহ। তো যারা স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট অথবা ইংলিশ সেখানে একদম জিরো থেকে IELTS পর্যন্ত ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং নিজের স্বপ্ন পূরণ করতে চাই, একটা বার হলেও এই নাম্বারে কল করুন।
1: জি অনেক ধন্যবাদ স্যার, আমাদেরকে আরো প্রশ্ন করেছিলেন অনেক বন্ধুরা, আমি সকল বন্ধুদের উদ্দেশ্যে আসলে বলতে চাই যে আপনারা যারা আসলে প্রশ্ন করতে চান অবশ্যই আমাদেরকে, কিন্তু আমাদের নম্বরও আপনি পাঠাতে পারেন আপনার প্রশ্নটি, 01841904904 এটি হচ্ছে আমাদের নম্বর। এবং স্যারের সঙ্গে মানে এই ইংলিশ ও ক্যারিয়ার আড্ডার যেই এপিসোডগুলো আপনি কিন্তু ঢাকা FM 90.4 এর অফিসিয়াল পেজে কিন্তু পেয়ে যাবেন অবশ্যই, প্রতিটা আড্ডা কিন্তু বা প্রতিটা এপিসোড কিন্তু আপনি দেখবেন, যেন আপনি আসলে আশা করি আপনি অবশ্যই উপকৃত হবেন এবং আপনার যে প্রশ্নটা আছে সেটার উত্তর আপনি পাবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি স্যার, আমাদেরকে লিখেছিলেন ইসমাইল শেখ, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আমি অনার্স শেষ করেছি এবং কামিল শেষ করেছি, এখন মাস্টার্সে ভর্তি হয়েছি, আমার টাকা পয়সার সমস্যা আছে, একদমই নর্মাল খরচ কত পড়বে এবং কোন দেশে সুযোগ পাবো, এটার রিপ্লাই দিবেন স্যার।
2: আচ্ছা ইসমাইল শেখ, ধন্যবাদ জানাচ্ছি, আর তোমার প্রশ্নটা পড়া হয়েছে এই জন্য আসলে শুকরিয়া আদায় করা উচিত, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই যেটা হচ্ছে, অনেকেই মনে করে দাখিল আলিম করেছে, তারপরে ফাজিল করেছে বা কামিল করেছে, এই যে মাস্টার্স পর্যন্ত করতে হবে এই ধারণাটা আমাদের দেশে যেটা আছে এটা ভুল। সফলতার জন্য মাস্টার্স প্রয়োজন নাই। আমি এটা বলি যে আসলে ইউরোপে যেতে গেলে আমি অনেক কেমন আছে মাস্টার্স পাস তারপরেও আমি কি করেছি ইউরোপের সাইপ্রাসে যেহেতু এয়ার গ্যাপ নাই, ইউরোপের ফিনল্যান্ডে এয়ার গ্যাপ নাই, আমি অনেককে এটা করেছি শুধুমাত্র ইউরোপে বেশি দিন তারা থাকতে পারবে বা পিআর পেতে সুবিধা হবে, পার্মানেন্ট হতে সিটিজেনশিপ পেতে সুবিধা হবে, এই জন্য আমি কি করি তাদেরকে অনার্সে পাঠিয়েছি, ব্যাচেলর পাঠিয়েছি। কারণ ব্যাচেলর চার বছরের কোর্সে পাঠালে আসলে শুধুমাত্র পড়াশোনার জন্য পাঠাচ্ছি না, আমি পাঠাতে চাই না বা বলতে চাই না, কারণ একটা মানুষের জীবনে হালাল ভাবে ইনকাম খুব দরকার। আপনি যত যাই পড়েন না কেন, যত যাই পড়েন না কেন, হালাল টাকা যদি না থাকে বাস্তবতাতে কি জিনিস তা মানুষ হাড়ে হাড়ে টের পায়। পৃথিবী এমন একটা জায়গা যেখানে গদ্যময় হয়ে যায় যদি পকেটটা খালি থাকে। পকেট খালি থাকলে বোঝা যায় যে সে কে, তার পরিচয় সে বুঝতে পারে। একটা মানুষ যে কিছু না এটা তখন বোঝা যায় যখন তার পকেটটা খালি। আমি দেখেছি যে মানে মানুষ দেখেন আর পশুতে প্রাণীতে পার্থক্য থাকে না। দেখবেন যে যার টাকা নাই সে একটা রেস্টুরেন্টে বসতে পারছে না, সে কিছুই করতে পারে না, জীবনে কোনো কিছুই করতে পারে না, রিক্সাওয়ালাও তাকে নিবে না, বাস তাকে নিবে না, কত কঠিন জায়গা। এই জন্য আমি তখন বলি হালাল ভাবে একটা মানুষের কিছু ইনকাম দরকার। এবং সেটার জন্য যেহেতু বাংলাদেশে একটা ছেলে ওই যে যেমন ইসমাইল শেখের মতো সে করেছে, সে কিন্তু মাস্টার সমানের, অর্থাৎ সে কিন্তু মাদ্রাসা লাইনেই সে মোটামুটি আলিম পাস করেছে, দাখিল আলিম পাস হয়ে গেছে, গ্রাজুয়েশন হয়েছে মাস্টার্সের জন্য। আমি বলবো তাকে এই বয়সেও তার সুযোগ আছে ইউরোপে যাওয়ার, শুধু যদি আইএলটিএস করে। দীর্ঘ 23 থেকে 24 বছর আমি আইএলটিএস পড়াচ্ছি, পড়ানোর সাথে আছি, আইএলটিএস প্রশিক্ষণ দিচ্ছি, টিচারদের গড়ে তুলছি, আমার হাতে অনেক শিক্ষক তৈরি হয়েছে, আইএলটিএস শিক্ষক বাংলাদেশে অনেক প্রতিষ্ঠান মালিক আমার ছাত্র। তো প্রতিষ্ঠান মানে যারা আইএলটিএস পড়ায়, ইংলিশ পড়ায়, এরকম অনেক প্রতিষ্ঠানের মালিকই আমার ছাত্র আলহামদুলিল্লাহ। তো আমি বলবো যে আমি যেহেতু এই কাজটা করছি আমি জানি একটা মানুষ যদি আইএলটিএস করে সে বিদেশে যেতে পারুক আর না পারুক সে সফল হবে ইনশাল্লাহ, এটা আপনি বিশ্বাস করেন। আরো একটা আজকে আমি ঢাকা এফএমকে একটা একটা উপহার দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যারা লিসেনার আছে ঢাকা এফএমের এই মুহূর্তে যারা শুনছেন 90.4, আমি বলবো যে আমি তো ঢাকা এফএমের সাথে দীর্ঘ কত বছর হবে প্রায় 15-16 বছর আছি, সম্ভবত 10 সাল থেকে, তো 16 বছর হলো। তো 16 বছর ধরে আমি কাজ করছি বিভিন্ন ক্যারিয়ার প্রোগ্রামে। তো তখনও বলেছি এখনো বলছি এই যে ঢাকা এফএম এ অনেকে আছে আমাকে বলে স্যার এই যে আপনি বললেন যে এটিএম স্যার হিসাবে আপনি কাজ করছেন, আপনি মানুষগুলোর কারিগর, কিন্তু আমার জীবনে কি ইম্প্যাক্ট ফেলবেন, আমার তো টাকা পয়সা নাই, আমি তো বিদেশ যাওয়ার মতো টাকা আমার সামর্থ্য নাই, জমিও নাই, আমার কাছে অনেকে আসছে খাস জমির উপরে থাকে, বাড়ি খাস জমির উপরে, তার দাদাও খাস জমির উপরে ছিল, বুঝছেন, আমার বাবার তো জমি নাই, আমার দাদারও জমি ছিল না, খাস জমির উপরে এতদিন ধরে আছে। বাড়ির বয়স করতে বলছে যে বাড়ির বয়স পরে 52 বছর, মানে স্বাধীনতার পরেই তারা ওখানে যখন সেটেল ওখানে চলে আসে, তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, চর এলাকায় ছিল, চলে টলে গেছে ওখানে ছিল, সেই ছিল স্বপ্ন দেখতে পারে এখন যে সে একদিন সফল হবে, সে একদিন ভালো হালাল ইনকাম করবে, এমন কি সে একটা বাড়ির মালিকই হবে এবং তার একদিন গাড়িও থাকবে ইনশাল্লাহ হালাল ভাবে। কিভাবে জানেন, যদি শুধু কেউ ইংলিশ ভালো করে কিছু হয় না, মোটামুটি একটা চাকরি পায়, যদি কেউ সে তুখর হয় সে কোনোদিন বেকার থাকবে না। তুখর হওয়ার মাত্রা কি, আমি বলবো শুধুমাত্র ইংলিশ দেখে দেখে লিখতে পারে পড়তে, আমি কিন্তু একাডেমিক যোগ্যতার কথা বলছি না, যদি কেউ দেখে দেখে ইংলিশ লিখতে পারে পড়তে পারে এবং সে তো লেভেল 1-2 করে এটিএমস থেকে এবং তারপর সে আইএলটিএস করে এবং আইএলটিএস পরীক্ষায় যদি সে 7 পায় তাহলে যতজন পাবে ততজনকে আমি চাকরি দেবো ইনশাল্লাহ, যতজন পাবে ততজনকে। আমার সাথে একটা প্রতিষ্ঠানের ঢাকাতে একটা প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, বিটুবি স্বাক্ষরিত হয়েছে, তারা বলেছে এটিএম থেকে যতজন আইএলটিএস 7 পাবে ততজনকে তারা চাকরি দেবে ইনশাল্লাহ এটা কল সেন্টারে। এইভাবে 200টা চাকরি এখন আছে, 200টা। আমি একজন বলছি যে আপনারা আসেন, আমি এমনকি যখনই পাঠাই তখনই দেখা যায় যে ওই থাকে না, যেহেতু আপনি জানেন যে বিদেশে যাওয়া যাচ্ছে, ইউরোপে 7 পাবেন অনেক কিছু, তো অনেক কিনা মধ্যে লেখাপড়াও নাই, তাদেরকে বলবো শুধু এটা করেন। আজকে ঢাকা এফএম এর যারা লিসেনার আছে বা আজকে এটিএম স্যারকে যারা শুনছেন আজকের এই প্রোগ্রামে যারা শুনছেন তাদেরকে বলবো, এটা একটা বড় সুযোগ, কিচ্ছু নাই আপনার, কিছুই নাই, আপনি শুরু করুন ইংলিশ শেখা। আপনি দূরে আছেন, দূরেই থাকেন, যে স্মার্টফোন হলে আপনি অনলাইনে করতে পারবেন। এখন আপনি বলতে পারেন যে স্যার করেছে তো, কিন্তু সে বুঝে নেই ভালো মতো। আপনি তো তুকর, তুকর হয়তো দূরের কথা, সে তো ভালো করে এখনো পারে না, কোর্স তো শেষ করে গেছে, এখনো ভালো করে সেন্টেন্স বলতে পারে না, একটা সেন্টেন্স বলতে অনেকক্ষণ সময় লাগে। আবার দ্বিতীয়বার আবার কোর্সটা করো, ফ্রি, আর টাকা দেওয়া লাগবে না। তৃতীয়বার আবার করো যদি মনের মতো ফ্লুয়েন্সি না আসে, বা তুমি ঠিক আছে বলছো মনে হচ্ছে যে আর একটু বড় বড় সেন্টেন্স লিখতে পারতাম, তাহলে চতুর্থবার করো। স্যার আমি যদি আর একটু ভালো করতাম, যদি আমি শিক্ষক হতে পারতাম, তা আবার করো। এইভাবে দশ বার একটা কোর্স করা যায় এক খরচে। আমি যে কাজটা করছি এটা তো আমি বলবো যে আসলে আমি তো সাধারণ মানুষ, আমি তো সরকার না, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে যা করছে এইভাবে তো কত মানুষকে করে তুলছে, লক্ষ লক্ষ মানুষ তো শুধু এটাতেই করে তুলতে পারে। আমি তো বললাম আমার কথাগুলো যদি কেউ মেনে থাকে, বাংলাদেশে কোনো বেকার থাকবে না ইনশাল্লাহ, কেউ বেকার থাকতে পারে না, অসম্ভব ব্যাপার। আমি তো বলেছি বাংলাদেশের বেকারত্বকে আমি একেবারে জাদুঘরে রাখতে চাই। এটাকে আপনি বিশ্বাস করেন? আপনাকে মনে হয় এটা সম্ভব?
1: স্যার
2: এটার জন্য মন দরকার, এটার জন্য আর কিছু দরকার না। আল্লাহ তাআলা কোরআনে সূরা আলে ইমরানে 160 নম্বর আয়াত 160 এখানে আল্লাহ তাআলা বলছেন, মানে যারা যদি কেউ আসলে সফল হতে চায় প্রথম কথা হচ্ছে সে যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কার উপর নির্ভর করে, শুধু আল্লাহর উপর তাওয়াক্কুল করে। মানে আল্লাহ তাআলা বলছেন দেখেন, যদি আল্লাহ কাউকে সফল করেন তার উপর আর কে বিজয়ী হতে পারবে না, এবং যদি তিনি চান কাউকে অপমানিত করতে, লাঞ্ছিত করতে, সারা পৃথিবীর মানুষ চাইলেও তাকে সম্মানিত করতে পারবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন শেষের এর পরের অংশটা 160 নম্বর আয়াতেই সূরা আলে ইমরান, যে মুমিনগণ এই জন্য আল্লাহর উপরেই তাওয়াক্কুল করে। এই জন্য যদি কেউ সফল হতে চায় প্রথম ভরসা রাখবে আল্লাহর উপরে, আল্লাহর উপর ভরসা রাখলে সে সফল হবে ইনশাল্লাহ। এবং তারপরে সূরা নাহলের মধ্যে একটা জায়গা আছে, যারা একদম শেষ আয়াতে এবং বেশ পবিত্র করে বেশ কয়েকটা জায়গায়, তার মধ্যে সূরা আনকাবুত একটা চলে আসে, সূরা আনকাবুতের শেষ আয়াতটা, সূরা আনকাবুতের শেষ আয়াত 69, সেখানে একটা স্পষ্ট কথা, যারা আল্লাহর পথে আছে, সংগ্রাম করছে, চেষ্টা করে যাচ্ছে, তারা তাদেরকে আল্লাহ বিজয়ী করেন, তাদেরকে আল্লাহ সে বিজয়ী পথ বাতলে দেন, অর্থাৎ বিজয়ীদের পথ আল্লাহ বাতলে দেন। কেন? সে আল্লাহর পথে আছে, তাওয়াক্কুল করেছে, আল্লাহর পথে সংগ্রাম করছে। আমি এই জন্য বলব প্রত্যেকেই আল্লাহর পথে তাওয়াক্কুল করুন আর চেষ্টা করুন, সফলতা আপনার আসবে ইনশাল্লাহ। বাট অলসতা করে বসে থাকা যাবে না, অলস, এই অলসতা হচ্ছে শয়তানের একটা কাজ। আরেকটা কথা বলবো, জীবনে কখনো কেউ কষ্ট হলেও মনের মধ্যে হতাশা জানিস, হতাশা নামক জিনিসটা রাখবেন না, প্রশ্রয় দেবেন না। হতাশা এত খারাপ জিনিস, প্রত্যেকের জীবনে, কার জীবনে হতাশা আসে না? মনে রাখবেন একটা জীবন স্রোতের মতো। হ্যাঁ, একটা সময় এরকম আছে, দেখবেন যে আপনার বিজনেস সাইকেল দেখছেন মনে হয়, বিজনেস সাইকেল আপস অ্যান্ড ডাউনস, আপস ডাউনস, আপস ডাউনস, তার মানে কিছু কিছু আপ আছে, কিছু কিছু ডাউন আছে। মনে রাখুন কোনো বিজনেসেই, কোন ব্যবসা প্রতিষ্ঠানই একই রকম চলতে পারে না। একটা সময় দেখবেন তার একটা খরা আছে, একটা সময় দেখবেন সে খুব অনেক প্রফিট করছে, এক সময় তার লসও আছে, এক সময় সে ঝুঁকিতে থাকে। ঠিক মানুষের জীবনে সারা জীবন সুখ এটা কোনোদিন হবে না, সারা জীবন দুঃখ এটাও কোনোদিন হবে না। এই জন্য হঠাৎ করে দুঃখের মধ্যে পড়ে গেলে সে মনে করে যে আমি কত কষ্টের মধ্যে আছি, আল্লাহকে আর কাউকে দেখলো না, আমি কষ্ট করলো আবার আল্লাহ আমাকে কষ্ট দিল, আমার কিছুই না, আবার আমার এইটা এই লস হলো। একটা লোক বলছে স্যার আমার সারা জীবনে সঞ্চয় দিয়ে একটা দোকান করেছে, সেই দোকানটাও এই যে ইসে আপনার ভেঙে গেল, চাল টাল চলে গেল, খুব যেন বৈশাখের ঝড় টড় এই জন্য, মানে তার এলাকা শরীয়তপুর। তো বলছে সারা জীবনে আমি করেছি একটা দোকান, চলছিল ভালোই, এই দোকান লন্ডভন্ড হয়ে গেল, হ্যাঁ আল্লাহ কি আমার কিছু দেখলো না, হ্যাঁ আল্লাহ আমার পুরো অবসর করলো। আমি এই কথা কোনোদিন বলবেন না, এটার মধ্যে যে কি আছে এটা আপনি জানেন না, আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, পরীক্ষায় পড়তে হবে, এবং শেষে বলা হচ্ছে ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ তাআলা তাদের পছন্দ করেন যারা ধৈর্যশীল। এই জন্য হঠাৎ করেই আমাদেরকে মানে বলে যেন আমার দ্বারা কিছু হবে না, এই কথা কোনোদিন বলবেন না। হতাশা এমন একটা জিনিস, যদি আপনার মধ্যে চেপে পড়ছে শয়তান পেয়ে গেছে, বলো শয়তান বলে যে আমার কাজ দায়ার ছুটি, কেন হতাশা এত খারাপ? শয়তানের চেয়ে খারাপ হচ্ছে হতাশা। শয়তান বলে যে আমার চেয়ে একদিকে উপরে হচ্ছে হতাশা। হতাশা হলে সে নামাজ বাদ দিয়ে দেবে, সে কাজ বাদ দিয়ে দেবে, সে ওই বিড়ি খাওয়া শুরু করবে, সে খারাপ কাজগুলো শুরু করবে। হ্যাঁ, একজন বিড়ি খাচ্ছে বলছে কেন করছে, সাময়িক মুক্তির জন্য বিড়ি খাচ্ছে। বলছে কিরকম সাময়িক মুক্তি? বলছে আমার এখন খুব দুঃখ কষ্ট হতাশা, এই জন্য আমি মুক্তির জন্য বিড়ি খাচ্ছি, বিড়ি থেকে আমি মানে নিজেকে বাঁচার জন্য। তো বলছে তুমি তো বাঁচার জন্য করছো, তোমার তো আরো ক্ষতি হচ্ছে। বলছে না আমি এর মধ্যেই বেঁচে থাকবো, আমি এটা না খেলে বাঁচি না। শয়তান তাকে এমন একটা জিনিস দিয়েছে মাথার মধ্যে, বিড়ি খাও, ধূমপান করো, তুমি অমুক জিনিস খাও, মাদক নাও, তুমি দেখো এটা ভুলে থাকতে পারবা। তার মানে কি, তাকে আরো ক্ষতি করলো, মানে সে তো ক্ষতির মধ্যে আসেই হতাশার মধ্যে, আরো ক্ষতি করলো তাকে বিড়ি দিয়ে, আরো ক্ষতি করলো তাকে মাদক দিয়ে, আরো ক্ষতি করলো তাকে বিভিন্ন রকমের যে নেশা টেশা আসে সেগুলোর মধ্যে দিয়ে, আরো ক্ষতি করলো তাকে দামাজ থেকে বিরত রেখে, অর্থাৎ আরো ক্ষতি করলো, সে ফ্যামিলি থেকে দূরে চলে যাচ্ছে, কারো কথা শুনে না, মানে চরম খারাপ যা আছে সমস্ত খারাপ কিছু নিয়ে আসে হতাশা। এই জন্য আজকের থেকে বলবেন হতাশা আছে আমি কেয়ার করি না, আমি আমার মতো কাজ করে দেবো, আজকে আমার কথা শুনুন, আজকে থেকে শুরু করুন, এখন অনেক সুযোগ আছে। লেখাপড়া যে জানে সেও ইউরোপে যেতে পারবে স্টুডেন্ট ভিসাই, যে জানে না সেও ইউরোপে যাবে, একই দেশে যাবে ইনশাল্লাহ, একই দেশে যাওয়ার সুযোগ। হয়তো সে যাচ্ছে ওয়ার্ক পারমিটে, উনি যাচ্ছেন স্টুডেন্ট ভিসাই, আমি দুটা নিয়েই কাজ করছি, এবং অনেকে যাচ্ছে পুরো পরিবার নিয়ে, একজনের যোগ্যতা থাকলে একজনের একাডেমিক যোগ্যতা আছে। অনেক মহিলা আসে, অনেক পুরুষ আসে, হাজবেন্ড ওয়াইফের মধ্যে একজন শিক্ষিত, একজন একেবারে লেখাপড়াই যায় না। ছোট্ট একটা এক্সাম্পল দিই, একটা ছেলে সে আমাকে লিখেছে যে 7-8 পর্যন্ত লেখাপড়া করেছে, চেহারা দেখে আপনি বুঝবেন না, চেহারা তো অফিসারের মতো চেহারা মাশাল্লাহ, আর তার ওয়াইফ হচ্ছে ভালো জায়গা থেকে ব্যাচেলর করা, অনার্স করা, তাও ফার্মেসিতে, ফার্মেসিতে অনার্স করা, অর্থাৎ বিফার্ম করা। সেই ছেলে মেয়ে তারা দুজন আমার কাছে আসছে, হয়তো তারা পছন্দ করে বিয়ে করেছে, পরিবার থেকে মানে নাই, তো এটা নিয়ে মন খারাপ, তো কোনো মতো দিন যাপন করছে। আমরা তোমরা কি জানো তোমাদের সুযোগ আছে কি, এবং ওদের একটা বাচ্চাও হয়েছে, দেখেন বাচ্চাটা পর্যন্ত দেখতে আসে না, মানে কি রাগ, ওরা বিয়ে করেছে ঠিক আছে, ওই বাচ্চাটা হয়েছে, বাচ্চাটাকে পর্যন্ত আমি ভাবছি বাচ্চাকে দেখে হয়তো নানা নানির মন ভরবে, দাদা দাদি আসলে রাগ চলে যাবে, তা হয়নি। তারপর তুমি তাদেরকে জানাও যে তুমি যে ব্যাচেলার পাস করো, তোমার ওয়াইফ তাকে দিয়ে তুমি চলে যেতে পারবা ইনশাল্লাহ উন্নত দেশে, আমেরিকাতে সরি ইউরোপের বিভিন্ন দেশে, যেন দেখেন ডেনমার্কে একসাথে যাওয়া যাচ্ছে, একজনের যোগ্যতা দিয়ে বাচ্চা সহ আমরা পাঠিয়েছি, রাবিয়া সরকার সাথে পুরো চারজনকে পাঠিয়েছি, এটিএম থেকে আইএলটিএস করেছে, এখান থেকে ভিসা প্রসেস করেছে, একজনের যোগ্যতা দিয়ে পুরো পরিবার যেতে পারছে, চলে গেছে তারা সেটেল, ওখানে তারা এখন কাজ করছে, একজন ফুল টাইম কাজ করতে পারছে, পার্ট টাইম কাজ করতে পারছে, যোগ্যতা কিন্তু তার নাই, একজনের যোগ্যতা আছে আরেকজনের যোগ্যতাই নাই, বাচ্চাদের তো যোগ্যতা কিছু হয়নি এখনো, সবাই মিলে সেটেল হওয়ার সুযোগ, এই কথাগুলো জানেই না। এবং তুমি এটা জানাও পরিবারের মুখে হাসি আসবে, এবং তারা একসময় বলবে যে না না আমরা ভুল করেছি, ওদের তো একজন যোগ্য আছে, তাহলে একজন যোগ্য থাকলে যথেষ্ট। এই জন্য আমি আর একটা কথা বলেছিলাম, যারা এখনো বিয়ে করনি, তুমি অশিক্ষিত, তুমি লেখাপড়া তেমন করনি, বা তুমি ম্যাট্রিক পাস করেছো বা ইন্টার পাস করেছো আর পড়া হয়নি, বা তুমি ইন্টার পর্যন্ত যাওনি, হয়তো 7-8 পর্যন্ত লেখাপড়া করেছো, ম্যাট্রিকও হয়নি, নো প্রবলেম, ভালো একটা বিয়ে তো করতে পারো। দেখো গায়ের রং সবসময় থাকে না ভালো, তবে যোগ্যতার রং সারা জীবন এটা কিন্তু থাকে, সারা জীবন এটা ঝলকায়। তা আশা করি আজকের এই পরে কেউ হতাশ থাকবে না, তার জীবনে কিছু করার আছে, সব যে পৃথিবীর সবাই ছেড়ে চলে গেছে তোমাকে, কেউ তোমার সাথে নাই, আল্লাহ তোমার সাথে আছেন, বিশ্বাস করো তুমি, তুমি বিজয়ী হতে যাচ্ছ। আর একটা কথা বলে রাখি, অনেকে আমরা পরামর্শের জন্য নিজে নিজে ভাব যা তাই করি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কি বলছে দেখেন, সূরা আম্বিয়াতে আয়াত নম্বর 7 আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি না জানো তো যে জানে তাকে জিজ্ঞেস করো, দেখছেন মানে যে তুমি যদি না জানো, তুমি সফলতা জানো না, তুমি জানো না কিভাবে করতে হবে, তুমি যদি না জানো যে জানে তার কাছে জিজ্ঞেস করো। আমি তো 23 বছর এখানে কাজ করছি,
3: আমি তো কখনো কখনো মিথ্যা স্বপ্ন দেখাই না, আমি তো সত্য স্বপ্ন দিয়ে হালাল দিয়ে মানুষকে গড়ে ওঠে গড়ে তুলি। তা আমি বলবো যে কষ্ট করে একটা দিন আসা যায় না, কি আসছে কি কষ্ট লাগে কত টাকা খরচ হয় ধার করে কি একবার আসা যায় না? তোমার জীবনে কি বাকি জীবনটা সুন্দর দেখতে চাও না? আমি এতের জন্য বলবো চলে আসতে। আমার একটা ব্যক্তিগত নাম আবার বলছি, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর, যেহেতু দীর্ঘ প্রায় 23 বছর কাজ করছি মানুষের স্বপ্ন পূরণে, এটিএম স্যার সাথে আমার দীর্ঘদিনের পথ চলে যা সততার চাদর মানু। আমি আমার ব্যক্তিগত নাম্বারটাই দিচ্ছি 01712 80 81 93, আবার বলছি 01712 80 81 93। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপও করা আছে, এই নাম্বারে এসএমএসও করা যাবে, এই নাম্বারে কল করা যাবে সরাসরি। এবং এই নাম্বারটা ধরেই আমার পরিচয় কেন, দীর্ঘ প্রায় 22 বছর এই নাম্বারটা আমার সাথে আছে। থ্যাংক ইউ সো মাচ,
1: অনেক অনেক ধন্যবাদ স্যার। আমাদের কাছে আরো অনেক অনেক প্রশ্ন আছে, আমরা চেষ্টা করছি দর্শক এবং শ্রোতা আপনাদের প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর স্যারের কাছ থেকে জেনে নেওয়ার জন্য। তারপরে আমার একটা অনুরোধ থাকবে আমার সকল শ্রোতা এবং দর্শকদের কাছে, যে স্যার যে আমাদের গত যেই যতগুলো এপিসোড এই পর্যন্ত হয়েছে বা যতগুলো এপিসোড আপনি পান আসলে এক নির্দিষ্ট সময় অনুযায়ী, তো আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন, সেখানেও কিন্তু স্যারের গুরুত্বপূর্ণ অনেক আলোচনা আছে। এবং আজকে আমরা আপনাদের প্রশ্নগুলো স্যারের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করছি। আমাদেরকে রমজান ভুইয়া লিখেছিলেন স্যার যে আমি ইংরেজি শিখতে চাই, আইএলটিএস করে ভালো স্কোর করতে চাই, তার জন্য কি করতে হবে স্যার, আমি কি করতে পারি?
3: আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই অ্যানসারটা কিন্তু আমি দিয়েছি কিছুক্ষণ আগে।
1: জি স্যার, এরকমই প্রশ্ন আরো বেশ কয়েকজন করছিলেন, তো অনলাইন এবং অফলাইন কোর্স তো নিশ্চয়ই এরকম ব্যবস্থা আসলে স্যার আছে, এটা নিয়ে যদি আরেকটু বলতেন।
3: বলে দিই, আমি কিছুক্ষণ আগে বলেছি এটা, তারপর আবার বলি, রমজানের মতো অনেক আছে। সবার জীবনে ইউরোপে যাওয়ার টাকা নেই, এটা আমি জানি, কিন্তু টাকা হবে না এ কথা ভুল, অর্থাৎ আজকে নাই, ঠিক আছে, আজকের জন্য তুমি কিন্তু ফকির, তুমি স্কিন। এমন কি আমি কয়েকটা ছেলেকে বলেছিলাম, তুমি তোমার আত্মীয় স্বজনকে জানাতে পারো তোমাকে জাকাত দেওয়া যায়। ও স্যার আমি তো জাকাত চাইতে লজ্জা লাগছে আমার। আমি বললাম সাহাবিরা জাকাত দিয়েছেন, তুমি তোর সমস্যা কোথায়? সাহাবিরা আল্লাহর রাসূলের সঙ্গীরা, তারা জাকাত নিয়েছেন, আবার জাকাত দিয়েছেন, তারা জাকাত নিয়েছেন, কিছুদিন পরে তারা আবার জাকাত দিয়েছেন। তা আমি তাকে বলেছিলাম, তুমি বরং তোমার আত্মীয় স্বজনকে বলো তারা গরিব মিসকিনকে দেয়। তুমি কিন্তু আজকে প্রকাশ করছো না, তোমার হয়তো পোশাকটা ভালো, বাট যে ঋণগ্রস্ত সে কিন্তু জাকাত দিতে পারে। যে নিজেকে মিসকিন মনে করছে আসলে তার নাই কিছু। সত্যি কথা বলতে কি জানেন, কারো কারোর বংশ পরিচয় অনেক বড়,
1: জি
3: কারো কারো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন না আসলে সে নিচে তাকাতে পারছে না, মানে সে নিচে আসলে হাত পাততে পারছে না, এটা আমি জানি। হাত পাতা তো লজ্জার ব্যাপার, কিন্তু আমি বলেছি একবারের জন্য লজ্জা করো, একবারের জন্য লজ্জা কে ত্যাগ করে তুমি চাও, তোমাকে করতে হবে। তো তুমি একবারের জন্য নাও এবং তুমি গড়ে তোলো। কি করো তুমি, ইংলিশের যদি কিচ্ছু না পারো তো লেভেল 0 থেকে শুরু করো। আচ্ছা তুমি আসতে পারছো না, শুধু শুক্রবার আসলেও চলবে এটিএম সে যা ঢাকার মালিবাগে, তো মনে করছে না আমি শুক্রবারও আমি পারছি না, আমার দূরে বাসা দূরে বা বাড়ি অনেক দূরে যেখানে আমার পক্ষে আসা সম্ভব না। আমি কিন্তু এখানে একটা ব্যবস্থা করেছি, হোস্টেলের ব্যবস্থা করেছি, আমি লস দিয়ে হলো আসলে এখানে আসলে কোনো প্রফিটের জন্য আমি করিনি। অনেক মানুষ আসতে চায় দূরের থেকে, রংপুর দিনাজপুর আমার বাড়ি যেমন কুষ্টিয়া সিলেট চট্টগ্রাম সারা দেশ থেকে আসে। স্যার আমি একটু সরাসরি এটিএম সে থেকেই করতে চাই, তার জন্য আমি কি করেছি বাইরে থেকে কোনো লোক নি না, শুধুমাত্র এটিএম সে যারা পড়ছে তাদেরকেই নাকি, তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, তিন বেলা সুষম খাদ্যের ব্যবস্থা করেছে, ভালো একটা বাবুর্চের ব্যবস্থা করেছে, মোটামুটি একটা মেইন রোডে থাকার ব্যবস্থা করেছে। কেন করেছি? যাতে সে প্রতিদিন ক্লাস করতে পারে। যারা করতে পারছে না তারা অনলাইনে করবে, ঘরে বসেই করবে। এক আমি আপনি আরো অবাক হবেন, পুরো পরিবারে একটা মাত্র একটা ভদ্র মহিলা আসছে গত কালকে, তাদের পুরো পরিবারে একটা মাত্র স্মার্টফোন আছে এবং সেটা তার হাজবেন্ডের কাছে।
1: আচ্ছা,
3: অর্থাৎ তার ভাই বোন আছে, তার দেবর আছে, তার ননদ আছে, সব মিলে শাশুড়ি সবার মিলে একটা মাত্র মোবাইল আছে যেটা হচ্ছে স্মার্টফোন, মানে টাচ ফোন বলে তারা, আর সবগুলোই হচ্ছে বাটন ফোন। তো আমি বললাম যে আমাকে বলছে স্যার আমি তো আমার বাচ্চা কাচ্চা আছে বাড়িও দূরে, আমি সব সাথে দেখা করেছি কিন্তু আমার পক্ষে তো আসলে প্রতিদিন আসা সম্ভব না, এটিএম স্যার এখানে থাকাও সম্ভব না, আমাদের থাকতে হবে না, তখন তো সেই যুগ নাই। আপনি অনলাইনেই করেন, এবং এই যে আপনার হাজবেন্ড যে আসে তখন বলছে স্যার আমার হাজবেন্ড তো ব্যস্ত থাকে, তার কাছে মোবাইল থাকে কি করব, এবং উনি কখন আসেন, বলছে উনি তো রাত্রে আসেন, আবার রাতে কখন, সাতটায় পারবে, সাতটায় পারবে না, নয়টায় তো করতে পারেন, রাত নটায়, নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই সময়টা ওনাকে বলো সপ্তাহে তিন দিন দিতে, তিন দিন আপনাকে দিবে, দেড় ঘন্টার জন্য আপনাকে ফোনটা দিবে, আপনি ক্লাসটা করে আবার ওনাকে দিয়ে দেন, স্যার এইটুকু ম্যানেজ করতে পারবো,
1: অসাধারণ বেশ কিছু ব্যাপার কিন্তু আসলে তিনি দিয়ে রেখেছেন, যেমন স্যার বলছিলেন যে থাকা খাওয়ার ব্যবস্থা যারা আসলে এখানে এসে করতে চান এবং সেটা খুবই সুন্দরভাবে তিনি ম্যানেজ করেছেন, এবং দ্বিতীয়ত তার অনলাইন অফলাইন আসলে সব দিকে আপনি আপনার যদি ইচ্ছা থাকে, যতটুকু স্যারের সঙ্গে আমি আসলে শো করতে যে বুঝেছি সেটা হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে আপনার জন্য অনেকগুলো পথ আসলে খুলে রেখেছেন স্যার, সো বাকিটা হচ্ছে আপনার ইচ্ছা এবং সেটাকে বাস্তবায়ন করা, তো সেটা আশা করি অবশ্যই আপনি করবেন। স্যার নম্বরও দিচ্ছেন এবং আমাদের কাছে আপনি প্রশ্নও করছেন, তো স্যার সরি মাঝখানে একটু ইন্টারাপ্ট করলাম, আমার কাছে মনে হচ্ছিল যে না মাঝখানে একটু বলা দরকার আমার সকল দর্শক শ্রোতাদের,
3: আসলে সাধ্য তো সবার থাকবে না, বা যতটুক সাধ্য আছে তাই দিয়ে যেন বাকি জীবনটা সুন্দর হয়। মনে করেন
1: জি
3: একটা ভদ্র লোক আসছে, ওনার বয়স হচ্ছে 62, তো উনি আসতেন আইএলটিএস করতে, তো আমার সাথে একসাথে অনেকের লোক থাকে, অনেকে হাসাহাসি করছে, মানে একটু মুসকে হাসছে, আমি দেখতে পাচ্ছি যে সবাই মানে এই বয়সে আইএলটিএস করবে, উনি ভদ্রলোক বলছে স্যার আমার বয়স 62, ওনার বাবা নাকি বেঁচে গেছে 98 বছর পর্যন্ত, 98, তো স্যার আমি যদি 98 ধরি তাহলে আবার এখনো কিন্তু 30 বছরের বেশি সময় আছে, তো আমার এখনো 34 বছর সময় আছে, বা এরকম উনি বললেন যে আরো অনেক সময় আছে, বললাম যে তাও না, যদি আমি আর 10 বছর বেঁচে থাকি তো বাকি 10 বছর আমি একটু সুন্দর থাকবো না কেন, ভদ্রলোক আমাকে উনি নিজেই আমাকে যুক্তি দিচ্ছেন, উনি রিটায়ার্ড একজন ইয়ে, উনি একজন ইঞ্জিনিয়ার রিটায়ার্ড, উনি বলছেন যে বাকি জীবনটা আর একটু সুন্দর কাটাতে যাই, তো বলছে যে আমি বাসায় করি নামাজ পালন করি, মসজিদে থাকি, তাসবিহ তেলাওয়াত করি, তো কোরআন তেলাওয়াত করি, বাকি সময়টা কি করব, তখন দেখলাম যে আমি কিছু করি তাহলে আমার কি হবে, একটা হাদিসের কথা উনি বললেন, জালাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেই ব্যক্তি উত্তম যে নিজে নিজের পরিবারের রোজগারের ব্যবস্থা করে, নিজের পরিবারের জন্য যতটুকু যতটা উপার্জন করে, এবং আরো 10টা পরিবার, এই 10টা বলতে 10টা বোঝাচ্ছে না, এই 10টা মানে অনেক আরো অনেক আরো অনেকগুলো পরিবারের রিজিকের ব্যবস্থা করে, তো তার মানে কি হলো নিজে করলাম আরো অনেকগুলো পরিবারের জন্য রিজিকের ব্যবস্থা, এই কথা যখন আমাকে বলছেন উনি, আমি যে হাদিসটা জানি, তো উনি বলছেন যে স্যার এই জন্য আমি আসলাম যে আমি কিছু করতে চাই, আমি একজন উদ্যোক্তা হতে চাই, বাকি জীবনটা পর্যন্ত আমি চাই যে কিছু কিছু মানুষের উপকার করতে, হ্যাঁ, তো উনি আমাকে দেখে খুব ইন্সপায়ার্ড হয়েছেন যে আমি যেহেতু এখানে ইংলিশ শেখাচ্ছি, আইএলস করাচ্ছি, এবং এর সঙ্গে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করাচ্ছি, এবং বিদেশের ভিসা প্রসেসিং করাচ্ছি, বলছি স্যার এটা তো আসলে অনেকেই আসলে সততা রাখতে পারে না, টাকার কাছে অনেকে হার মানে, কিন্তু আপনি যে সততা দিয়ে 23 বছর ধরে রাখছেন এটা তো কঠিন ব্যাপার, এটা তো আসলে অবাস্তব একটা ব্যাপার আমাদের দেশে অনেকের ক্ষেত্রে, আমরা চাইলেই হয় এটা, এটা চাইলেই এটা বাস্তব করা সম্ভব, বুঝছে, আমি সেটাই করতে চাই, এবং আমিও আপনার মতো একজন একজন ক্যারিয়ার নিয়ে এবং একজন ক্যারিয়ার স্পেশালিস্ট হতে চাই, এছাড়া চাই যে আমার এলাকার ওনার এলাকার উনি চাই যে একটু উন্নয়ন করতে, এবং বাকি জীবন উনি যেটা বললেন তাতে দেখলাম যে উনি যে এটাও করেন, আমরা অনেক সময় মনে করি কি জানেন, শুধু নামাজ পড়াটা ইবাদত, জিকির করাটা ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, কিন্তু আমরা অনেকেই জানি না একটা বড় ইবাদত হচ্ছে মানুষের সেবা করা, আমরা অনেকেই জানি না একটা খুব পছন্দের আল্লাহ রাসূলের পছন্দের ইবাদত, যারা জানাতে যাবে তাদের একটা গুণের মধ্যে তিনটা বিশেষ গুণের মধ্যে একটা গুণ হচ্ছে একটা রোগীকে দেখা, রোগী দেখতে যাওয়া, এই এই ক্ষেত্রে আমরা জানি না রোগী দেখতে যাওয়াটা একটা ইবাদত,
1: জি
3: তা আমরা কিন্তু এটা মনে করি না, মনে করি শুধুমাত্র নামাজটা ইবাদত, রোজা ইবাদত, জিকির করলে ইবাদত হয়, এগুলো যে ইবাদত এটা আমরা কোনোই জানি না, আপনি জানেন অবাক হয়ে যাবেন, একজনকে আপনি হালাল রিজিকের জন্য তাকে আপনি ইংলিশ শেখাচ্ছেন সে যাতে হালাল ইনকাম করতে পারে, এই যে আপনার ইচ্ছা, হ্যাঁ মানে ইন্নামান আমালি বিনিয়াত, সহিহ বুখারীর প্রথম হাদিস, এটা সহিহ বুখারীর প্রথম হাদিস, ইন্নামান আমালি বিনিয়াত, এখন প্রত্যেকটা আমল কিসের উপর নির্ভর করে, নিয়তের উপরে, তো যদি শুধু ইংলিশ শেখানো এমনকি ভিসা প্রসেসিং এর জন্য যদি আপনি সঠিক তথ্যগুলো দেন, এটা সবের কাজ, এটা ইবাদত। অর্থাৎ আপনি তাকে জানালেন সঠিক তথ্য, আপনার উদ্দেশ্য হচ্ছে সে এটা থেকে হালাল ইনকাম করবে এবং সেই হালাল টাকা তার পরিবারে খরচ করবে, এই যে তার চিন্তা, এটা ইবাদত। তাকে করে দিচ্ছেন এটা ইবাদত। তো উনি বললেন যে এটা করতে চাই। আমি এই জন্য বল প্রত্যেকের, প্রত্যেকে চাইলে আজকের থেকে তার বেকারত্ব এখানে শেষ হয়ে যাবে। এখানেই দেখ, ছোট্ট একটা কথা বলি। একটা লোক আমার কাছে, অনেকে তো আসছেন, তার মধ্যে একটা লোকের কথা বলছি, তিনি ইউরোপের ওয়ার্ক পারমিটের জন্য কাজ করছিলেন, অনেকদিন চেষ্টা করছেন, কিন্তু একটা প্রতিষ্ঠানে গেছে তারা যেখানে ওয়ার্ক পারমিট করা হয়, করেছেন উনি, দুঃখজনক হলো সত্য। ভদ্রলোকের একটা বিশেষ রোগ আছে, যে রোগ থাকলে ইউরোপে যাওয়া যায় না, আমেরিকায় যাওয়া যায় না, কানাডা যাওয়া যায় না, অস্ট্রেলিয়া যাওয়া যায় না। অথচ সেই রোগ থাকার পরেও উনি বলেছেন, তারপরে তো ভিসা প্রসেস করছিল এবং সেটা অ্যাক্টিভ অবস্থায় ছিল। এটা কি জানেন, এইচবিএস পজিটিভ, হেপাটাইটিস বি, এটা আপনার পজিটিভ আছে, এই ভাইরাসটা, বি ভাইরাসটা পজিটিভ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস বি, এটা যদি পজিটিভ থাকে, হ্যাঁ, এবং অ্যাক্টিভ থাকে, তাহলে যাওয়া যায় না। উনার অ্যাক্টিভ, পজিটিভ অ্যান্ড অ্যাক্টিভ, অর্থাৎ সক্রিয় আছে ভাইরাসটা, এইটা রিপোর্ট পাওয়ার পরেও তার প্রসেস করেছে এবং এটার জন্য হয়নি। প্রসেস করেছে কেন বলুন তো, ওরা প্রসেস করলেই কিছু টাকা রেখে দেয়।
1: আচ্ছা,
3: ওদের টার্গেটটাই হলো প্রসেস করবে সলে বলো কৌশল কিছু টাকা রেখে দেবে। হ্যাঁ, তো একটা প্রসেস করতে কিছু খরচ হয় আমরা জানি, কিন্তু তারপরেও যদি ধরে নিলাম সে জানতো না, ধরে নিলাম তা কিছু জানতো না, প্রসেস করার পর ভিসা হলো না, পারমিট করেছে, তাহলে আপনি কেন থেকে 4 লাখ টাকা কেটে রাখবেন, 4 লক্ষ টাকা কেটে রাখবেন? বলতেছি স্যার, ভিসা না হলে ওরা 4 লাখ, কারোর কাছে 4.5 লাখ, দিয়েছে হচ্ছে 18 লাখ, ফেরত দিয়েছে হচ্ছে 6 লাখ, এরকম ঘটনা ঘটছে। বলছে আর বাকিটা খরচ হয়ে গেছে। একটা প্রতিষ্ঠানের কথা বলি, আমার একটা ছাত্র এখানে আসছে, ও স্যার আমি ক্যানাডাতে ওয়ার্ক পারমিটের জন্য, ক্যানাডাতে আমি স্টুডেন্ট ভিসার জন্য আমি যাবো। তো আমি দেখলাম যে ওর যে রেজাল্ট, ও ইন্টার পাস করেছে ঠিকই, কিন্তু রেজাল্টটা হচ্ছে 2 পয়েন্ট সামথিং, 2.5 এর নিচে। তো বললো তোমার তো এটাতে ক্যানাডাতে অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা কি বলেন স্যার, আমি যতগুলো প্রতিষ্ঠানে গেলাম সবাই বলছে হবে, একজন বলছে একটু সম্ভাবনা কম আছে, তবে তুমি চেষ্টা করতে পারবো। চেষ্টা কোথায়, তো অ্যাপ্লাই তো করতে পারবো না, অ্যাপ্লাই তো হয় না, হয় তো না। অথচ সব জায়গায় বলছে হবে হবে হবে, টাকা দাও হয়ে যাবে। মাঝে মাঝে মনে হয়, মানে আমার খুব কষ্ট লাগে মাঝে মাঝে, এদেশে জন্ম নিয়েছি আমরা ঠিকই, তো রবীন্দ্রনাথের কথাটা মনে হয়, 7 কোটি বাঙালির হে বঙ্গজননী। তাই আমি বলবো যে এই 20 কোটি বাঙালির হে বঙ্গজননী, রেখেছ বাঙালি করে সচেতন করনি, একটু সচেতন হলে সে অ্যাপ্লাই করতোই না। আমার কাছে তখন, আমি যখন বললাম যে হবে না, সে কি করেছে, আশেপাশে ঘোরাঘুরি করেছে, যেখানে গেছে হবে এরকম একজন গ্যারান্টি দিয়েছে, তার কাছে 17 লক্ষ টাকা দিয়েছে, 17 লক্ষ টাকা। তারপরে সেই টাকাটা তারা যখন করেছে, দেখেছে কি ব্যাপার, 1 মাস যায়, 2 মাস যায়, 6 মাস যায়, তো ওয়ার্ক পারমিটে 6 মাস 8 মাস যেতে পারে, কিন্তু আপনি জানেন ক্যানাডাতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, সে ওয়ার্ক পারমিট ধরে কাজ করছে। অস্ট্রেলিয়া সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, এটা দেখলে বোঝা যায় ক্যানাডাতে অস্ট্রেলিয়াতে সাধারণত ওয়ার্ক পারমিট হয় না, খুবই রেয়ার, ও সেটা দিয়ে করছে, কোথাও ওনার একটা মানে ফাঁদ। এবং তারপরে বললো, দেখেন আপনার জন্য আমরা চেষ্টা করেছি, এতগুলো কাজ কাগজ পেয়েছি, আমি তো কাগজগুলো সবই দেখলাম যে ফেক, একটাও ঠিক না, ওর মধ্যে স্পেলিংই অত ভুল আছে, সেন্টেন্সই হয়নি, বাক্যই হয়নি, ইংলিশই হয়নি, এখনো কোনো একটা ইসের থেকে, মানে এই ধরনের কাজ স্টেট ডিপার্টমেন্ট থেকে হতেই পারে না, হতেই পারে না। তো তখন বললো, স্যার এটা তো আমি বুঝিনি, ওরা তো আমার কাছ থেকে 17 লাখ থেকে মাত্র 5 লাখ ফেরত দেবে, বাকি নাকি 11 লাখ খরচ হয়ে গেছে। আমি এই জন্য বললাম, জীবনে আমি তো একটা কাজ করছি, এই যে মানুষগুলোর কাজটা করছি, এটা কিন্তু অনেক বড় কাজ, এই জন্য যেভাবে হোক একবার ধরে সে আমার সাথে দেখা করে, খুব বেশি কষ্ট না। আমি আমার সহকর্মী একজন নাম্বার দিচ্ছি, আমার নাম্বার তো দিলামই, তবে আপনারা যারা আমাকে খুঁজতে চান, এটিএম স্যার নামে আমাকে পাবেন, এটিএমস নামে পাবেন, এটিএম মাহমুদ নামে পাবেন, এছাড়া ইউটিউব চ্যানেল আছে এটিএম স্যার, এটিএম স্যারের সাথে একটা আয়ের যুক্ত আছে, ভিসা আছে, সেটা আমার সাথে যুক্ত, অনেকভাবে আমাকে পাবেন ইনশাল্লাহ। তো আমার ব্যক্তিগত নাম্বার দেওয়ার পরে আমি আরেকটা নাম্বার দিচ্ছি, আমার কলিগের নাম্বার, প্রথমটা হচ্ছে আমার ব্যক্তিগত নাম্বার, এটিএম স্যার বা মানুষ গড়া কারিগর জীবনে কিছু করতে চান এই নাম্বারে একটা কল করুন, একবার দেখা করুন, 01-712-80-81-93 আবার বলছি 01-712-80-81-93 আর আমার একজন কলিগের নাম্বার দিচ্ছি 01-321-18-11-27 আবার বলছি 01-321-18-11-27 এই নাম্বারে কল করে আপনি বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ।
1: স্যার আমরা আস্তে আস্তে শেষের দিকে চলে যাচ্ছি, তো আমরা একটু অল্প করে উত্তরগুলো জেনে নিব, অনেক অনেক প্রশ্ন, অনেক প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি এতটুকু কনফার্ম যে আজকে তো আমরা এটা শেষ করতে পারবোই না, তারপর আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব। মারুফ আহমেদ লিখেছেন, বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পর দেশের বাইরে যেতে চাইলে আইটিএস এ কত পয়েন্ট লাগবে স্যার, এবং আমি আমি কি কোন দেশের নাগরিক হতে পারবো কিনা?
3: মারুফ শুভকামনা, তোমাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, তুমি প্রশ্ন করতে পেরেছো, ভালো একটা প্রশ্ন, যে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে বিএসসি কিন্তু কত সিজিপিএ পেয়েছে সেটা বলেনি, তারপর একটা অনুমান করছে যে হয়তো তার যাওয়ার মতো যোগ্যতা আছে। তবে একটা কথা বলতে হয়, আইএলটিএস কত পয়েন্ট লাগবে? অত্যন্ত দুঃখজনকভাবে আমি জানাচ্ছি যে অনেকে আমরা তথ্য জানি না বলে আমরা ভাবছি যে আইএলটিএস ছাড়া যাওয়াই যাচ্ছে না, এটা কিন্তু আমরা অনেকেই ভাবছি। সত্যিকে বলতে আইএলটিএস ছাড়াও যাওয়া যাচ্ছে, যেমন একটু এই মুহূর্তে একটু গুড নিউজ দিচ্ছি, এই মুহূর্তে সাউথ কোরিয়া দক্ষিণ কোরিয়াতে যাওয়া যাচ্ছে আইএলটিএস ছাড়াই, ওখানে একটা ইংলিশ অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম আছে, যাওয়া যাচ্ছে ইএপি প্রোগ্রামে, এবং ওখানে যে আইএলটিএসটা অবশ্য দিতে হচ্ছে তবে এখানে করাই দিচ্ছি, ভিসা হয়ে যাচ্ছে এবং ওখানে কিন্তু ইনকাম করা যাচ্ছে, অর্থাৎ এমনকি ইউরোপের চাইতে অনেক অনেক ইউরোপীয় দেশের চাইতে অনেক ভালো ইনকাম করা যাচ্ছে সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে ভালো ইনকাম। আপনি অবাক হবেন, অনার্স চেয়ে যারা মানে অনার্স পাস, যারা অনার্স পাস মোটামুটি রেজাল্ট, আইএলটিএস ছাড়া যেতে পারছে, ইঞ্জিনিয়ারও যেতে পারছে, সে তো ইঞ্জিনিয়ার মারুফের মতো যারা ইঞ্জিনিয়ার তারা যেতে পারছে, এবং যে কোনো সাবজেক্ট অনার্স মোটামুটি দুই তিনটা বা কয়েকটা সাবজেক্ট ছাড়া অধিকাংশ সাবজেক্ট অনার্স করলে মোটামুটি রেজাল্ট হলে তারা যেতে পারছে এখন আইএলটিএস ছাড়াই সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়াই মাল্টাতে, হ্যাঁ আইএলটিএস ছাড়াই ইউরোপের একটা সেনজনভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে। মোটামুটি রেজাল্ট হলেই তারা যেতে পারছে এখন আইএলটিএস ছাড়াই সাউথ কোরিয়াতে, দক্ষিণ কোরিয়াতে আইএলটিএস ছাড়াই মাল্টাতে, হ্যাঁ আইএলটিএস ছাড়াই ইউরোপের একটা সেনজনভুক্ত দেশ হাঙ্গেরিতে যাওয়া যাচ্ছে। হ্যাঁ আইএলটিএস দিলে সহজ হয়ে যায়, কিন্তু ছাড়াও তো যাওয়া যাচ্ছে, তোর কি জানে না।

0: চলতে হবে এবং বাড়িতেও কিছু কিছু পাঠাতে হবে। তখন তাদেরকে আমি দুইটা দেশের নাম বলি, ইউরোপের সাইপ্রাসের কথা বলি যেখানে আনলিমিটেড ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসাতে গেলেও অনেক দেশে আছে ইউরোপের অনেক গুরুত্বপূর্ণ দেশ, কিন্তু সেখানে মাত্র 80 ঘন্টা কাজ করা যায় মাসে, বৈধভাবে 80 ঘন্টা পারমিট চলতে হবে। 80 ঘন্টায় তো হবে না, 80 ঘন্টার কাজ করে সে ভালো হতে পেলেও 80 ঘন্টা দিয়ে আসলে বাড়িতে সাপোর্ট দেওয়া যায় না, নিজেরও সম্পূর্ণ হয় না। বাট যদি আমি যদি বলি সাইপ্রাসে, সাউথ কোরিয়াতে, সাইপ্রাসে তো আনলিমিটেড ওয়ার্ক, যত ইচ্ছা কাজ করতে পারছে, আবার ঠিক সাউথ কোরিয়াতে অনেক কাজ করতে পারছে। সুতরাং হচ্ছে এখানে গেলে বাবাও যদি একবার টাকা দেয়, পরিবার থেকে যদি একবার টাকা দেয়, আর দেওয়া লাগছে না, এমনকি তারা ইনশাল্লাহ কিছুদিন পরে টাকা পাঠাবে বাড়িতে, স্টুডেন্ট ভিসাতেই টাকা তো লাগবে না, আর টাকা পাঠাবে ইনশাল্লাহ। যখন তারা তাদের লেখাপড়া শেষ করবে তখন তারা ইনশাল্লাহ পিয়ারও পাবে, পার্মানেন্ট হবে, তখন তো শুধু কাজ আর কাজ। কিন্তু ইদানিং আমাকে দেখি, আমাকে বলে স্যার আমি স্টুডেন্ট ভিসাতে চাই, আমি ইংলিশ শিখতে চাই, আমি একটু ওয়ার্ক পারমিট পাঠাই। হ্যাঁ, সেখানেও হচ্ছে, আপনি জানেন বেশ কিছু ইউরোপীয় দেশে, বেশ কিছু ইউরোপিয়ান কান্ট্রিতে ওয়ার্ক পারমিট হচ্ছে, বৈধভাবেই হচ্ছে। দেখেন মাত্র 5 পেলে ভিসা হয়েছে সাইপ্রাসে, ইউরোপে সাইপ্রাস আইএলটি 5 পেয়েছে, ভারতের মধ্যে কত লাগবে, 5.5 পেয়েছে ভিসা হয়ে গেছে, 5 পেয়েছে ভিসা হয়ে গেছে। এবার একটি গুড নিউজ হচ্ছে এটিএম যা সততার সাথে পরিচালিত, সততার চাদর মনে হয় এই বছর, গত বছর থেকে এখন পর্যন্ত একটা ভিসাও সাইপ্রাস রিজেক্ট হয়নি, এটি হচ্ছে শতভাগ ভিসা হয়েছে সাইপ্রাস, একটা রিজেক্ট হলে বলতাম যে একটা রিজেক্ট হয়েছে।
1: অভিনন্দন স্যার,
0: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করছে, হচ্ছে তো এগুলা। এবং আপনি আরো অবাক হবেন, ইউরোপের বেশ কিছু দেশে এখন ঢাকা থেকে হচ্ছে, বেশ কিছু দেশ, আমি তো বলি দেখেন হাঙ্গেরি, হ্যাঁ আমাদের কিন্তু এখানে এম্বাসি নাই, কিন্তু এখানে হচ্ছে, এখান থেকে ভিসা হচ্ছে, যাওয়া লাগবে না অন্য কোথাও, অন্য দেশে যেতে হবে না। এবং ইউরোপের বেশ কিছু কাজ ঢাকা থেকে যেহেতু হচ্ছে, সুতরাং এই তথ্যগুলো আর কি জান নাই, চলে গেছে ইন্ডিয়াতে, তারা অ্যাপ্লাই করছে ইন্ডিয়াতে, চলে গেছে, খরচ করে গেছে, অনেক টাকা খরচ হয়েছে, স্বাভাবিক যেহেতু অবস্থা না, তার মানে আমি যদি দেখা করতেন তাহলে লাগতো না এই খরচ। আচ্ছা দেখেন, অনেকে এই তথ্যও জানে না যে কতটুকু এয়ার গ্যাপ হলে যাওয়া যায়, কতটুকু যাওয়া যায় না, এর মাসাজ করছে একটার পর একটা মাসাজ করছে, দুইটা মাসাজ করে একজন বলছে স্যার এত যোগ্যতা পরে যাওয়া যাবে না। আমি বললাম কেন আপনি এই মাসাজ গুলো করেছেন, মাসাজ তো দেখালেই যাবে না, দেখালেই তো ভিসা হবে না। ওরা তো বলছে আপনি তো একটা মাসাজ করেছেন না, দুইটা মাসাজ করেছেন, তার আবার কেন যেতে হবে। তখন তারা সন্দেহ করে, তারা বলে যে এটা তো স্টুবিডিটি বা এটা যাওয়ার কোনো প্রয়োজন নেই, ও খুব কষ্ট, মানে বলে কেন করেছে, ফর নাথিং, ওয়েস্টিং ইওর টাইম। আমি যেন বলবো যে খুব গুরুত্বপূর্ণ আজকের এই প্রোগ্রামটা যদি শেয়ার করে দেয়, আমি ঢাকা এফএম কে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আপনি জানেন এটা জীবন করবে ইনশাল্লাহ,
1: ইনশাল্লাহ।
0: অনেকে এই তথ্যটা বলে দিচ্ছে এবার, মানে মোটা দাগে, যেহেতু প্রোগ্রামের একদম শেষের দিকে আমরা, যার স্কোর আছে আইএলটিএস সে যেতে পারছে ইনশাল্লাহ, যার একাডেমিক যোগ্যতা আছে সে যেতে পারছে ইনশাল্লাহ, যার যোগ্যতা নাই সেও যেতে পারছে ইনশাল্লাহ, তারপরে যদি কেউ ইন্টারমিডিয়েট পাস হয় সে যেতে পারবে ইউরোপে ইনশাল্লাহ, আমেরিকা কানাডা যেতে পারছে, অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ আছে, অন্যান্য দেশে যাওয়ার সুযোগ আছে, সাউথ কোরিয়া যাওয়ার সুযোগ আছে। কিন্তু এখন আপনি বলতে পারবেন যার লেখাপড়ার তেমন নাই, ম্যাট্রিক পাস করেনি, স্কুলে তেমন যায়নি, সে কি যেত, সেও ইউরোপে বৈধভাবে যাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ। এই কথা তো অনেকে জানেই না, ইউরোপেই যাওয়া যাচ্ছে বৈধভাবে তাও, এবং ওয়ার্ক পারমিট নিয়ে, তাহলে একজন স্টুডেন্ট ভিসা যেতে পারছে, আবার কেউ ওয়ার্ক পারমিট নিয়ে যেতে পারছে, আবার কেউ পুরো পরিবার নিয়ে যেতে পারছে একজন যোগ্যতা নিয়ে। এটাও নাই, কিচ্ছু নাই, শুধু ইংলিশ করেছে, লেভেল 1-2 করেছে, আইএলটিএস করেছে, এটিএমএস থেকে 7 পেয়েছে, তাকে আমি চাকরি দিচ্ছি ইনশাল্লাহ। এবং বললাম যে একটা প্রতিষ্ঠান চুক্তি হয়েছে, সেখানে চাকরি দেওয়ার সুযোগই আছে, আইএলটিএস 7 পেলেই, সেখানে একাডেমি লেখাপড়া করেনি, একটা সময় সে এখন এই ছিল, তার টাকা পয়সা নাই, এটিএমএস থেকে তারা ইংলিশ করেছে, ইংলিশ শেখার পরে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং করে আজকে সে নিজে ইনকাম করছে, বিদেশ যাওয়ার কথা ছিল, দেশেই এখন ভালো, মাত্র বয়স হলে 19 বছর, 19 বছরে যখন একজনের মানুষের 1 লাখের উপর ইনকাম হয় তখন বাপ মা বলছে থাক বাবা, এটিএমএস থেকে যখন এইটুকু করেছো, ও ডিজিটাল মার্কেটিং করেছো, ইনকামও করছো, তার বিদেশ যাওয়ার দরকার নেই। আসলে ক্ষেত্রে সে বিদেশ যাওয়ার জন্যই কিন্তু এটিএমএস আসছিল, কিন্তু তার প্ল্যানটা পুরোটা চেঞ্জ করে ফেলেছে।
1: জি স্যার।

0: আমরা জি আমরা আজকে জি আমরা একেবারেই শেষ দিকে, আমরা খুব ছোট্ট করে মানে আসলে যেটা শুনছিলাম স্যার আপনার কথা, আসলে যতগুলো কথা বলছিলেন প্রত্যেকটা কথাই গুরুত্বপূর্ণ। এটা আসলে আমার মনে হয় না যে একটা এই অল্প এক ঘন্টার মধ্যে আসলে এটা শেষ হওয়া সম্ভব। তো তারপরও অবশ্যই আমি আমার জি জি জি সো কিভাবে চলে যায়, আমার মনে হয় যে যারা যারা অবশ্যই এই ক্যারিয়ার নিয়ে ইংলিশ নিয়ে ভাবছেন, নিজের ক্যারিয়ারগুলো নিয়ে ভাবছেন, অবশ্যই স্যারের সঙ্গে কিন্তু দেখা করতে পারেন। আপনি বিস্তারিত তথ্য কিন্তু তার কাছ থেকে একেবারে সহজভাবে আপনি পেয়ে যাবেন। তো তিনি আসলে লাইভে এত সুন্দর করে বুঝাচ্ছেন, সামনাসামনি এবার আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি আসলে কতটা ইজি হবেন। তো স্যার আমরা একেবারে যেতে যেতে জাস্ট এক মিনিটের মধ্যে যদি আপনি একটু শেষ করতেন, আমরা আসলে একেবারেই সময় শেষ আমাদের।
1: শেষে বলবো, যদি কেউ মুসলিম হয়ে থাকে, ফজর নামাজ প্রতিদিন শুরু করতে পাঁচ ওয়াক্ত নামাজ যেন চার না হয়। মনে রাখবেন, দুনিয়ার সফলতার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ দরকার আগে। এই যে রিজিকের ফয়সালা, সফলতার ফয়সালা জমিনে হয় না, আসমানে হয়। এই জন্য নামাজকে বাদ দিয়ে আল্লাহকে রাজি খুশি ছাড়া আপনি বড় হবেন, এটা অসম্ভব, চিন্তা করাই যায় না। আর প্রত্যেক ফরজ সালাতের পর যে আয়াতুল কুরসি পড়ে, সে জান্নাতে যাবেই, যাচ্ছে না এই জন্য যে মরে নাই তাই। আর যারা অন্য ধর্মের আছে তাদেরকে বলবো, যে ধর্মেরই হোক না কেন, সে যদি দিনটা শুরু করে, দিন শুরু হওয়ার আগে, দিন যেন তোমার আগে উঠতে না পারে, আপনার আগে উঠতে না পারে। আমার ব্যক্তিগত নাম্বার দিয়ে শেষ করছি, আগামী এক ঘন্টা আমার ব্যক্তিগত নাম্বারে কথা বলা যাবে, এখানে হোয়াটসঅ্যাপে করা আছে। এছাড়া আমার একটা চ্যানেল আছে, নতুন একটা চ্যানেল করেছে আরো একটা, এটিএম স্যার আইএলস এন্ড ভিজা, এটা আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এর সব তথ্য দেওয়া আছে। আর আমার আরেকটা পেজও আছে, এটিএম স্যার আইএলস এন্ড ভিজা, এবং ব্যক্তিগত নাম্বার দিচ্ছি 01712 80 81 93। এটিএম স্যার লিখে সেভ করে রাখুন, মানুষ গড়া কারিগর 01712 80 81 93। যদি আমার কথাগুলোকে মনোযোগ দিয়ে শুনে, তার বেকারত্বকে জাদুঘরে রাখবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো ভেরি মাচ, জাদাকাল্লা খয়ের।
0: অনেক ধন্যবাদ স্যার, আজকের মতো বিদায় নিচ্ছি। সিফাত, আপনি শুনছিলেন দেখছিলেন ঢাকা এফএম 90.4, অবশ্যই সঙ্গে থাকবেন ঢাকা এফএম 90.4 এর। আজকে একেবারেই সময় শেষ, তো এই জন্য বিদায় নিচ্ছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন আপনার পরিবেশটাকে। আজকের জন্য বিদায়।

0: United. International sourcing ও শক্তিশালী supply chain এর মাধ্যমে নিশ্চিত করে সারা দেশে নিরবচ্ছিন্ন LPG সরবরাহ।
1: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
2: ঢাকা FM 90.4।
3: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুত গতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুত গতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: হ্যালো।
5: হ্যাঁ বলো।
4: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
5: আচ্ছা নেটে কল দাও তো।
4: আহা, এখানে কি হলো?
5: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
4: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
1: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
6: This is your captain speaking. Guys and girls, welcome aboard flight ST-904. We're about to take off and have clear skies ahead of us. Please fasten your seatbelts and remain seated if you can, because it's going to be an awesome ride. Thank you.
7: Never gonna give you up.
8: No bookings, no reservations, and definitely no plane fares needed.
9: No, no, no.
8: You don't need to leave the country for
10: world music.
11: Hit international music from every era on Super!
12: Wait for it.
11: Chill! Tune in every Saturdays at 4 p.m. with me, your crazy host Craig, on Super Tunes.
12: Super!
11: Only on Dhaka FM 90.4.
12: 90.4!
13: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
14: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউস মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 0961199966। শুনছেন ঢাকা FM 90.4।

0: I love you.
1: You're listening to Taka FM 90.4.
2: Hello.
3: হ্যাঁ বলো।
2: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
3: আচ্ছা নেটে কল দাও তো।
2: আহা, এখানে কি হলো?
3: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
4: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
5: খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
6: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা FM এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
7: Taka FM 90.4 app. Just download, install and enjoy.

গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

করবে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: হ্যালো।
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
4: আচ্ছা,
3: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
4: এই কথা তো চলো এখনই।
3: কিভাবে?
4: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
5: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

গরমে নাজেহাল অবস্থা, আম্বার আইটি আইপি ফোনে রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: গরমে নাজেহাল অবস্থা, আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।
1: কবে যাব পাহাড়ে, আহারে আহারে
2: আহা, পাহাড়ে যাব কে কইছে রে?
3: দূর, আরে লেট মি মো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
4: তাই তো, তাকে তো দেখছি না।
2: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো। এই চলে এসেছে
4: রে। লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
2: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বারআইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বারআইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বারআইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: এক নেশন এক স্টেশন।

গরমে নাজেহাল অবস্থা, আমার একটি আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: হাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

0: বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666। বাংলাদেশে এপ্রিল মে মাসে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের প্রবণতা থাকে সবচেয়ে বেশি, তাই নিরাপদ থাকতে কিছু বিষয় মেনে চলুন। আকাশে ঘন কালো মেঘ দেখা দিলে দ্রুত পাকা দালানে আশ্রয় নিন। বজ্রপাতের সময় খোলা মাঠ, জলাশয় বা বড় গাছের নিচে থাকা খুব ঝুঁকিপূর্ণ, তাই এসব জায়গা এড়িয়ে চলুন। বৈদ্যুতিক খুঁটি ও ধাতব বস্তু থেকে দূরে থাকুন। ঘরের ইলেকট্রনিক যন্ত্রপাতির সংযোগ বিচ্ছিন্ন রাখুন। জনসচেতনতায় ঢাকা FM 90.4।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: Come here, baby.

গরমে নাজেহাল অবস্থা? আম্বারাইটে আইপি ফোনেই রাখুন ভরসা। 49 টাকা বা এর বেশি রিচার্জ করেই জিতে নিন স্পার্কেল রিচার্জেবল ফ্যান। প্রতি সপ্তাহে ভাগ্যবান বিজয়ী 50 জন, পুরো মাস জুড়ে ভাগ্যবান বিজয়ী 200 জন। অফারটি চলবে 31 মে 2026 পর্যন্ত। যত বেশি রিচার্জ তত বেশি জেতার সুযোগ। বিস্তারিত জানতে কল করুন 09611999666।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: You're listening to Taka FM 90.4.
1: She's crazy like a fool.

0: আছে
1: কই
0: ঢাকা এফএম টিউন করেন
1: তারপর
0: পাবেন
1: কি
0: শান্তি
2: আশেপাশে নয়েজ থেকে গান রাখেন দূরে সময় কাটুকাটা আর গান সরে সরে
3: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4
4: শুনছেন ঢাকা এফএম 90.4

0: You're listening to Dhaka FM 90.4.
1: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতে সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: Nation, X Station.
1: কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো? মনে পড়ে কি সেই রাতের কথা?